फुङ्गाम तेजा हाने हाइलामसको तिनी सालो आकाश पनि आगरतला एफएम जयन्त सारसा पोइन्ट डक मे गहर्स किचिङ जङ ए दाउते बुक सङ नरक खनाइ तङ तिनी ओ फुङ्जरानी सालकामा पन्द फ्याबा पुलाउन चङ लगमुर सम खाना लाइनाइ चङ तिनी सालाइनाइ तिनी कक बथमाङखा कुङचुकमा नि नै फ्याबा सय सय कक बथमा नारक साखा कुङचुकमा चङ न সাকাবতী সাইমানো কাহাম কুংচুকমানি টঙ্গ হামিয়া কুংচুকমানি টঙ্গ কুংচুকমানি কাহাম খ্লাইমান কাহঙ্কে বেলাই কুংচুকি থাকাঙ্কে যন সবাইব মানো অবনংনাই ককবথমা যং সালাইকা সাইমানো যং সাকাং আগে রগব সালাই ন ফালেকা ফ্যা কুংচুকমানি যন তেব তরনানি লামাও চং মদম থাক আবন চং ওয়ান সুগিনাই দিনই সালাইনাই ফারিকাই কক বথমা নরক না সাবিন চং তিনি অ জরাও তাবক চং লমুর সামু খানা ফাইসিং থাংলাইন ফারিকাই চং খানালাইনাই কন্থতি জমাতিয়ানি খরং বাইরে চাপ সাক সংসার নাইথকমা হেনাই

0: anya kulukunu dorkar manya nene bo lukunu tubaya into sinyoje sasto poli ba sasto poli no bisimo dine tebo kono borok on tinkal kajan kya sinto tono statista krai nai iko tuba sur laiyo ino o kau ko garam para kau sabahno sinyo asa krai sinyo tinga tinta krai di sasto poli ba sasto tiri sige poli pai で、あなたが発射ポルバルリチティスタ会議参加で、いつんかけ。うん。これってもご、これってのの今後の事情について、これぞとか。これ、あぼすなんやぽ。次ぼさまとていいんやぼ、おんかと。ほんごおんかんとばんなんにちょっとなや。うん。とかくれにね。あぼとおんかせまして、ビンビンおんかまして、もうにとすなやにね。
1: 아우とばおんかかさあぶとはみだけもこのこのさもんごくらいにてぶにあぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっぴぽっ
0: na muni ko tile tangla ya bo tuwa su rima ka se po se ka ha bo ja ha ha ha mai ngo apa wi no yo tin lo uno ko sa ja go o hon ka ka ka di muni a gur na ta na sle di muni ko ta na sle di muni muni am ko ne bo ta na sle di muni muni tu kwa muni kam ka ke bu yo ha ngwa ka ke muni a kam kurin babu bi pari ne parke mo ka ne so dona ba kai ji mun tong ya tong tong ta bi se mun tong do to lu kuro do to ma kam na ma agu ta ma ha ba se do to ne ka ham so du ni mo ti pa na ai ken na ka mo ti pa na ai on ka ni ne a bu no ta ne ki se ta on ko ko kun kun ta on ko di na on ko ta ne ki ji mo no ta bi se ba ha ba mo no ashi ba de ribon ta bi se ka ham to on তো নুকুনো যে তো লোকো চিনি গ্রামে যত তাকো বুকু বাই বন্ধু যে আমার তো বেশি যত খাম না বাই পাও গাছে দিদি আনি খাবো ও গ তং থম মানো বুঝলে বহু দিকে আমি যা খাই নি আনি যত দে আং যত বুই বুন বসা কো বুনি গো বসা মতে তিনি মাদি পা খাইতে ফাই দিও মা কাবো ছেলে নি বসেন মা কাবো মো ইঞ্জিন জানে কাবো মো ডাক্তার না কো আং সেবে ছো ต้องคงจะว่ามึงทุ่งจะต้องเนื้อปลาเกยอ่ะบางเรื่องนกเขาว่ามึงจะตั้งอาชีพมึงเนาะมึงก็องค์การจะปุ่งจะส่งใจอ่ะมึงทำขนาดทำกับทำมาค่ะตั้งแต่กี่เท่านั้นก็ไม่สมบูรณ์อ๋อความมึงแค่กับโบโต้สแตนดาร์ดมึงเท่านั้นก็อับปะปะกูงงกับโบโบบ้านนี่สิโบบ้านเสียโบนู่นนี่ตรงโบบ้านที่มึงอาชีพเดียร์นี่โบบ้านสามโบบ้านไปไปอยู่
2: ฟังว่าอ่างจอดตัวน้องคงตาสุบดีองค์การต่างๆดีจอดตัวน้องคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่าคำว่ bu bu zagan simi cheng tabo ang sak jung kashia kashia zagan simi de cheng na belai chuk yang tong khuro khorak sa chugui nai ang chukte chukte belai kaham kuju kai thanga inge jung bo boron simi cheng kha tumung a abuno pogi thanga ange abu kaisha kungchu belai kungchuk mani hamia fighting thangi tong huni nai kaisha example ta phari hai no hai kok duk hello
3: the person you are speaking
2: hello
4: hello
2: e phung kham tisha
4: phung kham
2: e
4: bukho
2: au
4: ayang digaren daro san
2: da da
4: tumin kok pathma

pare changodri ni phungni kokporok panda haing lukarang lo tini srang sal talumai talni sal chiba sibira thamchiba tiprabisi october talni sal sini nisai nisidok ingraji bisi opanda khrai tongoni ra thamjitok photo per meter sa sa niradok sugo kilohertz tai sarasa photo dok megahertz tai fm uchanto তিনি সাল কসং সাল ফুংনি ও শিবুক সারি নি পান্তিক লাইজাক ও ফং কসং অসাতের নি সাল নি সিকাং তিনি ও ফং কসং জরাব নাহারি নাইকেনকে খেতো আওয়ারটি কুনাশা ফুদুদু উঙ্গি বার যাক কাজিরা বুবার ইয়াং নক নকলাও এবার লামা গানাবো কলাই যাক হেংরা বুবার কুফুর কর্মলালা কলাই যাক কসং দর দরকে কিসা নবর বা শিবসা যাক শিয়ারিব কিসা মিশা ক্লাই যাক হুদু দুখে সাল পাই ফেগেনকে নখা ও নুহর সং চুমুই বুধু বুদুরকে কমন যাক আও সোন সাহার অসাতের গানে ফেকা আও তিনি ও পান্ডানি সিমি অসাতের ফাইনে সকাং সালো নংন ইয়াফর হামবাই দে খুলম হাইনু পান্ডানি সিমি আও হাইনু পান্ডব সঙ্গ পুলিয়ান খালায় কক কাহাম তিনি কক কাহাম সঙ্গ খালায় স্বামী বিবেকানন্দনী কক তম থেংরং টংকসং টংথার ও দাল থামনি থানসান বরক যতীন বিশিঙ্গন ঈশ্বর তাই ফলা কথার তঙ্গ বন কারী তাই যতন ইমাং এভা মায়া খলস নাস্তিক ব খাইরমুং বরক মানো পিয়া ধার্মিক এবার টংথানী বরক ব খরকসা খারেক মুং গনাং বরক সানাংলাই সাক সাকনি বাহানবতী বসাবতী বাকি কালাইমানী ন কতর এবার কুচুক বেরামনি কালাইমুং মানিয়া তামনি হেনবা মালমাতারক ব খালাইলাইবিলা মনসেরক যে শিখ জরাতেই কাললাই বরক ব আসু জরা তৈন বরংনি বসাপতির বাকি কান্নায় অমাহাকে কালেমানী নয় হামজুক মুনি সিনি মং হই সাইমানিয়া বইনি হামক্রাইন টংথার বৈন্য সাতু পিতক খালাইমানী ন সেলেন এবার পাপ ফান্তাই কিরিয়া তমুং ন অংখা টংথার ফানকে চেন কিরিমুং লাচিমুং ন অংখা টং সেলেন ফিয়কজাক ইয়কজাক ন টংথার সবজাক খাজাক অংখা সুমজক এবার বাপ বৈন হামজমানী ন অংখা টংথার বৈন নাসলেমানী ন অংখা সুমজক এবার টং সেলেন ঈশ্বরতে সাক সাকনি ফলানো পৈতু খাইকে ন টংথার রিসিটিমানী অংখা সুমসক দাল বিদাল টংথারী বিজাব টংথার এবার টংকথার টংমানী লামানো ফুনুক আসুদরাতেই

0: রসামনা করেন, তাই তকে মসনা করেন বেগম আক্তার নি আসামের সাল তিরিশ সাল ও গুরু গোবিন্দ সিং ব শিখ ধর্মনি ফিল জি নি পাইথাক গুরু তিনি সাল ব থি যাব
1: আৰু খানালাইছে নাই তিনি হাইপাৰলিপিডেমিয়া নতিয়ে আব ক্লাইচাকক বাইকে হাই কলেষ্টৰল কলেষ্টৰল বেলাই বাং মানে আপোনাৰ হেনো হাইপাৰলিপিডেমিয়া হাই কলেষ্টৰল অংগ জেফ্ৰু থিয় বেলাই কবাং বুফাম খাৱৈ থাংগ চিনি লিভাৰ কলেষ্টৰল সুনাম জন চামু হজম খাইরি নানি তে হরমোনস বসনামো ফিয়া মুইহান রক চাখে এবা দুধ নিমানি রক তাবুক ডেইরি প্রডাক্টস হেনমানি দুধ নিমানি রক চাখেব হায়াকে যে বুফাম গনাং মানি রক বেলাই চাখে তে অবহাইকে কলেস্টরল এবা বুফাম বাঙি থাঙ্গো চিনি থুয় গাই আবো বাংতে বাংতে খেয়ে তামুই থাং চিনি যে লামাতেই থুই লাইনানে নাঙ্গ থুই লাইসো খাইমানি লামা আবো অংখা আর্টারিস হিনি নেই কাইসা মানেই এবার পাইপ হাই চিনি বিশিং পোশাক বিশিঙ্গ আ লামা তিরুক তিরুক খাই ও লামা এবার আর্টারিস হিনমানি আবো থুই লাইমানি লামা চিকনই খিবিও এবাকে কুফুঙ্গই থাঙ্গ ওয়াইসা উইসুখে বুফামনি বিফ্রিং রক জেফ্রু কাগই থিয় জমগে থাঙ্কে আফ্রু হার্ট অ্যাটাক রক অঙ্গহীন হ্যাঁকে বা স্ট্রোক রকব অঙ্গি মানো ইংকাই হাই কলেস্ট্রল তাবুক বাক্সা বা বুমা বুফানি থানি তংখা এবা সেকাংবারিয়ান তংখাঙ্কে আব চারাই এবার গলৈ বসা বসাবতী থানীয় বা আব থাঙ্গি মানো আ বেমার হাই কলেস্ট্রল খাঙ্কি বিনি সিনেমারি রক তাবুক মূসা সিনেমারি তো গরি ফিয়া জেফ্রু বসাগ থুই গাহামকে লাইসুয়া এবার বম তম থুই সগুয়া হাঙ্কাই তাবুক ব্লাড সার্কুলেশন গাহামকে এংয়া হাঙ্কাই তাবুক তামুনাই চিনি বসাগ চিনি থুই থাংলাইসু কাহামকে খাইনে নাঙ্গ এবার ব্লাড সার্কুলেশন কাহামকে এনে নাঙ্গ এনকে আবু অংয়া হাঙ্কাই তামকে থুই তংখাঙ্কে সে কথা কাহাম করং তঙ্গ এনকাই থুই কাহামকে থাংলাইসু খাই হাঙ্কাই খাকলাপ সানানি চেংনাই পদ্রে পদ বসাকনি সাকরমা এবার বেমার এবার হামিয়া চাইয়া অংনানি চেংনাই খলাই সানাই হামা বাড়া সানাই অবরকা যে সাকা সাকানি সিনেমারি এনকাই অবনি অংমানিউক লগ তাবুক সাকা বুফামনি মানের চাখাঙ্কে তে আব হাই রক ওখানকে হাই কলেস্ট্রল ডাক্তি ডাক্তি নঙ্গি মানো এনকা হামবাগিন কন্ট্রোল তনানি এনকাই ব্যায়াম ওখা পুইলাও ফায় ব্যায়াম খাইনানি তে ফিটকে তংনানি গাই বুফাম যে চামুং নুমুং রক কাহামকে সাইনাই চানানি বুফামনি মানের ওজন খাই চানানি বাকি আমসক তিনি হাই কলেস্ট্রল নতেই যেন খানা লাইকা
0: আও আজুদারা সং খানা লাইকা সাকাঙ্গলাই কক হাই কলেস্ট্রল নতেই কক থাকে থানি তাবুক সং তাং বিতিনি কক খানা মানা কচাক দেন্তন কাইমানা রুকি কক থাকে থানি কজাক দেন্তেবলা ইউ গবং বিটামিন তাই খনি জমানি রক্তঙ্গ আবন আবাগিন কজাক দেন্তেবলাই বেলাই কাহামক সাকনি বাকি সাকনি ফান গবং খাইতানি বস্তু বাব সাকনি কিসেতি সাপকে তিখলা রেতানি ব ও কজাক দেন্তেবলাই বেলাই কে কাহামক কজাক দেন্তেবলাই সাকনি থিনি ব সাপ সুত্রা তনিব গজাক দেন্তাব প্রোটিন হাই কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, নিয়াটি,

ভিটামিন, রাইবোফ্লেভিন, ভিটামিন সি তে ভিটামিন এ বেলা কে মানতগো গজক দেনতা দালনি দল থামবেরামনি ইংগো দালসকবা চাকরম দালসকবা গজক বলায় কুপুর কুপুর মারি গেনাং তে দালসকবা বেলাই গজক দেনতা ব্লাইন মাসিং এবা কসংমা দরনি কেসা মুখিতেন ব অজরাও কাজাগো বাবা খাইজাগো ফিয়া মাসিনি কেসাং সেকান সিমিন অম কাইমেন এবার খাইমেন তেরি মানথক অবহাই থাই চাষ গবাং রুইনি থাইনি হান গুংরা মা খাইনি আজারা কানি থাই কানি নিশিমি কাইথাম টন মুসকি এবার জৈবসার তাই ব্রিজি সের মিরর অফ পটাস সেরসি ইউরিয়া সার সাপলই মারনাই আহাবাই আপনি হলো কিছু হানো চুকুস্র খাইনাই দেন্দা বুঝলি সানানি থাইন মা সাননাই জি সেন্টিমিটার হাকসালকে দেন্দা বুঝলি ন মা সাননাই সার পেগানকে কসাব হাবাই আ থাইন খলপি মারনাই কসাক দেন্দাবলাইন পইলা কাইমানি হাতি বারনানি সিমি কে দেন্দাবলাইন ফুইনে বাজার ফালি মানো তাই কানি কেসা ও কাইথাম টন এবা থামসাই সের গসাক দেন্দাবলাই সঙ্গ বাজার হতলাঙ্গে ফালি মানো আসুক যারা হায়ুনি খরঙ্গ খানাক কসাক দেন্দাবলাই কামিয়ানুকি ককতা জাথাইনি তাবুক হায়ুনি খরঙ্গ সঙ্গ খালাইনে কক থুমরক তাম তাম তং সাকলাই জানায়।

0: রেকক তুমা পুইলাও খানালাই নাই চিনি টেপরা হাস্তেও কাইসা ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তেই নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক হসপিটাল চেংনানি থাঙ্গে তঙ্গ তে আব তিনি সালন আবন ফিয়গৈরি নাই আবংখা আগতলানি রেন্টার্স কলোনি হিনাই আ থায় ও মেডিকেল কলেজ খুলকজাক নাই
1: সেবাজ্যোতি কলস যাত্রা এবার গলা হিমলিমু তিনি কয়লা শহর মহকুমা চন্দ্রপুর ব্লক নি জিমি চেঙ্গানে কক্ত মহকুমা তাংনার বেগতে গায়ে সাকলাই মঙ্গ অ কক সাকলাই যোগ
0: অব হাই কেন অক্টোবর তাল নি বা সালমারিনি সিমি চেঙ্গেনে অক্টোবর তাল নি নি দক সালমারি জরা অব সিটিজেন সার্ভিস দে তে ফ্রম পাবলিক রিলেশনস টু পাবলিক সার্ভিস অব অংখা যে মন্ত্রী অক্রা নরেন্দ্র মোদী ব বিশি নৈচি বা পংমানি ইয়াক উল অবন করঙ্গৈনাই অ সাল রগ পান্ডা খ্লাইজাকনাই আবংখা কক সালাইমানি কসাং কসাংকে কক সালাইমানি তুমং লোকো রক এবা পাবলিক রকনি মূসা কমপ্লেইন এবার কক সাজাকনাই এবার জং জাল রকন সানানি মূসংকা হাঙ্কাই অ সাল অ সাল রক সাইমানানি পাবলিক হিয়ারিং এবার জন শুনওয়াই অংনাই হেনে সাজাকা আব জুদা জুদা সালমারিও জুদা জুদা থাইও অংনাই তে পাইথাকনি সালমারি বিশি সালমারি সালচি দক নি সাল হংকাই ওল আগরতলা জিরানিয়াও খ্লাইজাকনাই আব ফুংনি দামচি সাতামানি সিমি দীপনি দামচি নি জরা দামনি জরা
1: আও সালগিরি তিপ্রা হাঙ্গরনি ফাইজিংটি হাঙ্গর ও ত্রিনি সাল অক্টোবর তালনি সাল

Nin salo hakotor grangai shapazuti jatra je changmani tinibo abahakeno biluniani sarsima agriculture tagnokni noklan simi phungni damchoko jarabo chengane সালগিরি ত্রিপুরা হাঙ্গলনি শ্যাপাজ্যোতি যাত্রা ও যাত্রা তিনি চেঙ্গানে ফুংনি দাম চুকুব বিলুরনি নিয়েছিমি কক তুম হুকুমো তার মনে বেগাতাই কায় সাকলা মঙ্গ ও কক সাকলা জাগ ফাইনাই অক্টোবর তালনি সাল চিনি নিশাল খোয়াই গভর্নমেন্ট ক্লাস টুয়েলভ রং নকলাও শঙ্কর জাগানো বিশি উমরনি চিবরি তাই চিসিনি উমরনি সলাপারি রংনি হাস্তে বেরমনি ক্যারাটে বাদল এবং অম সালদাম রুগী ও বাতিল মং বাতাই জাগানো ফাইনাই অক্টোবর তালনি সাল

0: যে রংসরং নাই রক ব্যাচেলার এবার ডিগ্রি গ্রেজুয়েট খাইনাম সঙ্গনাই রক বরক ন্যাশনাল ইনস্টিটিউট অফ নেচুরোপ্যাথি অব পুনে ও পুনে হাস্তে ও সরংনানি এবার পরে নাম সঙ্গনাই রক 2026-27 বিশিনি বাকে বরক অর ক্লাস 12 পাস অব চেংমানি সেপ্টেম্বর তালনি সিমি চেংমানি তাবুক অ তালনি অক্টোবর তালনি শালমারি চি চুকু শালমারি জরা ও এডমিশন তংনাই আউন বাগৈ যে পরিণাম সঙ্গনাই রক বরক অর রইমান অর বেবাগে বুক চাচু থা এডমিশননি বাগে তঙ্গ সারা সারা দা সিট অবহাইকে সেবুক গত বরত লাগমানি নাই কাশা থাইনি সাশা থানি খেলাইনাই এঙ্কাই অর সেবুক বরত লাগমানি ও কাইসা গেস্ট লেকচারার নি বাকে ওয়াকিং ইন্টারভিউ না হারজাকনাই অবংখা গুমতি ডিস্ট্রিক্ট নি করবুক ডিগ্রি কলেজ করবুক ডিগ্রি কলেজ অর অক্টোবর তালনি চি থাম শালমারি ও ফুংনি দামচি সাতাম্মানি জরা ও ইন্টারভিউ নাজাকনাই সাবজেক্ট অংখা ফিজিক্যাল এডুকেশন ইংলিশ তে কাইসা অংখা অফিস প্রসিজার এন্ড প্র্যাকটিস ও কাইথাম ইন্টারভিউ রেজাকনাই ফিয়াব অব টেম্পোরারি বেসিস নাজাকনাই অব তাল চি সানি বাকে তে ক্লাস কাইসা ও পার ক্লাস রাং সারা বাচি রেজাকনাই হিনে সাজাকা
1: আও সেবুক বরতনি মুক বক সাকলে জাগো কুমারঘাট অনুকুটি তিব্রানি কলেজ অফ টিচার এডুকেশন বগাতে কা সাকলে মুগো ওয়াক ওয়াক ইন ইন্টারভিউ নি বিসং তে গ্যাস লাস লা তরং জনাই আবন বগে ইন্টারভিউ উনাই খনানি সালো অক্টোবর তালনি সাল জানি সালো তামতম সাবজেক্ট তলংতলাই ইংলিশ পলিটিক্যাল সায়েন্স এডুকেশন বেঙ্গলি হিস্টোরি কমার্স জিওগ্রাফি ফাইন আর্টস তাই ফিজিক্যাল এডুকেশন অবন্র ও বেরম্ব গেস লেকচারার তলংজনাই কন্ট্রাক্ট বেশিগো আপনি বগে খানা অক্টোবর তলনি সাল চালান সালো সঙ্গ জাগান ওয়াক ইন ইন্টারভিউ কক তুম হকুন তাঙ্গুন বাকিতে কাজে সাকলাম গো অ কক সাকলা যাগো
0: হরে তিন নম্বর তিবার সালো হাইনহাই কিসা সাল মজাক তাই গরম গরম থাই ওয়াতে কিসা মিসা ওয়ানা হিনি সাকলাই জাকা তংমারি তংনাই সাকানি থামচি থাম ফোটা দক ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি তংনাই নৈচি বা ফোটা দক ডিগ্রি সেলসিয়াস তে নবরতি হকনি শিবুকমারি সাকাও তঙ্গ রা পার্সেন্ট তে খামাও তঙ্গ দক চি সা পার্সেন্ট
1: হাইনু খরং নি পাইথক দল সবাই কেবা সং পাইথক অরুণ জমতে নি খরং রেজাম খরং এই তিনি অ হাইনু খরং পান্দন মাতাক লাইছেন তিনি অ হাইনু খরং পান্দন কম থেকে আং নরতম
0: আং খাক চান্তি
1: যতন সাল কাহাম পাইথক খানাবাইদি অরুণ জমতে নি খরং রেজাপং

আসুদের খানাকে হাই নু খরং পান্দা আকাশবাণী আগরতলা অবর্ণ পাইকা তিনিন ভুঙনি কবল কন্দা যতন সালকাহাম তাবু খান দিল্লি কেন্দ্র চিমি কক্তমা পৈলবা সংস্কৃত আপনি যাগুলো হিন্দি কক্তমা

0: আফার তাকতে বুঝো হাইন হাইচিনি সালগামা পান্দাও চং সালাই ফিনাই কং চকমানি নতুই কং চকমানি চং এক্সাম্পল থাইজিঙ্গ থাইজা খানা লেখা চং জেসেকমানো সাকসেসফুল অংদি চং লাংম থাংতে থাংতে গবাং মানো সরংথাই তন তংখো আং পরিপাইখাই চং আং সেবুকমানখা হংকাইন আং সাকসেসফুল সুগিন পাইয়া আর আমসাই থাকিয়া আং গবংমা শিয়া টংগিমানো আং গবংমা রংয়াখু টংগিমানো হাইনবাগৈ কেবনসলাই কেব কতর বইয়া হংকাই তাবু খরকসা খেত খ্লাইনাই ব খেতন তুই বেবাক সামুংন শিউইমানো ফিয়া আং খরকসা সেবুক খ্লাইনাইঙ্গৈ আং খেতনি ককন মূসাফানো শিয়াঙ্গিমানো আমি জান জানি থাইও জান জানি সিমু হাইনবাগৈ কেবনসলাই কেব কতর আং সরঙ্গি থাক সুকজাক হই নাই হই মানিয়া হায়দা ফারিকাই ককদুগ করংলাই সিনাই হ্যালো ফুঙ্কাহাম ফুঙ্কাহাম হাইনলাই হাইন হাই দি সালাম সব বেলাই কংচুখাই চং গবকলাইনাই তে সাক সাক না সকমর নাই দা
1: আনি জে বুঝি মানে
0: দা দা হাই না হাই না
1: আ কংচুক মানে আবো তো সং খাই মানো কংচুক মানে কে কমন না নি সেকাং কংচুক ফো
0: হাই না
1: কই নে নে কাং কে কুসু গো কাফো আবো কাইসাতে কাইসানি অপোজিট হাইতা
0: ই ই
1: হামিয়ানি ফার্ম আবনি যে হেড বকা শয়তান বনো

0: पर्व नि हिन्दू आयु विवाह पलुसी पर्व कायतर बाय तंग मानि सिबो बसालता ईश्वर बाय तंग नायसा ईश्वर नि लगिनि बरखिबो गारो ब ईश्वर बाय ईश्वर न ईश्वर नि मानि तंग नानि क ईश्वर बाय तमो तमो से ब ईश्वर नि से कतर मानि ब कुंग सुंग मानि बाजे ब खिखलाय रह जागाता स्वर्ग नि से गाबन कायतर कारी रहर नि साजाकता
1: অনুসারী বিনি কক বাই তংনাই রক আবর মব বেগন আর বিনি লগে উন নরক দা জামাই তা আবন বাই সেন আজি আনি কব মু হে কবা অ্যাপ্লিকেশন কব ন সেন ভরক সেন অ্যাকচুয়ালি কাই তলি ম পর বেলাই কে সেন হাদুলি থান নাসু গে হাদুলি সুমানি গে তাকো সেন আগে ব মা থাকা সেন কিসা মিসা ছিলে ইউ আং কিসা সে অন্য আবু বাই সে যে আং যে কত রঙে থাকা আং যে বেবাক নি থাকা আবাই খাকা কোনো সুযোগ করে যা আবাই ইং ওই সেন কতাং কতাং কয়নি নে বেবাক নন সঙ্গে আবাকে নুখান কে আবহ আবন সিনি সই সই বরক নি অবতাক আবন ভাবে সে কথা পাইবেন কবাং পদাং তিনি সাইমা কামন জ্বরা করিবা সে পাইদি আপন সেন কাইতর কুং সুমের কেবেন বাসাপ যেপুর সুং কুং সুহ কাইতর আপনি এগেনস্ট বাসাই থাং মানে বন অবক্ষয় থাকো এই যারা মানে কইনে তো বরণকে কুসুবতী সানানি সাথে আবো জাকু তারপর ফোন নিশ্চিক আমাকে তো আমাকে কুং সুখাঙ্গে সিনি লাচিমা শিখতেও খাইবো ম্যাডাম আবো প্রভাব 11 টু 7 তক সেই সং কসং কসং কোনে রং কে বং থানি এলএম গিয়ান বাড়ি ফ বং নি সং না মুসু মানি তক সং কুং সু খাঙ্গ তো সং আং বেবক ঠিক আছে সং না নাং লিয়া নি জং মুলা হে দিবা সং তাবু সং না নি বখা ভাই কোনে নেন খাঙ্গ কে সং এলএম তেবু নি নি বাং নাই হিসাব তা আর কুং সুখাঙ্গলে নেন লাগিমে সিংখা সেনা নিশা বাইদি সিং কুং সুগ যাওই যত নন সং বাক থেকে নুগান দাবাক ন সেন সে মিছে ছিলাইও আউবায়াং কতরং থাকা আং কাহাম আং কুক আং বালাই বেস্ট আং বুইনিতে কাহাম কুক নিওয়ান সুমান কোন সুযোগ করি না আতে ছাউনি পাইরে
2: কাটা বালাই হাম পাই পরীক্ষা না লাগে না তাওকতে বুসং সরাই সরাই কে ওহাই কে ই বেলাই নাং মানে ছিলাই বারা সাক সাক ন বড় চেং বড় নিশিমি চেংখা গ্রি ফ্রু নিশিমি চুগিয়া নিশিমি চুগি থাঙ্গি চেংমানি ন পগে থাঙ্গা হাই আফ্রো সে কংচুকমানি কোয়ালিটি হামিয়াঙে থাঙ্গি সাজাগো ফাইডি হাইন হাই কক সালাইনাই হ্যালো ফুঙ্কাহাম দাদা ককরে সাসিদি দা ককরে সাসিদি
3: আর তিনি তো আঙাশু সি বুঝি আদো কাই ছাইব মানছে এই বই সামার তে নি ফাইজিং তুই রোগ যাই কিচা মিচা মাঝে মানুষ কিচা সিয়া খায় নহি কল খাই দো
2: আবো হাইগেন খালাই সুরংলাই তা আংব নংব হ্যাঁ
3: তিনি বরক তো মানে কুংচুক মানে মানে বুকুং সুসা মানে হ্যাঁ দাবা মানে কুজুগ থাকা হ্যাঁ তলানো নেকলাইয়া আবো তো যত বরক সমান যা হ্যাঁ দিবা না মানে উংনাই বরক দোক আবা উংনাই বরক গাই বসে তলফান তং তং দি আবো আবো তুই সুসানাই হিনো দো কে উংয়া বরকলে কিছু কুজুক থাঙ্গি তং দি আবো উংয়া বরকলে উংয়া তা গাবনি বাদে ন হা কিছু বাদল বদল ইমানো বরক সামাবো ইমানো হ্যাঁ দেবা
2: খানাই দো খাই দো সানাবা
3: গাবো হাইটা আঙাশ তো ঠিক উঠি যাই বাই ন

0: আশেপাশে বাণিজ্যের নতুন সুযোগ তৈরি, অংশীদারিত্ব বৃদ্ধি, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা ও উদ্ভাবনী ক্ষেত্রগুলিকে আরও মজবুত করা। এবারের সম্মেলনের থিম হল $100 বিলিয়ন বিনিয়োগ অংশীদারিত্ব নির্মাণ ও ভারতে 10 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। উল্লেখ্য, ভারত EFTA বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি গত বছরের 1 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির পাশাপাশি দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ ও উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে অযোধ্যা থেকে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। লখনৌয়ের হজরতগঞ্জের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির পাদদেশ থেকে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বারাণসী থেকে, প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গাজিয়াবাদ থেকে এসে যোগ দেবেন। সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব পাশ করেছে। 2001 সালের 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হন। সরকার প্রধান হিসেবে তার এই 25 বছর পূর্ণ হচ্ছে।
1: ये जो निरंतर सेवा देश की है, इसके लिए कैबिनेट ने अभिनंदन किया माननीय प्रधानमंत्री जी का और एक प्रस्ताव पारित किया। जिस तरह से गुजरात में माननीय प्रधानमंत्री जी ने अपने कार्यक्रमों के माध्यम से, नीतियों के माध्यम से कई ऐसे परिवर्तन किए जिसके लिए दुनिया भर में माननीय प्रधानमंत्री जी को जो काम उन्होंने किए वो सारे काम आगे जाके देश के लिए एक बड़ी टेम्पलेट बने। तो गुजरात मॉडल को दुनिया भर में पहचाना गया, सराहा गया और भारत भर में उसकी इम्प्लीमेंटेशन हुई।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। গতকাল নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এটি পরিবহন ও লজিস্টিক খাতে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন, তদারকি এবং প্রভাব বিশ্লেষণের কাজকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সমন্বিত পরিবহন পরিকল্পনার ক্ষেত্রে এটি সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে দেশের লজিস্টিক্স পরিষেবার চাহিদাও ক্রমাগত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সারা দেশে একাধিক মহাসড়ক, রেলপথ, জলপথ, বিমানবন্দর এবং নতুন বন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক অথরিটি 10 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন পরিকল্পনা প্রস্তুত করবে।
1: देश में जिस तरह से जीडीपी बढ़ रही है 7% 8% के बीच में, लॉजिस्टिक्स की रिक्वायरमेंट लगातार बढ़ रही है। देश में बहुत सारे हाईवे बन रहे हैं, पोर्ट्स नए बन रहे हैं, इन सब का एक यूनिफाइड तरह से प्लानिंग हो उसके लिए पीएम गतिशक्ति पोर्टल प्रधानमंत्री जी ने कुछ वर्षों पहले लागू किया था। अब भविष्य की जरूरतों को देखते हुए जो प्लानिंग बनानी हो, एक इंटीग्रेटेड ट्रांसपोर्ट एंड लॉजिस्टिक्स अथॉरिटी का निर्माण किया जाएगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের সেবাতীর্থ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। চলতি মাসের 10 তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস সম্মেলন হবে। কেন্দ্রীয় সংসদীয় বিষয় মন্ত্রী কিরেন রিজিজু ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে সংবাদ উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনী রায় মেনে নেওয়া।
2: লোকতন্ত্র মে লোগো কো সেবা করো তো আপকো জনাদেশ মিলেগা। আপ জনাদেশ প্রাপ্ত নই কর পাতা হ্যায় मांगने के लिए कहते हैं, बाद में सुप्रीम कोर्ट को भी फिर अटैक करते हैं और बोलते हैं कि कोर्ट के ऊपर में भरोसा नहीं है, इलेक्शन कमीशन को चोर बोलते हैं। तो इससे ना लोकतंत्र ठीक होगा, ना कांग्रेस पार्टी का फिर से उदय होगा।
0: তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তকামে 86% ও ধারাপুরমে 80% বেশি ভোট পড়ে। পুদুচেরির থাট্টানচাভাদিতে প্রায় 81% ভোট পড়ার খবর পাওয়া গেছে। আসামের নওগাঁ লোকসভা আসনে 76% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে 80%-এরও বেশি ভোট পড়ার খবর মিলেছে।

0: হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুই বিধানসভা আসনে বিপুল ব্যবধানে জয়লাভের আশা প্রকাশ করেছেন। সবকটি কেন্দ্রে ভোট গণনা আগামী শুক্রবার। সিবিআই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ওএসডি রাজীব ঘুমান ও তার সহকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আইএএস আইএফএস অফিসার সহ বিভিন্ন আধিকারিকদের পোস্টিং পরিবর্তন ও অন্যান্য দুর্নীতির তদন্ত। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট 375 ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নতুন তালিকায় আগের 266 কাজের তুলনায় 41% বেশি কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে কাজগুলিকে 4 মূল বিষয়ের ভিত্তিতে পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জল সুরক্ষা, গ্রামীণ এলাকার মৌলিক পরিকাঠামো, জীবিকাভিত্তিক পরিকাঠামো এবং আবহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির জন্য বিশেষ কাজ। বিজ্ঞান বিষয়ক গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা। ভারত ও ঘানা, বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্করের ঘানা সফরকালে এই চুক্তি স্বাক্ষর আরও গভীর করা। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, এই চুক্তির আওতায় ভারতের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার কথা বলা হয়েছে। উল্লেখ্য, বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর চলতি মাসের 10 তারিখ পর্যন্ত ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া এই তিন দেশ অঞ্চলে ভারত ও কাজাখস্তানের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া কাজিন 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে। যুদ্ধক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করা এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করাই ছিল এই অনুশীলনের মূল লক্ষ্য। লখনৌয়ে গতরাতে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে 171 রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ 56 রান করেন শেরফেন রাদারফোর্ড। 172 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত 14 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। অধিনায়ক শ্রেয়স আয়ার 43 বলে অপরাজিত 102 রান করেন। ঈশান কিষাণ 27 বলে অপরাজিত 37 রান করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী শুক্রবার রাঁচিতে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই বার্মেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্ণ হচ্ছে আর এই উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণ দেবেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। জনকল্যাণ ও জনসেবায় গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন পর্যন্ত নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও সেবা জ্যোতি কলস যাত্রা অনুষ্ঠিত হবে। আগরতলার শিশু উদ্যান থেকে সেবা জ্যোতি কলস যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমহারে উন্নয়নের জন্য প্রযুক্তির গণতন্ত্রীকরণ ও ডিজিটাল সেবাকে বিশেষ করে দক্ষিণ বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষের কাছে সহজলভ্য ও সাশ্রয়ী করতে হবে। গতকাল নয়াদিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের প্রাক্কালে জিএসএমএ বোর্ডের সদস্য

0: রাষ্ট্রদের সঙ্গে বৈঠকে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সাইবার জালিয়াতি, ডিপ ফেক ও এআই এর অপব্যবহার রোধে প্রযুক্তি নির্ভর সমাধান ও আন্তর্জাতিক মানদণ্ড গড়ে তোলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে জিএসএমএ প্রতিনিধিরা ভারতের 4G 5G সম্প্রসারণ ও ডিজিটাল সংযোগে নেতৃত্বের প্রশংসা করেন। বৈঠকে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভঙ্গীদের জন্য যথাক্রমে 3% DA ও DR বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। গতকাল মহাকরণে তিনি জানান, এর ফলে মোট DA বেড়ে 44% হবে। 1 অক্টোবর থেকে বৃদ্ধি কার্যকর হবে। পাশাপাশি নিয়মিত সরকারি কর্মীদের হাউস রেন্ট অ্যালাওয়েন্স বা HR 8% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। HR এর সর্বোচ্চ সীমা 3,000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে। উদয়পুরের তেপানিয়া ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য গতকাল আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই খবর জানিয়েছেন। তিনি জানান, এই প্রতিষ্ঠানে স্নাতক স্তরে 60টি আসন থাকবে। প্রস্তাবিত এই কলেজটি রাজ্যে চিকিৎসা শিক্ষা ও আয়ুর্বেদিক স্বাস্থ্য পরিষেবার প্রসারে সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্ত MSME ক্ষেত্রকে উৎসাহ যোগাবে এবং ভবিষ্যতের প্রজন্মকে ব্যবসায় আগ্রহী করবে। গতকাল সামাজিক মাধ্যমে তিনি জানান, এই সিদ্ধান্ত ক্ষুদ্র মাঝারি শিল্পকে উন্নত প্রযুক্তি গ্রহণ, উৎপাদন বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ করে দেবে। এছাড়া পরিবহন ব্যবস্থার সমন্বয় ও তথ্য নির্ভর পরিকল্পনার লক্ষ্যে ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি গঠনের অনুমোদন দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলেও তিনি উল্লেখ করেন। আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ক্যাপ্টেন স্মিথ মাছারের শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের দূতাবাস জানিয়েছে, ক্যাপ্টেনের পরিবার, চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে। পাশাপাশি ক্যাপ্টেন মাছারের দ্রুত আরোগ্য কামনা করে তার জন্য প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছে দূতাবাস। এক্সপ্লোরিং ইন্ডিয়া অভিযানের অধীনে আসাম রাইফেলসের উদ্যোগে আগরতলা উদয়পুর আসাম রাইফেলস পাবলিক স্কুলের 15 জন জনজাতির শিক্ষার্থী মুম্বাইতে এক শিক্ষামূলক সফরে অংশ নিয়েছে। গতকাল শিক্ষার্থীরা মুম্বাইয়ের লোকভবনে মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণুদেব বর্মার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করে। রাজ্যপাল উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের জাতীয় ঐতিহ্য উন্নয়নের সাথে পরিচিত করার এই উদ্যোগের প্রশংসা করেন। যমুনানগর 28 নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, নাগরিক পরিষেবা আরও সহজ এবং আধুনিক করতে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। জল জমা সমস্যা মোকাবিলায় এলাকায় একাধিক নালা ও ড্রেন নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করেন মেয়র। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের মাঠে গতকাল স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে স্বচ্ছতার মাধ্যমে সমৃদ্ধি শীর্ষক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে স্বচ্ছতা একাদশ বিলোনিয়া মহকুমা ক্রিকেট একাদশকে পরাজিত করে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, পরে বিলোনিয়া এগ্রিকালচার চৌমুখনীতে পরিচ্ছন্নতার অভিযান পরিচালিত হয়। আবহাওয়ার খবর, আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমান রোগী অসেবনাহার নাই যত অন্য খাকাহামিয়া ভারত নুংতাইনি নিন্নকুনি বড় রোগ নিঃশা কাহামনা রোখানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিচি থাম তাং বদাং রাং নাংয়া ওই চুবা মুগু ওই দঙ্গ ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ডস নামনা নি সামু খলাই জাগি দঙ্গ ক্যাম্প শাক হামনক দায় নব নক চিনি বদল নি বড় রোখাঙ্গি দঙ্গ নি নিন্নকুন চুগুই তংখে তিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি NHA.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবা আয়ুষ্মান আয়ুষ্মান কার্ড নামই মান নাই শাক হাম না রুগনা যত নি মান থাই আয়ুষ্মান উঙ্কুন যত নি নুকুন তেইব কাহামকে সিনা নিবাগে টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 3475 797 ও নাম্বারও করুন দিই।

borok rok ni thani aims hinmani no ongkha ha kotoni jotoni sai kaham kuk shak nai nei rok ni thani ni kaham shakham ni shep manna opoitu thaini shep jeti ke ha kotoni tei bokobang borok rok ni thani shogina tei abono nahari no ha kotoni juda juda thayo kobang ma thayo aims ajuk rajagui tongo Montribokrok Narendra Modi Mia Dilli Katalo India Mobile Congress ni GSMA board ni adongrok bai koklam shalaimawo digital public infrastructure ni nangkukmani kokno khursamani logilogi cyber jangjal deepfake tei AI hamia samungo phnangma ka sunawo tang sebrukjak jangjal yakakruna ni saka phanboksinka koklam shalaimawo GSMA ni loko adongrok bharat ni 4G 5G forma tei digital manjumung kaham samungni bagui bolaikha koklam shalaimawo kendoni manjumung montri Jyotiraditya Scindia no khobui Kuchuk Asuk Phangni Officer Rok Manjakha. Kendoni Songdukbe Chepni Kokchong Lainok Mia Dilli Katalo Songdukbo Songni Songbidhan Niman Bantatai Kerong Raidanotei Sal Nei Ni Bo Songkok Lam Pandano Luajikha. Kendoni Montri Jual Uram Okok Lam Pandano Chengirekha. Montri Shaka Puila Beremni Officer Rokni Thani Songdukbo Songni Jengjal Rokno Saimani Abo Rokno Yakak Rinani Tei Tagimung Snamnani No O সংসামুংনি নাহারমুং জতাই কাইথামচি হাস্তেতাই কেন্দ্রবাই নাইকলজাক আমচাইনি খরকস নিচি বানি গবাং আদংরক ও পান্দাও মানজাগানে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনি লুকু হামক্রাইনি সিমি গুজরাটনি মন্ত্রী অকরা অঙ্গই তাই হাকতর হামক্রাইনি সামুংবাই গদালই তাবুক জরা যাই খেবার যাই আসাগই লুকু হামক্রাইনি সামঙ্গ বিশি নৈচি বা পুংসকমা পালাইমানোরগই তিনি হাকতর বৈ বাক্সা হাস্তে অব সেবাজ্যোতি কল যাত্রা সংসা জাগানে তিনি ফুঙ্গ আগরতলানি চিলড্রেন্স পার্ক সেবাজ্যোতি কল যাত্রা ন চেঙ্গিরিওয়ানে মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে হাপাং মিয়া হাপাং নি সেবুক রকনি বাগৈ রাবো খক থাম দিয়ে রানানি কক সাপখা মিয়া তাংন কতর কক তুমা থুমনাই রকনি থুম মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা অ কক ন শাখা ব শাখা হাবাইয়াকার যাক সেবুক রকব রাবো খক থাম খাইয়ই ডিয়ারনেস রিলিফ মানানে অ অক্টোবর তালনি সিমিন আবো সামুঙ্গ নাং জাগানে আবন কারিব রেগুলার সেবুক রকনি হাউস রেন্ট অ্যালাউন্স রাবো চার চিনি সিমি বাংরি বই রাবো চি খাই যাখা কক থুম রাংমন্ত্রী প্রণজিৎ সিনহা রাইব মানজাখা আগরতলাও অসমতাই কাইনা নিসগাং পুলিশ নি গসিমং নাহারনানি কবক মংনা রেখা সদনী এসডিপিও পানালাল সেন মিয়া মুক্তধারা অডিটোরিয়াম সালথাং আগরতলা থানানি শাকথার মুংবাই অসাকাইনি রকবাই ককলাম সালাইমাবো তংকচাংনি বিশিংতেই নাইকল ফাংনি দাগি মুংমানি অসমতাই পাইরিনানি কবক মংনা রেখা পুলিশ নি বখাকতেই সাজাখা তাকলাই বিশে তাবুক শাক জরা গসিমং নাহারকা কাইথাম চিথাম মণ্ডপ দায়িত্বীনতেইব তংমানি মণ্ডপ রকন গসিমং নাহারনানি কয়মুং নারেকজাখা চাদা খানমানো তৈব ক্রাক দাগিমুং রেজাখা ফানকে চাদা খানজাখে কেরংনি সেপ নাহার জাকনাইতেই আবুনি বারজা তংনাই মোটাই কমিটিনি কাসকুতেই তাঙ্করা যোগেন্দ্রনগরনি নৈচি চার নম্বর ওয়ার্ডনি বাগৈ গসিমং মানজা কতাল হাপাংনি নকনি হলং থংকাইখা মেয়র দীপক মজুমদার বর্ষাকাল লুকুরকন সেবার রুমাতেই লাইতে সাতে কতাল খাইনানি বাগৈন তাং বেখরেপ হামক্রাইনি সাকা ফানবক্সিন জাগৈ তঙ্গো তৈ বাথাকমা জংজালিয়া কাকরেনাবো ও আমসায় ড্রেন্স নামানি ককনব খুরসা খাব কামি হামক্রাই কক চংলাই নকনি ভি বি জি রামজি নৈ সাই নৈচি বানী বিশিং গসিমং মানজাক সামুংনি স্নাম ফিরমুং লিস কারিখা আরো কতাল কামিনী সামুং মান থগ্রানি বিশিং কাই থামরাস নিচি বা গসিজাক সামুংনি সেপ তনি জাখা সকাংনি লিস্ট কাইনৈরা দক চি দক সামুংনি সেপ তংমানি হা কতনি বসং ওয়ানসক মুং বাই গদালরি ওই হাস্তিনি বাগৈ কাইসা বাই থাংনি বায়োডাইভার্সিটি ওয়ানসক তাংমুক থাং খাই জাগানে হনে সাকা বলংমন্ত্রী অনিমেষ দেব বর্মা মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন পান্ডা কাইসাও অকক ন শাখা বশাখা বলংনি মালমাতা বুফাং তৈথুন খবই হাবানো খাতি নারকমানি বিশিং তৈ ত্রিপুরানো তৈব কখরাং হামসাজাক খাইনানি ওয়ানসক তাং নাহার জাগৈ দঙ্গো ত্রিপুরাও ক্রিকেট একাডেমিস নামনানি বাগৈ হাস্তে ক্রিকেট এসোসিয়েশন থাই রেখা হাস্তে হাপাং মিয়া কক তোমা থুমনাই রকনি থুম টি সি এ তাংরা সুব্রত দে অকক তোমান রেখা সেকের কোর্ট নি গানা আমচায় থামচি দশমিক থাম একর থায় ও একাডেমিক নাম চিসা জাগানে তাবুক নবাদিবানী কক তোমা তিনি নখাকিচা মনাকজাক তঙ্গানে হাস্তিনি বেবা খাঙ্কর ফেরাঙ্ক গই বাতৈ ওয়াউই মানুহনি হজাক মং রেখা নবাদিবার নাইখুং তিনি সালনি শাখানি তুংমারি থামচি ব্রি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানে তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচি বা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানে সানজা দামসনি তামৈ সতী ব্রৈচি বাও

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপূর্ণা দেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাখাম নাইনে রক্ন বরকনি সামংনি লগি খা গনাং অংনানি বাকি কবকা মিয়া হিমাচল প্রদেশনি বিলাসপুর এইমসনি পুইলা কনভোকেশন স্পান্দাও ব অকবক মুং নারখা বসাকা রাং কিচা বাই কাহাম সাখামনি সেবরুনানি ন এইমসনি কতর নাহার মুং হা কত

ঘুম ভেঙেছে তো, নাকি এখনো বালিশের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা চলছে? যারা উঠে পড়েছেন তাদের জন্য জানাই সুপ্রভাত আগরতলা। আপনি যদি এখন বাসে থাকেন, অফিসের পথে থাকেন, দোকানের শাটার তুলছেন কিংবা চায়ের কাপ হাতে বারান্দায় বসে থাকেন, আপনাদের সকালটা কিন্তু এখন শুরু হচ্ছে আমাদের সঙ্গে। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে কোয়েল, আর আপনার সকালকে আরও প্রাণবন্ত করে তুলতে শুরু করছি আজকের সুপ্রভাত আগরতলা। সকালটা যখন শুরু হয়েই গেছে, তখন চারপাশে কি ঘটছে সেটাও তো একটু জেনে নেওয়া দরকার, তাই না? চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়ার সেই পুরনো অভ্যাসটা মনে আছে তো? তবে আজ আপনাদেরকে কাগজের পাতা কিন্তু উল্টাতে হবে না, কারণ আমরা রয়েছি আপনাদের সঙ্গে।

হাসপাতাল স্থাপনের জন্য আজ আনুষ্ঠানিকভাবে অনুমতি প্রদান করেছে ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন। শারদোৎসবের আবহকে আরও আনন্দমুখর করে তুলতে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ স্বর্ণ শারদীয়া অফার ঘোষণা করেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম পরিচিত অলংকার বিপণী গোপীনাথ জুয়েলার্স। আগামী 10ই অক্টোবর থেকে 18ই অক্টোবর পর্যন্ত এই বিশেষ অফার চালু থাকবে বলে জানানো হয়েছে। উৎসবের মরশুমে সোনার গয়না কেনার প্রতি ক্রেতাদের বাড়তি আগ্রহের কথা মাথায় রেখেই এই অফারের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট জুয়েলারি কর্তৃপক্ষরা। তাছাড়া আজ নিবেদিতা ক্লাবের উদ্যোগে মহালয়ার দিন সকাল 7টায় অর্থাৎ শনিবার দিন ক্লাব প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার তিনটি বিভাগ ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। স্থান রামনগর গাঙ্গাইল রোড, রামনগর 10 এবং 11 নম্বর রাস্তার শেষ প্রান্তে।

খবরের কাগজের পাতায় আজকের খবর তো জানা হলো, এবার একটু উল্টে দেখি সময়ের পাতা। কারণ প্রতিটি দিনেরই একটা গল্প রয়েছে, একটা ইতিহাস রয়েছে, কোনো দিন আনন্দের, কোনো দিন গৌরবের, আবার কোনো দিন মনে রাখার মতো। চলুন জেনে নিই আজকের ইতিহাসের পাতায় দিনটি কেন এত গুরুত্বপূর্ণ। আজ 7ই অক্টোবর, তার সঙ্গে জড়িয়ে রয়েছে মানব সেবার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ও। 1950 সালের আজকের দিনেই কলকাতায় মাদার টেরিজা মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। অসহায় দরিদ্র, অনাথ এবং অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর যে মানবিক বার্তা তিনি দিয়েছিলেন, তা আজও আমাদের মনে করিয়ে দেয় মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় পরিচয় আর কিছুই হয় না। আজকের দিনটি আরও কিছু বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। আজকের দিনেই জন্মগ্রহণ করেছেন বহু বিশিষ্ট ভারতীয়। তাদের মধ্যে রয়েছেন বিপ্লবী দুর্গাবতী দেবী, অর্থাৎ দুর্গা ভাবী, যিনি স্বাধীনতা আন্দোলনে সাহসী ভূমিকার জন্য আজও স্মরণীয়। আজকের দিনে জন্মেছেন কিংবদন্তি গজল এবং ঠুমরি শিল্পী বেগম আক্তার, যার কণ্ঠ ভারতীয় সঙ্গীতের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে। আর আজকের দিনেই কিন্তু জন্মেছিলেন ভারতীয় ক্রিকেটের তারকা জাহির খান। একটা তারিখ, অথচ কত গল্প। কেউ আমাদের শিখিয়েছেন সাহসের অর্থ, কেউ শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে। তাই ইতিহাসের দিনগুলো কিন্তু শুধু মনে রাখার জন্য নয়, ইতিহাস থেকে কিছু শেখার জন্য।

দিনের কথা আর খবরের কাগজের পর এমন কিছু ঘটনা থাকে, এমন কিছু লোক, এমন কিছু মানুষ আমাদের পাশেপাশে থাকেন যারা জানি, যাদের জীবনের কাহিনী আমাদের অনুপ্রেরণা দেয়।

এক্সেলেন্স অ্যাথলেট। সদ্য শেষ হওয়া লাদাখ ম্যারাথনে 21 কিলোমিটার দৌড়ে বয়সভিত্তিক বিভাগে সোনা জিতেছেন তিনি। প্রতিযোগিতায় জয়পুরের হয়ে নামলেও শেকুরের কথা উঠলেই গলায় অন্য আবেগ। আমি ত্রিপুরার মেয়ে, একদিন ত্রিপুরার হয়ে ম্যারাথনে অংশ নেওয়া আমার স্বপ্ন, 52+ বিভাগে। প্রায় 11,500 ফুট উচ্চতায় লাদাখের দৌড় সহজ ছিল না। সমতুলের তুলনায় কম অক্সিজেন, তার সঙ্গে দীর্ঘ পথ। সর্বরের কথায় এই দৌড়ে শরীরের পাশাপাশি মনকেও নিয়ন্ত্রণে রাখতে হয়। কঠোর এবং সঠিক অনুশীলনের জন্যই আমি আমার বয়সভিত্তিক বিভাগে প্রথম হতে পেরেছি। অথচ এই দৌড়ের অধ্যায় শুরু হয়েছিল মাত্র 2024 সালের ডিসেম্বরে। অনুপ্রেরণা ছেলে, তাকে প্রতিদিন দৌড়ে ফিরে নিজের অভিজ্ঞতার কথা বলতে শুনতেন সর্বরি। একদিন হঠাৎ মনে হয়েছিল, আমি কি দৌড়ে অংশ নিতে পারি না? প্রশ্নটি ধীরে ধীরে বদলে যায় সংকল্পে। স্কুল জীবনে খেলাধুলার সঙ্গে তার সম্পর্ক ছিল সীমিত। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কোনো একটি খেলায় অংশ নেওয়া শেষ পর্যন্ত। পরে জয়পুরে এসে শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়ে। জিমে শুরু করেন স্ট্রেংথ ট্রেনিং, পরে নিজের জিম খোলেন। সেখানে মহিলাদের MHA প্রশিক্ষণ দেখে আগ্রহী হন। প্রায় 2 বছর MMA অনুশীলনের পর শুরু করেন বক্সিংও, তারপর দৌড়। শুরু থেকেই দৌড়ানোর সময় আলাদা একটা এনার্জি অনুভব করতাম, বললেন আবেগঘন কণ্ঠে সর্বরী। ভোরের রানিং প্র্যাকটিস এখন তার জীবনের নিয়মিত ছন্দ। এই ছন্দের পাশাপাশি চলছে সংসার এবং ব্যবসা। প্রায় 2.5 বছর আগে শখ থেকে শুরু করা তার জিমে এখন 4 জন ট্রেনার, 1 জন জুম্বা ইনস্ট্রাক্টর এবং 1 জন কর্মী রয়েছেন। তাদের নিয়মিত বেতনের পাশাপাশি অতিরিক্ত আর্থিক সহায়তাও করেন তিনি। তার কাছে সাফল্য শুধু নিজের উপার্জন নয়, অন্যের জন্য কাজের সুযোগ তৈরি করাও। নিজে রোজগার করা যেমন সাফল্য, তেমনি অন্যের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাটাও আমার সাফল্য। আজকে শোনালাম সুপ্রভাত আগরতলাতে আমাদের ত্রিপুরার মেয়ে সর্বরী দেবনাথের সাফল্যের কাহিনী।

চলুন চোখ রাখি আজকের সাফল্যের পাতায় কার গল্প আপনাদের শোনাব। ইতিহাস আর সাফল্যের গল্পের পর আরও কিছু তথ্য আপনাদের জন্য রয়েছে, চলুন জানিয়ে দিচ্ছি একে একে। লাডাখের পোডিয়ামে দাঁড়িয়ে চোখে জল এসেছিল ত্রিপুরার সর্বদীপ দেবনাথের। সামনে সোনার পদক আর মনে পড়ছিল দীর্ঘ অনুশীলন পরিবারের কথা, সেই ভোরবেলার দূর। 21 কিলোমিটার পথ পেরিয়ে নিজের বয়সভিত্তিক বিভাগে প্রথম হওয়ার মুহূর্তে মনে হয়েছিল এতদিনের পরিশ্রম সার্থক। নিজের মনেই বলেছিলেন, আমি পেরেছি। ত্রিপুরার মেয়ে সর্বরী এখন জয়পুরের বাসিন্দা। স্ত্রী, মা এবং উদ্যোক্তা হিসেবে তার পরিচয় বহুদিনের। গত 2 বছরে তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন পরিচয়।

আচ্ছা, দেখতে দেখতে আমাদের সকালের আড্ডার ঘড়িটাও কিন্তু এবারে বুঝিয়ে দিল, এবারে একটু এগোতে হবে। এতক্ষণ খবর, ইতিহাস আর সাফল্যের গল্প হলো, এবার একটু সিরিয়াস মুখটা সরিয়ে রাখুন। সকালে চায়ের সঙ্গে যদি এক কাপ হাসি মিশে যায়, মন্দ কি বলুন? শিবরাম চক্রবর্তী, পরশুরাম কিংবা বাংলা সাহিত্যের মজার সব রসের ভাণ্ডার থেকে এবার একটু হাসির খোরাক। চলুন, শুরু করছি আমাদের পরবর্তী সেগমেন্ট, রম্য কথা।

একদিন এক ভদ্রলোক চশমা খুঁজে বাড়ি মাথায় তুলেছেন। টেবিলের ওপর নেই, বিছানায় নেই, আলমারিতেও নেই। শেষে স্ত্রী বললেন, আপনার চোখের ওপর হাতটা একবার দিন তো। ভদ্রলোক হাত দিলেন কপালে, চশমা নেই। স্ত্রী বললেন, চোখের ওপর দিন। হাতে চোখ যেতেই ভদ্রলোক থমকে গেলেন, চশমা তো চোখেই। ভদ্রলোক বললেন, হা হা, এতক্ষণ ধরে আমি চশমা খুঁজছিলাম। স্ত্রী মুচকি হেসে বললেন, চশমা নয়, আপনার স্মৃতিশক্তি এবার একটু খুঁজে পাওয়া দরকার। আরও একটি রম্য কথা আপনাদের শোনাচ্ছি। ডায়েটের দুঃখ। ডাক্তার বললেন, আপনাকে ডায়েট করতে হবে, ভাত কম খাবেন, মিষ্টি একদম নয়। ভদ্রলোক খুব গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে ডাক্তারবাবু, মিষ্টি একদম ছেড়ে দেব। বাড়ি ফিরে স্ত্রী জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বললেন? বলেছেন মিষ্টি খাওয়া বন্ধ করতে। স্ত্রী খুশি হয়ে বললেন, বাহ, তাহলে আজ থেকে মিষ্টি বন্ধ? ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, তাই ভাবছি, তোমাকে মিষ্টি বলে ডাকাটাও আজ থেকে বন্ধ করব। স্ত্রী বললেন,

রেডিওর এই পথে চলায় আমরা কথা বলি, কিন্তু আমাদের কথা পূর্ণতা পায় আপনাদের কথায়। আপনাদের ভাবনা, অনুভূতি আর জীবনের ছোট বড় গল্পগুলো যখন চিঠির পাতায় এসে ধরা দেয়, তখন সেই চিঠি কিন্তু আর শুধু চিঠি থাকে না, হয়ে ওঠে এক টুকরো আপনজনের গল্প। আজও তেমনি আমাদের কাছে বিশেষ কিছু চিঠি রয়েছে বিষয়ভিত্তিক। চলুন এবার আপনাদেরই লেখা আপনাদের সেই অনুভূতির কথাগুলো শুনে নিই। এবারে শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠির পালা। প্রথম চিঠিখানি লিখেছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। লিখছেন, প্রিয়, বর্ষাকালের অবিশ্রান্ত বৃষ্টিধারার ভ্রুকুটি কাটলে আশ্বিনের আকাশে আমরা দেখতে পাই পেঁচা তুলোর মতো টুকরো টুকরো মেঘের সমাহার। শিলু এবং ছাতিম ফুলের সুবাসিত ঘ্রাণ আমাদের মনকে করে তোলে আনমনা, আর শ্বেত বর্ণের কাশফুলের ছোপে মৃদুমন্দ বাতাসের প্রবাহ মনে করিয়ে দেয় শারদোৎসব, নামান্তরে দুর্গাপূজার আবহ সমাগত। আর এই সময়টা এলেই বাজারে শুরু হয়ে যায় কেনাকাটার তীব্র প্রতিযোগিতা। সচ্ছল মানুষ থেকে দরিদ্র মানুষ কে নেই এই উৎসব আবহের কেনাকাটায়? যার যতটুকু সামর্থ্য আছে তিনি সেইটুকু আর্থিক ক্ষমতা নিয়েই পোশাক পরিচ্ছদ কেনাকাটা করেন। শুধু পোশাকই বা বলছি কেন, এর সাথেই যুক্ত হয় অলংকার, ইলেকট্রনিক দ্রব্যসহ আরও কিছু জিনিস। এর ফলে দোকানগুলির কর্মচারীদের ওপরও পরে বাড়তি চাপ, যা তারা নাওয়া খাওয়া ভুলে হাসি মুখেই করে থাকেন। ওদের সংসারের পালেও লাগে আর্থিক সচ্ছলতার দমকা হাওয়া। তবে আমাদের সমাজ সংসার তো শুধুমাত্র সচ্ছল ব্যক্তিদের নিয়েই চলে না, অনেক দরিদ্র মানুষও এই সংসারে বাস করেন। হয়তো তাদের সংসারে উপার্জনশীল মানুষ একজনই, তাদের উপর এই সময়টায় আর্থিক চাপের খাঁড়াটা নেমে আসে। তবু মা দুর্গার আগমনে আনন্দে এই চাপটুকু নীরবে সহ্য করে নেন, কারণ তারা জানেন এই কষ্টটুকু মানিয়ে নিতে পারলেই পরিবারের সকলের মুখে দেখতে পাবেন উজ্জ্বল হাসি, সকলের মুখে দেখতে পাবেন খুশির জোয়ার। যে হাসির মূল্য তার কাছে অনেক বেশি দামি। আসন্ন শারদীয়া দুর্গোৎসব সকলের আনন্দের সঙ্গে অতিবাহিত হোক এই কামনায় অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান। চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে। পরবর্তী চিঠিখানি লিখেছেন অচিন্ত চক্রবর্তী, গ্রাম ছুয়া মুশিনা সর্দারপাড়া, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, বাঙালি শ্রেষ্ঠ পূজা দুর্গাপুজো, সে নিয়ে শারদ সম্মেলনে ব্যস্ত সবাই মা আসছেন একটি বছর পরে। প্রকৃতিও খোলা মনে অকৃপম ভালোবাসায় সাজিয়ে দিয়েছে ঘন সবুজ রঙে। মা দুর্গার আগমন সাজো সাজো রব আনন্দের প্লাবনের মাতোয়ারা যে দিকে তাকায়। পরিষ্কার পরিচ্ছন্নতায় উদ্গ্রীব মাঠে ঘাটে নদীর তীরে কাশফুলের উচ্ছ্বাস, ঘরে বাগানে শিউলি ফুলের সুবাসে আপ্লুত আমরা। ভোরের শিশির বিন্দু আনন্দের বাড়িধারায় শিউলিকে ধুয়ে পরিষ্কার করে দিতে যেন বদ্ধপরিকর। মৃৎশিল্পীদের ব্যস্ততা, প্যান্ডেল কারিগরদের সৌজন্যতা দেখতে দেখতে অন্যদিকে তাকিয়ে দেখি উৎসবের আমেজে দোকানে দোকানে ভিড়।

নানান জিনিসের সম্ভার। শারদ উৎসব বলে কথা, বাঙালির বারো মাসে ১৩ পার্বণ কথাই বলে। সেইখানে শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা। নতুন পোশাক কেনার আনন্দ তো হবেই, কেনাকাটা করতেই হবে শিশু থেকে বৃদ্ধ পরিবারের সকল সদস্যদের। কিন্তু কেনাকাটা করতে চাই অর্থ। ধনী মানুষের কিছু যায় আসে না, সমস্যা গরিব মধ্যবিত্তদের। স্বাদ আছে, সাধ্য নেই, থাকে না কেনাকাটা করার পয়সা। ওরাও মানুষ, কেনাকাটা করতে চায়। বাচ্চাদের কিছু কেনাকাটা করতে পারলে শিশুদের মুখের হাসি বাবা মায়ের ইচ্ছে পূরণ হয়, মনটা গর্বে ভরে ওঠে, আনন্দে তৃপ্তি লাভ হয়, কেনাকাটার অভিজ্ঞতা অর্জন হয়। একটি পরিবারে পূজোর নানান সামগ্রী কেনাকাটা করতে হয়, অর্থই সেখানে একমাত্র শক্তি, নচেত ব্যথা আর বৃথা। অর্থই অনর্থের মূল। পূজোতে কেনাকাটা করতে চায় সবাই। অচিন্ত চক্রবর্তী, গ্রাম চুয়া মুশিনা সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া। পরের চিঠিখানে লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, চুয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ। লিখছেন সুপ্রভাত আগরতলা, উনুনে জল ফুটছে, আরতি ধোয়া চাল হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছে। ঠিক তখনই কাজল জিজ্ঞেস করল, মা নতুন জামা কিনবে না, বাজারে কবে যাবে? আরতি কাজলের মা বলল, গত বছরের জামাটা তো নতুনই আছে, ওই দিয়ে এবার চালিয়ে নে বাবু। কাজলের মুখটা ম্লান হয়ে উঠল, কিন্তু মুখে বলল, তাই হবে মা। তারপরে খাতায় অঙ্ক কষতে মন দিল। কিছুক্ষণ পর খাতা থেকে মুখ তুলে বলল, বিল্টুর মামা বিল্টুকে জামা প্যান্ট দিয়ে গেছে, আমার কোনো মামা নেই না মা। সত্যি আরতির কোনো ভাই নেই, শুধু বলল, ওসব পরের দেওয়া জিনিস নিতে নেই সোনা, তোর বাবা পূজোয় বাড়ি আসছেন, দেখবি তোর জন্য ঠিক নতুন জামা প্যান্ট কিনে আনবেন। তারপরেই বলল, অঙ্কগুলো শেষ কর, আমি আলু কেটে নিই। আলুর খোসা ছাড়াতে ছাড়াতে বলল, হ্যাঁ রে কাজল, তুই বড় হয়ে আমাকে শাড়ি কিনে দিবি না? ভালো করে পড়াশুনো কর, চাকরি নিয়ে শহরে যাবি, তাহলে পূজোতে মন খুলে কেনাকাটা করতে পারবি। কাজল আকাশ পাতাল পাতাল ভেবে বলল, মা জানো তো, অঙ্কের স্যার আমাকে বলেছেন, কাজল তুই তো অঙ্কের জাহাজ, তুই একদিন ঠিক বড় মানুষ হবি। সত্যি মা, আমি বড় মানুষ হব। তোর স্যার তো ঠিকই বলেছেন, মন দিয়ে পড়াশোনা করবি, ভালোভাবে পাশ করবি, তাহলে বড় হয়ে দেখবি পূজো ইচ্ছে মতো কত কি কিনতে পারছিস, আমাকেও শাড়ি কিনে দিবি পূজোয়, হবে তো? কাজল বুকের মধ্যে সাহস পেল, ওর চোখের সামনে ভেসে উঠল দুর্গা মায়ের উজ্জ্বল মুখটা, ঝলমলে পরনের শাড়ি। বলল, ঠিক বলেছ মা, আমি পড়ালেখা করে চাকরি করব, তোমাকে পূজোয় নতুন শাড়ি কিনে দেব ওই দুর্গা মায়ের মতো। বলেই অঙ্ক কষায় মন দিল। নাজির হোসেন বিশ্বাস, চুয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ।

জানার কোনো শেষ নেই, আর জানার আনন্দেরও কোনো বিকল্প নেই। বিজ্ঞান থেকে সিনেমা, খেলা থেকে সাহিত্য, প্রতিটি জগতেই লুকিয়ে আছে কত না জানা তথ্য, কত মজার গল্প। তাই এবার খবরের বাইরে একটু অন্যরকম কিছু জানা যাক, অল্প সময়ে অল্প কথায় জেনে নেওয়া যাক

2026 সালে ভারতীয় দাবার জগতে নতুন ইতিহাস গড়েছেন তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। নরওয়ে চেসের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিনি প্রমাণ করেছেন বয়স নয়, প্রতিভা, অধ্যবসায় আর আত্মবিশ্বাসী সাফল্যের আসল চাবিকাঠি। তার এই অর্জন শুধু দাবার বোর্ডে জয় নয়, হাজারো তরুণের কাছে স্বপ্ন দেখার এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অনুপ্রেরণা। এবারে জানিয়ে দিচ্ছি মহাকাশ থেকে কিছু তথ্য। এবারে ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা নেভিককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে ইসরো। উৎক্ষেপণ হতে চলেছে NVS-03, নেভিকের দ্বিতীয় প্রজন্মের NVS সিরিজের তৃতীয় নেভিগেশন স্যাটেলাইট। ইসরোর GSLV-F18 রকেটের মাধ্যমে শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে এই অক্টোবর মাসে 2026 সালেই। NAVLC ভারতের নিজস্ব স্যাটেলাইট ভিত্তিক পজিশনিং, নেভিগেশন এবং টাইমিং ব্যবস্থা, যা ভারত এবং সীমান্তের বাইরে প্রায় 1,500 কিলোমিটার পর্যন্ত কিন্তু পরিষেবা দিতে পারবে। এবারে জানিয়ে দিচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে স্মৃতি মন্ধানার নাম ঘোষণা করেছে গতকাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবার থেকে ভারতের সাদা বলের ক্রিকেটে পূর্ণ সময়ের অধিনায়কের দায়িত্ব সামলাবেন এই তারকা ব্যাটার। 2013 সাল থেকে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন স্মৃতি। দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতার পাশাপাশি ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্বের দক্ষতা দেখিয়েছেন তিনি। সম্প্রতি তার নেতৃত্বে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2024 এবং 2026 সালে মহিলাদের IPL জিতেছে। এর আগে ভারতীয় দলকে 18টি T20 আন্তর্জাতিক এবং 4টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্মৃতি। এবার স্থায়ীভাবে দলের নেতৃত্ব তার হাতে তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

সকালটা আমরা শুরু করেছিলাম সুপ্রভাত আগরতলার মধ্য দিয়ে আপনাদের সঙ্গে, আর ঘড়ি কিন্তু জানান দিচ্ছে এবারে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। কারণ যে আজকে গেলেই আবারও নতুন করে নতুনভাবে আপনাদের সামনে আবারও আমরা পথ চলা শুরু করতে পারব। তাই আজকের মতো সুপ্রভাত আগরতলার পথ চলা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো শুরুর সঙ্গে, আপনাদের এফএম উজ্জয়ন্তের নতুন সকালের সঙ্গী সুপ্রভাত আগরতলার সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সম্পর্কিত কিছু তথ্য। আজকের সকাল 9:12 রয়েছে কি ভাবছেন পর্বে আপনাদের সঙ্গে আমি থাকবো আর যে কোয়েল, আর কথা বলবো রিপ্লেসমেন্ট নিয়ে। জীবনে কোন মানুষকে কোন বিষয়কে আমরা রিপ্লেস করব। তাছাড়া আজকে বাইরের আকাশে কিন্তু আর যে নিবেদিতা থাকবে আপনাদের সঙ্গে, সৃজনশীলতার উদাহরণ আমাদের স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান আমাদের অতিথি সর্বাণী দাসের সঙ্গে। তাই শুনতে থাকুন FM উচ্চান্ত।

101.6 মেগাহার্জ FM উচ্চান্ততে আরও একটি নতুন সকালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আরজে গোয়েল, ঘড়ি স্টুডিও জানান দিচ্ছে 8:41 হয়ে 32 সেকেন্ড। আজকে গান শোনাবো অনুষ্ঠানে যাকে নিয়ে কথা বলবো, আজ তার জন্মদিন। কিছু কণ্ঠ আছে যাদের শুধু শোনা যায় না, অনুভব করা যায়। কিছু শিল্পী আছেন যারা গান করেন না, তারা যেন একটি অনুভূতিকে কণ্ঠ দেন। আর কিছু গান আছে যেগুলি শেষ হয়ে যাওয়ার পরেও ঘরের নীরবতা থেকে যায়। আজকে কথা বলবো বেগম আক্তারকে নিয়ে, যার আজ জন্মদিন। গজল যখন তার কণ্ঠে উঠত, মনে হতো কেউ যেন খুব কাছে বসে নিজের মনের কথা বলছেন। সেখানে ছিল প্রেম, অভিমান, অপেক্ষা, বিচ্ছেদ, একাকিত্ব, আবার ছিল জীবনের প্রতি এক গভীর মমতা। আজকের এই অনুষ্ঠানে সে কথা বলবো বেগম আক্তারকে নিয়ে, যাকে ভারতীয় সঙ্গীত জগৎ ভালোবেসে নাম দিয়েছিল মল্লিকায়ে গজল।

ছোটবেলা থেকেই মারাত্মক দারিদ্র্যের সঙ্গে লড়াই, বারবার বদলেছে নাম, কিন্তু কণ্ঠই ছিল তার পরিচয়। মল্লিকাই গজল বেগম আক্তার। আলাদা করে গান শেখাতে বসতেন না কখনো, ওর সঙ্গে থাকতে থাকতে সঙ্গীত ঢুকে যেত জীবনযাত্রায়। তার ছাত্রছাত্রীদের কখনো গানের খাতা ছিল না, খাতা দেখেও যে ভালো গান গাওয়া যায় তাতে তিনি বিশ্বাস করতেন না। বলতেন, খাতা দেখে গান করলে সে গান কণ্ঠ থেকে বেরোতে পারে কিন্তু অন্তর থেকে নয়, তবে সে গান আপন হয় নাকি, এমন শিক্ষা, যা শিক্ষা যে শিক্ষা শুধু সঙ্গীতে আবদ্ধ থাকে, ধারণাটাই বদলে দিয়েছিল তার সঙ্গীতের প্রতি এই ভালোবাসাকে।

তার নামের সঙ্গে জড়িয়ে আছে গজলের এক দীর্ঘ ইতিহাস। একটি কণ্ঠ যার মধ্যে একই সঙ্গে ছিল কোমলতা এবং দৃঢ়তা। একজন শিল্পী যিনি মঞ্চে দাঁড়িয়ে শ্রোতাদের শুধু গান শোনাননি, তাদের হৃদয়ের দরজা দরজায় কড়া নেড়েছেন। ভাবুন তো, চারপাশে নিস্তব্ধ, কোথাও হয়তো শহরের আলো, আর রেডিওর ওপার থেকে ভেসে আসছে একটি গজল। সেই কণ্ঠে যেন কেউ বলছেন ভালোবাসার কথা, হারিয়ে যাওয়ার কথা, অপেক্ষার কথা। এই মুহূর্তে আমাদের মনে হতেই পারে গজল কি শুধু প্রেমের গান? না, গজল আসলে মানুষের ভেতরের কথাও বলতে পারে। তার জন্ম 1914 সালের 7ই অক্টোবর উত্তরপ্রদেশের ফৈজাবাদে। তার জন্মনাম ছিল আখতারি বাই ফৈজাবাদি। শৈশব থেকেই তার জীবনের সঙ্গে সঙ্গীতের সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু সেই পথ মোটেই সহজ ছিল না। একজন নারী শিল্পীর জন্য সেই সময়ের সামাজিক পরিবেশ আজকের মতো ছিল না। বিশেষ করে মঞ্চে গান করা, প্রকাশ্যে সঙ্গীত পরিবেশন করা, সবকিছুর সঙ্গে জড়িয়ে ছিল নানা সামাজিক সংকোচ এবং বাধা। কিন্তু প্রতিভাকে কি এত সহজে আটকানো যায়? আখতারি বাইয়ের ক্ষেত্রে তা যায়নি। তার সঙ্গীত শিক্ষার ভিত তৈরি হয়েছিল কঠোর তালিমের মধ্য দিয়ে। তিনি একাধিক বিশিষ্ট ওস্তাদের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নেন, বিশেষ করে ওস্তাদ আতা মোহাম্মদ খান, ওস্তাদ আব্দুল ওয়াহিদ খান এবং পরে ওস্তাদ ঝান্ডে খান প্রমুখের কাছ থেকে তিনি সঙ্গীতের বিভিন্ন দিক শিখেছিলেন। এই তালিম তাকে শুধু গান শেখায়নি, শিখিয়েছিল কিভাবে একটি শব্দকে অনুভূতিতে পরিণত করতে হয়, কিভাবে একটি স্বরকে দীর্ঘায়িত করলে তার মধ্যে অপেক্ষা তৈরি হয়, কিভাবে একটি ছোট্ট নীড় কখনো কখনো একটি দীর্ঘ বাক্যের থেকেও বেশি কথা বলে।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন এই মুহূর্তে 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ততে গান শোনাবো পর্বে। আর আজ কথা বলছি বেগম আক্তারকে নিয়ে, অর্থাৎ আমাদের সুরের জগতের মল্লিকা এ গজলকে নিয়ে। শৈশবেই তার প্রতিভা নজরে এসেছিল, অল্প বয়সে তিনি মঞ্চে গান গাওয়ার সুযোগ পান। তারপর ধীরে ধীরে শুরু হয় রেকর্ডিং, গ্রামাফোনের যুগ। সেই সময় রেকর্ডিং প্রযুক্তি আজকের মতো ততটা উন্নত ছিল না, শিল্পীকে সীমিত সময়ের মধ্যে নিজের গানের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হতো। আর সেই সীমিত সময়ের মধ্যেই আক্তারি বাই তৈরি করেছিলেন নিজের আলাদা পরিচয়। তিনি শুধু শাস্ত্রীয় সঙ্গীতের কঠিন ব্যাকরণে নিজেকে আটকে রাখেননি, তিনি গিয়েছেন গজলের দিকে, গিয়েছেন ঠুমরির দিকে, দাদরার দিকে, আর ধীরে ধীরে তৈরি হয়েছে তার নিজস্ব সঙ্গীত ভাষা। আমরা যদি তার গানের প্রতিটি শব্দের দিকে একটু খেয়াল করি, তার গান শুধু সুর দিয়ে শোনা যায় না, শুনতে হয় শব্দের ভিতরের অনুভূতি দিয়ে। কেমন অদ্ভুত, তাই না? একটি কণ্ঠ কিভাবে এত সহজে আমাদের নিজের জীবনের সঙ্গে মিশে যায়। আক্তারি বাই থেকে বেগম আক্তার হয়ে ওঠার পথটি কিন্তু শুধু নামের পরিবর্তনের গল্প নয়, এটি একজন শিল্পীর পরিণত হয়ে ওঠার গল্প। একসময় তার নামের সঙ্গে যুক্ত হয় বেগম, কিন্তু এই পরিচয়ের আড়ালে ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী শিল্পী। তিনি গজলকে এমন এক আবেগের জায়গায় নিয়ে গেলেন যেখানে শ্রোতা মনে করলেন এই গানটি যেন তার নিজের কথা। এই অনুভূতিটা হয়তো একজন শিল্পীর সবচেয়ে বড় সাফল্য। আপনি যখন কোনো গান শুনে ভাববেন এই গানটা তো আমার কথা, তখন সেই শিল্পী আপনার কাছে শুধু শিল্পী থাকেন না, তিনি হয়ে ওঠেন নিজের মানুষ। বেগম আক্তার সেই জায়গাটি তৈরি করেছিলেন। তার কণ্ঠে ছিল না অতিরিক্ত নাটকীয়তা, ছিল সংযম, ছিল বিরতি, ছিল শব্দের প্রতি অসাধারণ সম্মান।

শ্রোতা বন্ধুরা, একটা গান শেষ হয়ে গেলে কি সত্যিই তার শেষ হয়? হয়তো রেডিওতে গান থেমে যায়, সুর থেমে যায়, শিল্পীর কণ্ঠ থেমে যায়, কিন্তু কিছু কিছু কণ্ঠ থেমে গিয়েও মানুষের মনে বাঁচতে থাকে। বেগম আক্তারের কণ্ঠ তেমনি এক কণ্ঠ। তার গান শুনলে মনে হয় তিনি শুধু গজল গাইছেন না, তিনি যেন আমাদের মনের সেই দরজাটা খুলে দিচ্ছেন, যে দরজার ওপারে জমে আছে বহুদিনের না বলা কথা। ভালোবাসা আছে, অভিমান আছে, অপেক্ষা আছে, বিরহ আছে, আবার আছে ফিরে পাওয়ার এক অদ্ভুত আকাঙ্ক্ষা। বেগম আক্তারের সবচেয়ে বড় শক্তি হয়তো এখানেই। তিনি আমাদের চোখের জলকে লুকিয়ে রাখতে বলেননি, তিনি আমাদের শিখিয়েছেন কষ্ট সুন্দর হতে পারে, বিরহ সুর হয়ে উঠতে পারে, আর একাকিত্ব কখনো কখনো কবিতার জন্ম দিতে পারে। তার কণ্ঠে যখন গজল ভেসে আসে তখন মনে হয় এ গান শুধু কোনো একজনের নয়, এ গান সেই মানুষটির যে কাউকে ভালোবেসেও তাকে কাছে পায়নি, এ গান সেই মানুষের যে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এ গান সেই মানুষেরও যে অনেক কথা বলতে চেয়েও শেষ পর্যন্ত নীরব থেকেছে। আর তাই বেগম আক্তার শুধু একজন গায়িকা নন, আমাদের অনুভূতির একজন কণ্ঠস্বর। সময়ের স্রোত হয়তো অনেক কিছু বদলে দিয়েছে, বদলে গেছে গান শোনার মাধ্যম, বদলে গেছে সঙ্গীতের ভাষা, কিন্তু মানুষের হৃদয় কি বদলেছে? আজও তো আমরা ভালোবাসি, আজও আমরা অপেক্ষা করি, আজও হারিয়ে যাওয়া মানুষকে মনে করি, আজও কোনো কোনো রাতে পুরনো গান শুনে চুপ করে যাই, আর সেই কারণেই বেগম আক্তার আজও আমাদের কাছে প্রাসঙ্গিক।

শ্রোতা বন্ধুরা, আজকের গান শোনাবো অনুষ্ঠানটি বেগম আক্তারের গজলের সুরে সুরে শেষ করছি এখানে। এবারে সংবাদ শিরোনাম।

জনকল্যাণ এবং জনসেবায় গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন পর্যন্ত নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি উপলক্ষে আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও সেবা জ্যোতি কলসযাত্রা অনুষ্ঠিত হবে। আগরতলার শিশু উদ্যান থেকে সেবা জ্যোতি কলসযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমহারে উন্নয়নের জন্য প্রযুক্তির গণতন্ত্রীকরণ এবং ডিজিটাল সেবাকে বিশেষ করে দক্ষিণ বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষের কাছে সহজলভ্য এবং সাশ্রয়ী করতে হবে। গতকাল নয়াদিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের প্রাক্কালে জিএসএমএ বোর্ডের সদস্যদের সঙ্গে তিনি বৈঠকে তিনি এ কথা বলেন। রাজ্য সরকারি কর্মকর্মী এবং পেনশনভোগীদের জন্য যথাক্রমে 3% ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। গতকাল মহাকরণে তিনি জানান, এর ফলে মোট ডিএ বেড়ে 44% হবে। উদয়পুরের তেপানিয়া ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপনের জন্য গতকাল আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এখবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্ত এমএসএমই ক্ষেত্রকে উৎসাহ যোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ব্যবসায় আগ্রহী করবে। গতকাল সামাজিক মাধ্যমে তিনি জানান, এই সিদ্ধান্ত ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে উন্নত করতে, উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ করে দেবে। আবুধাবির ভারতীয় দূতাবাস জানিয়েছে, ক্যাপ্টেন স্মিথ মাঝসারির শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দূতাবাস জানিয়েছে, ক্যাপ্টেনের পরিবার, চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগের রক্ষা করে চলেছে। এক্সপ্লোরিং ইন্ডিয়া অভিযানের অধীনে আসাম রাইফেলসের উদ্যোগে আগরতলা এবং উদয়পুর আসাম রাইফেলস পাবলিক স্কুলের 15 জন জনজাতীয় শিক্ষার্থী মুম্বাইতে এক শিক্ষামূলক সফরে অংশ নিয়েছে। শিক্ষার্থীরা মুম্বাইয়ের লোকভবনে মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেববর্মার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময় করে। যোগেন্দ্রনগরে 28 নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, নাগরিক পরিষেবা আরও সহজ এবং আধুনিক করতে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের মাঠে গতকাল স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে স্বচ্ছতার মাধ্যমে সমৃদ্ধি শীর্ষক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে স্বচ্ছতা একাদশ বিলোনিয়া ক্রিকেট মহকুমা ক্রিকেট একাদশকে পরাজিত করে। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ।

0: শিরোনাম, আর এবারে আপনাদের সঙ্গে কথা বলার পালা, অর্থাৎ বলছি তোমায় অনুষ্ঠানের। আজকে বলছি তোমায় অনুষ্ঠানে যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট। আচ্ছা বলুন তো, জীবনের রিপ্লেসমেন্ট কোন কোন ক্ষেত্রে করা উচিত এবং কোন কোন ক্ষেত্রে করা উচিত না? কোনো বন্ধু হয়তো আপনার দুর্দিনে আপনার চায়ের দাম মিটিয়ে দিয়েছিল, কোনো প্রেমিক বা প্রেমিকা তার খারাপ সময়ে হাতে হাত রেখে বলেছিল, ভয় কি, আমি তো আছি। কোনো হতাশাজনক পরিস্থিতিতে কোনো মানুষ আপনাকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় দিয়েছিল, এই মানুষগুলোর কিন্তু জীবনে রিপ্লেসমেন্ট হয় না। তাহলে কোন পরিস্থিতি, কোন বিষয়গুলো বা কোন মানুষগুলির রিপ্লেসমেন্ট আমাদের জীবনে জরুরি, আপনার কি মনে হয়? আজকের কি ভাবছেন পর্বে কথা বলবো রিপ্লেসমেন্ট নিয়ে। ফোন করবেন 03-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। আর যারা গতকাল আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছেন তারা কিন্তু এই মুহূর্তে আর ফোন করবেন না, কেউ একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার,
1: আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেজ থেকে।
0: সুপ্রভাত, বলুন।
1: সকালেই দেখছি তুমি আইছো, বলে একটু কথা বলার ইচ্ছা হলো।
0: বলুন, জীবনে কোন জিনিসগুলির রিপ্লেসমেন্ট করার দরকার এবং কোনগুলির দরকার নেই?
1: রিপ্লেসমেন্ট তো সব হয় না। রিপ্লেসমেন্ট বললেই তো আমি পাই না, আমি পাবো না এরকম রিপ্লেসমেন্ট। বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, যারা চলে গেছে, এই রিপ্লেসমেন্ট তো আর কোনোদিন পাওয়ার না, আক্ষেপ হয়, কষ্ট হয়। রিপ্লেসমেন্ট বলতে তুমি কি বোঝাতে চাইছো?
0: আপনি সঙ্গে থাকুন তাহলে, অন্য শ্রোতা বন্ধুদের কথা শুনবো, সঙ্গে থাকুন। জীবনে আমরা অনেক কিছুর রিপ্লেসমেন্ট খুঁজি। পুরনো ফোন নষ্ট হলে নতুন ফোন আসে, পুরনো জামা ছোট হলে নতুন জামা আসে, একটা কাজ চলে গেলে অন্য কাজ আসে, এমনকি অভ্যেসও চাইলে বদলে ফেলা যায়। কিন্তু মানুষের রিপ্লেসমেন্ট কি হয়? একজন মানুষ চলে গেলে তার জায়গায় আরেকজন মানুষকে বসানো যায় ঠিকই, কিন্তু সেই মানুষটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি, অভ্যাস, অনুভূতি, সেগুলির রিপ্লেসমেন্ট কি হয়, কি মনে হয় আপনাদের? ফোন করবেন 03-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। স্টুডিওর এপারে আমি রয়েছে আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু আর জে কোয়েল। আর যারা গতকাল রাত রাতে অনুষ্ঠানে ফোন করেছেন তারা কিন্তু এই মুহূর্তে আর ফোন করবেন না, কেউ একজন রয়েছেন। হ্যালো,
2: হ্যালো, শুভ সকাল।
0: শুভ সকাল,
2: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: বলুন শ্যামল বাবু,
2: আজকে যে বিষয় নিয়ে কথাটা রেখেছেন, কি ভাবছি?
0: হ্যাঁ, কি ভাবছেন রিপ্লেসমেন্ট, জীবনের রিপ্লেসমেন্ট নিয়ে?
2: এখন রিপ্লেসমেন্ট জীবনের ক্ষেত্রে সেই ছোটবেলা থেকে শুরু করে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন আমার 62 বছর বয়স চলছে, 62+। জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে, পরিবারের মা বাবা ভাই বোন ইত্যাদি সমস্ত আত্মীয় স্বজন, এমন এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো সুখস্মৃতি দেয়, যেগুলি ভাবলে মানে মনে আনন্দ জাগে, ইন্সপিরেশন দেয়। অনেকে চলে গেছে, মা বাবা কেউ নেই, চলে গেছে, কিন্তু এইসব ঘটনাগুলি ছবির অ্যালবামের মতো মনের মধ্যে গেঁথে রয়েছে। অবসর সময় যখন মাঝে মাঝে মনে করি, স্মৃতিচারণ করি, তখন এইসব ঘটনাগুলি আমাকে বাঁচবার জন্য উদ্বুদ্ধ করে। তো এগুলি কখনো রিপ্লেসমেন্ট হতে পারে না, হয় না, কিন্তু এমনও হয়েছে সত্যি কথা, অনেক সবসময় তো আর ভালো চায় না, অনেক ঘটনা ঘটে যায় যেগুলি আমরা এক্সপেক্ট করি না, আশা করি না, বা আমার ইচ্ছার বিরুদ্ধেও ঘটনা ঘটে যায়। পরিবারের সঙ্গে বলুন, বন্ধু বান্ধবের সঙ্গে বলুন, কর্মজীবনে, কর্মজীবনও শিক্ষকতার কর্মজীবন শেষ করেছি, অনেক ঘটনা ঘটেছে যেগুলি যেগুলি মানে সত্যি কথা, এগুলিকে রিপ্লেসমেন্ট করার দরকার আছে।
0: অনেক অনেক ধন্যবাদ শ্যামল বাবু, ভালো থাকবেন, জীবনের খারাপগুলিকে রিপ্লেসমেন্ট করে আরো ভালো থাকুন। ধন্যবাদ,
2: নমস্কার,
0: ধন্যবাদ। তবে সব মানুষকে সত্যি কি আমাদের জীবনে রেখে দেওয়ার দরকার আছে? কোন মানুষটাকে, কোন অভ্যেসটাকে, কোন জিনিসটাকে রিপ্লেসমেন্ট করা আমাদের জীবনে খুব দরকার হয়ে পড়ে, বা কোন বিষয়গুলো রিপ্লেসমেন্ট করলে আমরা হয়তো জীবনটাকে আরও সুন্দরভাবে, আরও সহজভাবে নিয়ে যেতে পারবো? আপনার জীবনের অভিজ্ঞতা কি বলে, কি ভাবছেন আপনি? আজকে কথা বলছি রিপ্লেসমেন্ট নিয়ে। ফোন করবেন 03212326253 এই নম্বরে, স্টুডিওর এপারে আমি রয়েছি আর জে কোয়েলে আপনাদের সঙ্গে। কেউ কি রয়েছেন? না, কাউকে এই মুহূর্তে দেখছি না। আমরা প্রায়শই এই কথাটা বা এই শব্দটা ব্যবহার করে থাকি, রিপ্লেস করতে হবে বা রিপ্লেসমেন্ট দরকার। কিন্তু জীবনের কোন বিষয়গুলো, কোন মানুষগুলো, কোন পরিস্থিতিগুলো, কোন অভ্যেসগুলো সত্যি আমাদের জীবনের রিপ্লেসমেন্টের দরকার পড়ে, বা কোন অভ্যেসগুলো রিপ্লেসমেন্ট হলে আমরা হয়তো জীবনটাকে আরও সুন্দরভাবে, সহজভাবে চালাতে পারব? ফোন করুন 03212326253 এই নম্বরে। কাউকে দেখছি না এই মুহূর্তে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি কোয়েল, কি ভাবছেন পর্বে, তারপরে রয়েছে তুমি অনন্যা পর্ব। আর আপনাদের জন্য যে নতুন একটি অনুষ্ঠান আমরা নিয়ে এসেছি বাইরের আকাশ, সেই অনুষ্ঠানে আজ আর যে নিবেদিতা থাকবে আপনাদের সঙ্গে। চলুন একটা গান শুনছি, গানের পর আবার ফিরে আসছি আজকের কি ভাবছেন পর্বে। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 9:18:29। একজন কাউকে ফোন লাইনে দেখছে, আগে ফোনটা নিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকেই মুখিয়ে থাকেন এই অল্প সময়ে নিজের মতামতটুকু তুলে দেওয়ার জন্য। হ্যালো,

0: আবারও ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠান কি ভাবছেন পর্বে। আর আজ কথা বলছিলাম রিপ্লেসমেন্ট নিয়ে। ফোন করুন 03212326253 নম্বরে, স্টুডিওর এপারে আমি রয়েছি কোয়েল। প্রত্যেক মানুষ আমাদের জীবনে নিজের মতো করে একটা ছাপ রেখে যায়। কেউ আমাদের হাসতে শেখায়, কেউ কাঁদতে শেখায়, কেউ নিজের ভুল বুঝতে শেখায়, আবার কেউ আমাদের বুঝিয়ে দেয় সব সম্পর্ক সারা জীবন থাকার জন্য আসে না। তাই জীবনে কাউকে হারালে আমরা অনেক সময় ভাবি ওর জায়গাটা কে নেবে। হয়তো প্রশ্নটাই ভুল, কারণ জীবনের কিছু মানুষকে রিপ্লেস করার জন্য নয়, মনে রাখার জন্য পাওয়া যায়। আবার এর উল্টোটাও কিন্তু সত্যি, জীবন থেমে থাকে না, একজন চলে গেলে নতুন কেউ আসে, নতুন সম্পর্ক তৈরি হয়, নতুন বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু যে মানুষটি একসময় আপনার পরিস্থিতির সুযোগ নিয়ে আপনাকে হয়তো অপমান করেছে বা আপনাকে আপনি যা তার থেকে যেমন সাহায্যের আশা করেছিলেন ততটা সাহায্য পাননি, বিনিময়ে আপনাকে অপমানিত হয়েছে, সেই মানুষগুলোর প্রত্যেকের জীবনে আমার মনে হয় রিপ্লেসমেন্টের খুব দরকার। একটা ফোন যখন নষ্ট হয়ে যায়, অনেক দিন ব্যবহার করতে করতে আমরা রিপ্লেস করে ফেলি, মানুষের ক্ষেত্রে কিন্তু অনেকটা একই রকম। একটা মানুষের সঙ্গে আমরা মিশতে মিশতে যখন দেখি যে ওই মানুষটা আমার পরিস্থিতির সুযোগ নিয়ে নানাভাবে আমাকে অপমান করছে বা পরিস্থিতির সুযোগ নিয়ে সুযোগ নিচ্ছে, সেই মানুষটাকেও আমরা রিপ্লেস করার চিন্তা করি। পার্থক্য একটাই, একটা জিনিস পুরনো হয়ে গেলে রিপ্লেস করি, আর একটা মানুষ আমাদের জীবনের যখন আমাদের শেখান যে যা ধারণা তার বাইরেও অনেক ধারণা রয়েছে বা ভুল রয়েছে আপনার ধারণা, সেই মানুষটাকেও আমরা রিপ্লেস করার কথা ভাবি। আপনি কি ভাবছেন আপনার জীবনের ক্ষেত্রে এই কথাটা কতটা সত্যি, জানান আমাকে 03212326253 এই নম্বরে। আজকের প্রসঙ্গ দিয়েছি রিপ্লেসমেন্ট। কেউ একজন রয়েছেন ফোন লাইনে, হ্যালো।
1: হ্যাঁ, আমি মণিপাল বলছি।
0: বলুন মণি দেবী।
1: আমার একটাই কথা, ভালোটাকে গ্রহণ করো, খারাপটাকে বর্জন করো। রাখলাম, নমস্কার।
0: কিন্তু ভালোকে খারাপকে রেখে ভালোকে আনার জন্য সেই খারাপটার রিপ্লেসমেন্ট কিন্তু দরকার হয়। অনেক সময় একটা সুযোগ হাতছাড়া হলে আমরা ভাবি এই সুযোগটা আর ফিরে আসবে না। সত্যি হয়তো সেই সুযোগটা ফিরে আসবে না, কিন্তু তার মানে এই নয় যে জীবনে আর কোনো সুযোগ আসবে না। জীবনে সব কিছুর রিপ্লেসমেন্ট হয় না, কিন্তু অনেক কিছুর অল্টারনেটিভ কিন্তু হয়। আর এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। একটা পুরনো বাড়ির রিপ্লেসমেন্ট নতুন বাড়ি হতে পারে, কিন্তু শৈশবের সেই বাড়িতে কাটানো বিকেলগুলোর কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হয় না। একজন প্রিয় শিক্ষকের রিপ্লেসমেন্ট হয়তো আরেকজন শিক্ষক হতে পারেন, কিন্তু প্রথমবার তার কাছ থেকে পাওয়া অনুপ্রেরণার রিপ্লেসমেন্ট কিন্তু হয় না। একটা সম্পর্ক শেষ হলে নতুন সম্পর্ক আসতে পারে, কিন্তু পুরনো সম্পর্কের অভিজ্ঞতা আমাদের মধ্যে যে মানুষটাকে তৈরি করেছে সেটাকে মুছে ফেলা যায় না। তাই হয়তো জীবন আমাদের শেখায় সব হারানোর পর রিপ্লেসমেন্ট খুঁজতে নেই, কখনো কখনো হারিয়ে যাওয়া জায়গাটাকে সম্মান করে তার পাশে একটা নতুন জায়গাও তৈরি করতে হয়। কি ভাবছেন আপনি জানান আমাকে। ফোন নম্বর রয়েছে 03212326253 এই নম্বরে। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসবে আজকের প্রসঙ্গে। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 9:25:05। আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চান্ততে আমাদের কি ভাবছেন অনুষ্ঠানে। তারপরে রয়েছে তুমি অনুষ্ঠান শুধুমাত্র নারীদের জন্য।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে থেকে।

0: গানের পর আবারও ফিরে এলাম।
1: কি ভাবছেন আজকের রিপ্লেসমেন্ট এই শব্দটাকে নিয়ে জানতে? যারা গতকাল রাজরাতে অনুষ্ঠানে ফোন করেছেন তারা এই মুহূর্তে আর ফোন করবেন না, আর বাকি যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা জানাতে পারেন আপনার জীবনের রিপ্লেসমেন্ট সিস্টেমটা ঠিক কেমন, অর্থাৎ কোন জিনিসগুলোকে, কোন অভ্যেসগুলোকে, কোন মানুষগুলিকে আপনার জীবন থেকে আপনারা স্বইচ্ছায় রিপ্লেস করে নিয়েছেন। ঘড়ি জানান দিচ্ছে 9:30 হয়ে 22 সেকেন্ড, 10টা পর্যন্ত আছে অনুষ্ঠানটি নিয়ে, তারপরে রয়েছে অনন্যাদের জন্য তুমি অনন্যা অনুষ্ঠান। কেউ কি রয়েছেন? না, কাউকে কিন্তু এই মুহূর্তে দেখছি না। রিপ্লেসমেন্ট অর্থাৎ জীবনের বিকল্প, কেউ একজন রয়েছেন। হ্যালো, নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ বলুন।
2: শুভ সকাল।
1: শুভ সকাল।
2: আমি আগরতলা থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
1: বলুন সুশীল বাবু।
2: তো আজকে তো প্রসঙ্গ হচ্ছে রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন কথাটা। তো রিপ্লেসিং বিভিন্ন ক্ষেত্রে বা বিষয়ে পুরানো জিনিস বা ব্যক্তিকে সরিয়ে নতুন প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট করা, এই তো বিষয়টা। খেলাধুলার সামগ্রী কিন্তু পাল্টে দেওয়া যায়। পুজো আসছে, আমরা পোশাক আশাক অহরই কিনে আনছি, যেগুলি পছন্দ না হয়, সাইজে না মিলে, কিংবা ডেলিভারি জনিত কোনো ভুল থাকলে, অনলাইনে যদি আমরা কিনি রং বদলে গেল বা বিভিন্ন জিনিস পছন্দ না হলো, কিন্তু এগুলি এইসব কারণে পাল্টানো যায়। কিন্তু আবার যদি ব্যক্তিগত পছন্দ না হয় বা ঠিকঠাক মতন টার্মসে ডেলিভারি করা হলে কিন্তু রিপ্লেসমেন্ট করা কিন্তু মুশকিল। যেমন এইগুলির মধ্যে খাদ্য সামগ্রী যেগুলি পচনশীল

0: কসমেটিক্স, মেকআপের জিনিসপত্র এসব কিন্তু কিন্তু চেঞ্জ করতে চায় না। কিংবা আপনজনের স্মৃতি, সময়, আবেগ, অনুভূতি এগুলি কিন্তু কখনোই রিপ্লেসমেন্ট করা যায় না। আর্থিক বন্ধন, বন্ধুত্ব পুরানোকে ছেড়ে দেওয়া যায় না। আমি বিশেষ করে বলবো পিতা মাতা, ভাই বোন, সন্তানাদি, পরম আত্মীয় স্বজনে কোনো রিপ্লেসমেন্ট কখনোই হয় না, হতে পারেও না।
1: আর কোন মানুষগুলো রিপ্লেসমেন্ট আমাদের জীবনের জন্য খুব দরকার?
0: রিপ্লেসমেন্ট যারা আমাদের সঙ্গে আমাদের জীবনের প্রতিহিংসা চরিতার্থ করতে আসে, যাদের আমাদের জীবনকে অনর্থক করে গড়ে তোলে, যাদের ছোঁয়া পেলে আমাদের জীবন একদম নতুন ছন্দপতন হয়, এইসব জিনিসগুলি আমাদের একান্তই ভাবে এগুলি ছাড়া উচিত। ভালোবাসার সম্পদ আমাদের ছেড়ে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার মানুষটিকে ছেড়ে গেলে বা রিপ্লেসমেন্ট করা যদি হয়, জীবন কিন্তু অনেক সময় ছন্দপতন হয়ে যায়। সুতরাং নতুন অভ্যাস কিন্তু রিপ্লেসমেন্ট করতে গেলে পুরানো নতুন পুরানোকে আমরা ছাড়তে পারি, কিন্তু যে জিনিসগুলি আমাদের জীবনের একান্ত প্রয়োজন সেগুলিকে ছাড়তে আমরা পারবো না।
1: অনেক অনেক ধন্যবাদ সুশীল বাবু।
0: নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: ভালো থাকবেন। আচ্ছা, কখনো কি এমন হয় যে কোনো জিনিস কোনো মানুষকে খুব ইচ্ছে করছে রিপ্লেস করে নিতে কিন্তু পারছেন না? হয়তো পুরনো মোবাইল তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, পুরনো কোনো আসবাব, পুরনো কোনো জামা কাপড়, তাকে রিপ্লেসমেন্ট করা যেতেই পারে, রিপ্লেস করা যেতেই পারে, কিন্তু আমরা আবেগের বশবর্তী হয়ে অনেক সময় সেই রিপ্লেসমেন্টটা করতে চাই না বা করতে ভয় পাই। আপনি কি ভাবছেন জানান আমাকে 0312326253। আজকের শব্দ রিপ্লেসমেন্ট।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার। সুপ্রভাত, আমি সোমা রায় বলছি। না,
0: অনেক
1: যোগাযোগ
0: অনেক স্বাগত। কেমন আছো বলো?
1: ভালো আছি, তোমরা আছো? ভালো তো থাকতেই হয়।
0: খুব ভালো আছি। বলো, আজকে
1: আচ্ছা, তুমি ভালো
0: রিপ্লেসমেন্ট
1: আছো?
0: নিয়ে কি বলবে? হ্যাঁ,
1: হ্যাঁ,
0: অবশ্যই।
1: রিপ্লেসমেন্ট নিয়ে আমি পজিটিভই বলবো। দেখো,
0: হুম হুম
1: সব সময় যে রিপ্লেসমেন্ট খারাপ কিছুর জন্য করব সেটা না, দু একটা উদাহরণ দেই। মানে সময় বা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে যুঝতে গেলে আমাদের কিছু পরিবর্তন, বা ধরো জীবনে একটু একঘেয়েমি রেশ কাটাতেও আমরা বোধ হয় পরিবর্তনটা মানে বা রিপ্লেসমেন্টটা করে থাকি,
0: হুম হুম
1: ঠিক
0: হুম
1: আছে,
0: হুম
1: ওইটার বদলে এটা।
0: হুম হুম
1: ছোট্ট যদি দুই একটা উদাহরণ দিই, করোনা কালে যাই, আমাদের পরিস্থিতির সাপেক্ষে তো অনলাইন ক্লাসকে মানে ফিজিক্যাল ক্লাসের জায়গায় আমাদেরকে অনলাইন ক্লাস নিতে হয়েছিল। আর এখন দেখো, মানে আমাদের এসএমও জয়ন্তে
0: হুম হুম
1: ছোট্ট ছোট্ট রিপ্লেসমেন্ট কিন্তু হয়েছে। প্রোগ্রামে কি আছে, কিন্তু নাম তো পরিবর্তন হয়েছে না?
0: হুম হুম হুম
1: তোমরা
0: হুম
1: ওই বলছি তোমায় জায়গায় আনলে কি ভাবছেন, ঠিক আছে। তারপর আজকের অতিথি বা আজকের প্রজন্ম যেটা অতিথিতে ছিল সেটাও
0: সুরে
1: চেঞ্জ
0: সুরে
1: হয়ে গেছে। হ্যাঁ, তো সুপ্রভাত আগরতলা করলে তো সেগুলি কি, সেগুলো তো ভালোর জন্য চেঞ্জ হয়েছে না? একটু
0: অবশ্যই।
1: একঘেয়েমি রেশটা কাটলো,
0: হুম
1: নামটা
0: হুম হুম
1: পরিবর্তন করে একটু ভালো লাগা ভরিয়ে দিল নতুন ভাবে, না?
0: হুম হুম
1: তো
0: হুম
1: সব সময় যে রিপ্লেসমেন্ট খারাপকে মানে পরিবর্তন করব বলে আমি রিপ্লেসমেন্ট করব, ব্যাপারটা এই নয়।
0: হুম হুম
1: অনেক সময় একঘেয়েমি রেশটা কাটাতে জীবনটাকে আরেকটু সুন্দর করে নতুন ভাবে ভাবিয়ে তুলতেও বোধ হয় এই
0: রিপ্লেসমেন্ট
1: রিপ্লেসমেন্টটা
0: দরকার।
1: দরকার আছে,
0: খুব
1: যেটা
0: সুন্দর
1: তোমরা
0: বললে
1: করলে,
0: তুমি।
1: ঠিক আছে।
0: হুম হুম খুব
1: ধন্যবাদ,
0: সুন্দর বললে।
1: রাখছি,
0: অনেক
1: ভালো
0: অনেক
1: থেকো।
0: ধন্যবাদ। ভালো থেকো, তুমিও ভালো থেকো। সোমা খুব সুন্দরভাবে বলল যে জীবনে ভালো থাকার জন্য কিছু কিছু রিপ্লেসমেন্ট মাঝে মাঝে আমাদের দরকার হয়ে পড়ে। এই কথাটা আমিও একটু আগে বলছিলাম যে যে পরিবর্তনগুলো, যে রিপ্লেসমেন্টগুলো আমাদের জীবনকে আরও স্মুথ, আরও সহজ, সুন্দর করে তুলতে পারে, সেই রিপ্লেসমেন্টগুলি আমাদের প্রত্যেকের জীবনে হওয়া দরকার। কী ভাবছেন আপনি? জানান আমাকে আপনার জীবনের রিপ্লেসমেন্টের সংজ্ঞাটা বা অনুভূতিটা বা উপলব্ধিটা কেমন। ফোন করবেন 03212326253 এই নম্বরে। FM উচ্চান্ততে রয়েছেন। কী ভাবছেন পর্বে আপনাদের বন্ধু আর যে কোয়েলের সঙ্গে।

গানের পর আবারও ফিরে এলাম আজকের যে শব্দটাকে নিয়ে আপনাদের ভাবনাগুলো শুনছি, অর্থাৎ রিপ্লেসমেন্ট। এই শব্দটা নিয়ে আপনি কি ভাবছেন? আপনার জীবনের অনুভূতিটা কেমন বা জীবনের উপলব্ধিটা কেমন জানান আমাকে। স্টুডিওর এবারে আমি রয়েছি আপনাদের সঙ্গে, আর যে কোয়েল, আর শুনছি আপনাদের মতামতগুলো রিপ্লেসমেন্ট নিয়ে। ধরুন আপনি জীবনে এমন একজন মানুষ ছিলেন যার সঙ্গে প্রতিদিন কথা বলতেন, একদিন সেই মানুষটি আর আপনার জীবনে নেই। সময় যায়, আপনার ফোনে নতুন নম্বর আসে, নতুন মানুষের সঙ্গে কথা হয়, নতুন বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু কোনো একদিন হঠাৎ পুরনো একটা গান বাজে, তখন আপনার হয়তো সেই মানুষটির কথা মনে পড়ে। তখন বোঝা যায় নতুন মানুষ এসেছে ঠিকই, কিন্তু পুরনো মানুষটির রিপ্লেস হয়নি। কারণ মানুষকে কিন্তু অনেক সময় আমরা আমাদের জীবন থেকে রিপ্লেস করতে পারি না। মানুষের সঙ্গে তৈরি হওয়া অনুভূতিগুলিকে শুধু নতুন নতুন অভিজ্ঞতা দিয়ে ঘিরে ফেলা হয়। ফোন করবেন 0381-232-6253 নম্বরে। স্টুডিওর এবারে আমি রয়েছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য, আপনাদের ভাবনাগুলি শোনার জন্য। আমি আরজি গোয়েল। 9:44 হয়ে 7 সেকেন্ড, 10টা থেকে রয়েছে শুধুমাত্র নারীদের জন্য তুমি অনন্যা অনুষ্ঠান। কেউ কি রয়েছেন ওই মুহূর্তে ফোন লাইনে? না, কাউকে দেখছি না। ভাবুন আপনার জীবনের কোন কোন জিনিসকে ইতিমধ্যে রিপ্লেস করে ফেলেছেন বা করতে চান। কেউ একজন রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যালো, কেউ কি রয়েছেন ফোন লাইনে? হ্যালো, হ্যালো, না, কেউ ছিল না।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে
1: আমি
0: বলছেন?
1: আমি নারায়ণ সরকার বলছি। বলুন
0: নারায়ণ
1: দাদা,
0: বাবু। হ্যাঁ বলুন নারায়ণ
1: দুঃখিত,
0: বাবু।
1: আমার জীবনে অনেক রিপ্লেসমেন্ট করি চলতে হচ্ছে,
0: হুম হুম
1: যেমন বাড়ি ঘর তৈরি করে চলেছি এবং নতুন বাড়িতে এসেছি। আমার অনেক পুরানো মানুষের এখন আর নেই,
0: হুম
1: নতুন করে নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক করে রিপ্লেসমেন্ট করে চলছি। তাহাতে নতুন ভাবে রিপ্লেসমেন্ট কি
0: হুম হুম
1: পরিবর্তনের যুগে রিপ্লেসমেন্ট করে জীবনে বেঁচে থাকার দরকার বলেই মনে করি। যখন যে অবস্থার উদ্ভব হবে তাহাতেই রিপ্লেসমেন্ট করে চলতে হবে। নমস্কার।
0: ধন্যবাদ, ভালো থাকবেন। অল্প কথায় নারায়ণবাবু খুব সুন্দর নিজের জীবনের অভিজ্ঞতাটুকু তুলে ধরলেন, যে জীবনে কোন জিনিসের রিপ্লেসমেন্ট করা দরকার আর কোনটাকে রাখা দরকার, কে রয়েছেন দেখব। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার,
1: কৃষ্ণনগর আগরতলা থেকে
0: বলুন
1: বলছি।
0: শ্রুতি দেবী।
1: রিপ্লেসমেন্ট,
0: হুম
1: প্রতিস্থাপন বা বিকল্প,
0: হ্যাঁ,
1: আমরা একটা মোবাইল নষ্ট হলে বা একটা ঘরের অন্য জিনিস, যেমন আমি রান্না করি, রান্না চুলা নষ্ট হলে আমরা রিপ্লেস করি, কিন্তু আমাদের যেগুলি পারিবারিক সম্পর্ক সেগুলির ক্ষেত্রে তো রিপ্লেসমেন্টটা হয় না।
0: হুম হুম হুম
1: একটা মানবিক সম্পর্ক আর একটা জড় পদার্থের সঙ্গে সম্পর্ক, হ্যাঁ আমি ডেলি মোবাইলটা ইউজ করছি, সেটাও যদি আমি নষ্ট হয় ফেলে দিই, এটা আমার কষ্ট হয়,
0: হুম হুম হুম
1: সেটি সেই কষ্ট আর একটা মানবিক সম্পর্কের কষ্ট,
0: হুম
1: দুটোর মধ্যে ডিফারেন্স আছে।
0: হুম হুম হুম
1: এমনকি আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রিপ্লেসমেন্ট করি, অনেক বছর
0: অবশ্যই।
1: আগে আমার মায়ের হাত ভেঙেছিল, আমরা অনেক টাকা খরচ করে এটা হাতটা রিপ্লেস করেছি,
0: হুম হুম হুম
1: নিরুপায় সেটা করতে হবে, নিজের শরীরের অংশটা কেটে আরেকটা স্টিল বা অন্য কোনো কিছু স্টিক লাগানো, তো ওইটা তো আর অরিজিনালের মতো হয়নি, হবেও
0: হুম
1: না।
0: হুম হুম
1: কিন্তু আমাদের যেগুলি বর্তমান সময়ে আমরা দেখছি কোনো কোনো সম্পর্কের ক্ষেত্রে রিপ্লেস হচ্ছে, সেগুলি একটু যথেষ্ট, আমি আমার কথাও বলছি, সেগুলি একটু বোধহয় আগের মতো হয় না, এই
0: হুম
1: আর কি
0: হুম হুম
1: কিছু
0: হুম
1: বললাম।
0: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন। ঘড়ি জানান দিচ্ছে 9:52, 17 সেকেন্ড, 10টা পর্যন্ত আছি। এই আপনাদের ভাবনার অনুষ্ঠান কি ভাবছেন নিয়ে, তারপর রয়েছে তুমি অনন্য অনুষ্ঠান। কেউ কি রয়েছেন এই মুহূর্তে ফোন লাইনে? না, কাউকে দেখছি না। ফোন করবেন 03212-326-253 এই নম্বরে। আর গতকাল রাজাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন তারা আমাদের মেসেজ পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

অরবিন্দ বিশ্বাস কৃষ্ণনগর আগরতলা থেকে লিখছেন রিপ্লেসমেন্ট আলোচ্য বিষয়। আমি মনে করি প্রকৃত পক্ষে রিপ্লেসমেন্ট হয় না, সবার সাবস্টিটিউট করা যেতে পারে, তবে কোনো আপনজন চলে গেলে এই চালিয়ে নেওয়া যায়, কাজ চালানো যায়, এটুকুই বললাম। আমরা চেষ্টা করতে পারি কিন্তু প্রকৃত পক্ষে পাল্টানো যায় না। ব্যাপারটা আমার কাছে খুবই কঠিন।

না আর কেউ কিছু পাঠাননি। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965, এই নম্বরে আপনাদের অনুভূতিগুলো আমাদের কাছে লিখে পাঠাতে পারেন যদি আমাদের ফোন লাইনের মাধ্যমে কেউ না পেয়ে থাকেন। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসবো আজকের শব্দটি নিয়ে, যে শব্দটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট।

0: গানের পর আবারও ফিরে এলাম আজকের যে শব্দটিকে নিয়ে কথা বলছিলাম, রিপ্লেসমেন্ট। যদিও ঘড়ির সময় খুব একটা আমাদের হাতে নেই, তাই অল্প সময়ে যদি নিজের অভিজ্ঞতাটুকু তুলে ধরতে চান অবশ্যই ডায়াল করে ফেলুন স্টুডিও নম্বরটি, কে রয়েছেন দেখব। হ্যালো,
1: নমস্কার,
0: নমস্কার,
1: আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধীঘাট থেকে।
0: বলুন লীলা দেবী।
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট মানে জায়গার পরিবর্তন বা বিভিন্ন ভাবে পরিবর্তন আসতে পারে না, এটাই তো বোঝাতে চাই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: তো সোমা তো শুরুতে খুব সুন্দর করে বলল, আমি এটার আর পুনরাবৃত্তি করছি না, তবে একটু বলছি শুধু, এফএম উদ্যান তো এএম এর যে পরিবর্তন গুলো আনা হয়েছে খুব সুন্দর, খুবই ভালো, খুবই ভালো পরিবর্তন এসেছে, ভালো লাগে। প্রত্যেকটা অনুষ্ঠানে আমি শুনি, ভালো লাগে সেটাই। তবে আমি বলছি, আমার ব্যক্তিগত ব্যাপারটাই বলছি, দেখো ঘরের আসবাবপত্র যেমন গয়না বাসনপত্র এগুলো অনেক সময় কি হয়, হ্যাঁ পুরনো স্মৃতি হিসেবে আমরা ঘরে রেখে এটার এড়িয়ে দিয়েছে বা এটা এই ব্যাপার সেইভাবে, তবে অনেক সময় সময় বা পরিস্থিতির কারণে অনেক সময় রিপ্লেসমেন্ট করতে হয় না। আমার ঘরে একটা, দেখো কি ছিল, একটা কাঠের একটা ওয়্যারড্রপ ছিল বেশ বড়, সেটা উইতে ধরেছে। তা আমার স্বামী কি করলেন, এটাকে পরিবর্তন করে দিবান খাট বানালেন। দিবান খাট বানিয়ে আমার কি হচ্ছে, আমি কি দিকে এগিয়ে যাচ্ছি? হ্যালো, হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ, সেই যে দিবান খাটটা এখন এত সুন্দর হয়েছে, রং টং দিয়ে বার্নিশ টার্নিশ করে এটা অনেক ইউজফুল হয়েছে আগেরটার চাইতে, আর সেই জায়গায় এসছে একটা স্টিলের আলমারি, এটা একটা রিপ্লেসমেন্ট হলো। কিন্তু আবার দেখো পুরনো অ্যালবাম, গুলো একদম নষ্ট হয়ে গেছে, আমি তিন চারটে কি করেছি অ্যালবাম কিনেছি, কিনে ওই যে নষ্ট হয়ে যাওয়া ফটোগুলো এত স্মৃতি জড়িয়ে বিজড়িত যে এতই পুরনো, এত সব সবার যে এগুলি আমি নতুন করে আবার নতুন অ্যালবামে রাখছি, বুঝতে পারছো? সেটা কি হচ্ছে, আমার ফটোগুলো এই স্মৃতিগুলো তোমার আরো বহুদিন থাকবে, হ্যাঁ আমার নাতিপুতিরাও দেখবে বা এদের নেক্সট জেনারেশনরাও দেখতে পাবে। আমি এখন যেগুলি দেখাচ্ছি সেগুলো অনেকগুলোই নষ্ট হয়ে আছে, আমি যেন আর নষ্ট করতে দেবো না, সেটা স্মৃতি হিসেবে, এটাও একটা রিপ্লেসমেন্ট বলতে পারো। বা বাড়ি ঘরে পরিবর্তন, প্রথম যখন বাড়িতে আসলাম একরকম ছিল, হয়তো আর্থিক ক্ষমতা সেরকম ছিল না, আর্থিক ক্ষমতা যদি একটু বাড়লো তখন ভাবলো যে না এটা পরিবর্তন করি, ওইটা করি, সেটা পরিবর্তন করে এটা করি, না এইরকম ভাবে রিপ্লেসমেন্ট হতেই পারে। হ্যাঁ, দিনকাল পাল্টাচ্ছে, রুচি পাল্টাচ্ছে, আর্থিক ক্ষমতা ইত্যাদি মিলিয়ে। তবে একটা জিনিস কি, আমার ঘরে একটা জিনিস, সেটা হয়তো ঘর পাল্টিয়েছে কিন্তু আমার বিয়ের খাটটা, আমার কলকাতা বিয়ে হয়েছে সেই সময় তোমার সেগুন কাঠের খাট ৩০০ টাকা দিয়ে কেনা হয়েছে, 1966 এ বিয়ে হয়েছে আমার। এটা কিন্তু এখনো আমি কোনো পরিবর্তন, আমার হাজবেন্ড করেননি, উনি চলে গেছেন, আমি বলে যে না এটাকে, এটা তো কোনো উল্টে ধরেনি, কারণ সেগুন কাঠ তো উল্টেও ধরেনি, হয়তো ঘর পাল্টাচ্ছে এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে সেটা হচ্ছে, কিন্তু সেটা কিন্তু সেই রকমই অবস্থায় আছে এবং সেটা দেখলেই তো পুরনো স্মৃতি মনে পড়ে না। এইভাবে অনেক সময় আমরা অনেক কিছু রিপ্লেসমেন্ট করার প্রয়োজন হয়, ভালোর জন্য, সুন্দরের জন্য পরিবর্তন আনতে হয়, সেইভাবে আনা হয়, ভালো রিপ্লেসমেন্টটা ভালো, আমি বলি যে হ্যাঁ রিপ্লেসমেন্ট করার দরকার আছে, এটুকুই বললাম, জানি না।
0: ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন।
1: আচ্ছা ভালো থেকো, তোমরা সবাই
0: ভালো থাকবেন। আজকের মতো কি ভাবছেন অনুষ্ঠানটি এখানে শেষ করছি, এবারে তুমি অনন্যা পর্ব।

0: তুমি অনন্য অনুষ্ঠান শুরু করার আগে বিজ্ঞাপন বিরতি।
1: মিষ্টি তো আমাদের সময় হতো,
2: তা তো ফিরে যান না নিজের সময়।
3: রোম্যান্স তো আমাদের সময় হতো,
2: পেমেন্টও সেই সময়ের। আরে ভাই, ডিজিটাল পেমেন্ট করা শিখুন নতুন সময়কার, ইজি সেফ আর ফাস্ট। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি,
4: আপনি
2: আসুন একটা সেলফি নি, এটা আমাদের সময়কার। আরবিআই এই কথা বলে,
4: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
5: অন্যদেরও শিখিয়ে দিন।
0: বিজ্ঞাপন বিরতির পর আমাদের অনন্যাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তুমি অনন্যা অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা বা যে প্রশ্নটা আপনাদের জন্য রাখবো, সেটা হচ্ছে মেয়ের দায়িত্ব আর পরিবারের প্রত্যাশার মধ্যে সীমারেখা কোথায়। মেয়ের দায়িত্ব আর পরিবারের প্রত্যাশার মধ্যে সীমারেখা কোথায়, কি মনে হয় আমাদের অনন্যাদের? জানান, নিজস্ব অনুভূতিটুকু তুলে ধরুন আমাদের কাছে। এই অনুষ্ঠানটি নিয়ে থাকবো 11টা পর্যন্ত। আপনার এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চান্ততে আরজে কোয়েলের সঙ্গে। একটি মেয়ে যখন বড় হয় তখন পরিবার তাকে অনেক কিছু শেখায়। পরিবারকে ভালোবাসবে, বাবা মায়ের কথা শুনবে, ভাই বোনের পাশে থাকবে, সংসারকে গুরুত্ব দেবে। এসবের মধ্যে ভুল কিছু নেই, পরিবার আমাদের দায়িত্ববোধ শেখায়। কিন্তু প্রশ্নটা তখনই আসে যখন দায়িত্ব আর প্রত্যাশার মধ্যে পার্থক্যটা মুছে যায়। একজন মেয়ের দায়িত্ব হতে পারে পরিবারের পাশে থাকা, কিন্তু পরিবারের প্রত্যাশা যদি হয় সে নিজের ইচ্ছা সব সময় ত্যাগ করবে, নিজের স্বপ্ন পিছিয়ে দেবে, সব সম্পর্কের ভার নিজের কাঁধে নেবে। এ বিষয়ে কবিতা সিংহ লিখেছেন তার কবিতা আমি সেই মেয়ে। আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছি মেয়েদের দায়িত্ব আর পরিবারের প্রত্যাশার মধ্যে সীমারেখা ঠিক কোথায়। ফোন করুন, জানান আপনাদের মতামতটুকু।

আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময়ে কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকে যে জ্যোতিষের ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে। না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য আর ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি, সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়েই তর্কষাকষি। কালো না ফর্সা, খাঁদা না টিকালো, লম্বা না বেঁটে, খুঁতখুঁতে না টানা টানা, যার মাথার বাইরেরটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সে মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, ছেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে।

সেই মেয়েটি যাকে বলতে নেই, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি যার খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাবার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছে গর্বিণী। একাদশীর দিন অপুছ দশমীর বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবেন ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে দেখেছে একটা মেয়ে, একটা নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা, শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানেন, জানেন, আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটা বছর ভুলের পর ভুল কেবল পুনরূপী ভুল করে চলেছি। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই, যেতে চাই দুঃখের দিকে? আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আজ আমি প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, স্বপার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃত দাসের চর্বচষ্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাতঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানীর জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের মহান আগুন। আমি সেই মেয়েটি, আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন।

গানের পর ফিরে এলাম আজকের প্রসঙ্গে। আজকের প্রসঙ্গ, মেয়েদের দায়িত্ব আর পরিবারের প্রত্যাশার মধ্যে সীমারেখা কোথায়। আমাদের অনন্যারা কি ভাবছেন আজকের বিষয় নিয়ে 0381-232-6253। আপনাদের মতামত, আপনাদের জীবনের অভিজ্ঞতা, উপলব্ধিটুকু আমাদের কাছে তুলে ধরুন। একটি মাত্র ঘন্টা শুধুমাত্র আমাদের অনন্যাদের জন্য। মেয়েদের দায়িত্ব আর পরিবারের প্রত্যাশার মধ্যে সীমারেখা কোথায়, আপনারা আপনাদের অনুভূতিগুলো আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেও লিখে জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169695।

আজকে আরও একজনকে নিয়ে কথা বলবো। ইতিহাসের পাতায় তার নাম বড় বড় করে খোদাই করা নেই কোথাও, তবে দেশের স্বাধীনতা সংগ্রামের নেপথ্যে ছিল তার বড় ভূমিকা। বিপদের মুহূর্তে বিপ্লবীদের বাঁচাতে ছদ্মবেশ ধারণ করেছেন বহুবার, কখনো গুপ্তচর, কখনো আবার কারো স্ত্রী সেজে বিপ্লবে সামিল ছিলেন। তিনি লাহোরের দুর্গাবতী ভোরা বা দুর্গাবতী দেবী। ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের মধ্যে তিনি প্রথম সশস্ত্র বিপ্লবের মুখ। মাত্র 11 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। স্বামী ভগবতীচরণ ভোরার হাত ধরে পড়াশোনা এবং বিপ্লব দুই করেছেন। বিয়ের পর ম্যাট্রিক পাশ করে স্থানীয় একটি স্কুলের শিক্ষকতা শুরু করেন। অন্যদিকে তার স্বামী ছিলেন সশস্ত্র বিপ্লবের

বিপ্লবী দলের সদস্য। সেই দলের সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ সহ প্রমুখ। তাদের সঙ্গে ধীরে ধীরে সুসম্পর্ক গড়ে ওঠে দুর্গাবতীর। 1928 সালে লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিবাদে দুর্গাবতী দেবীর অধ্যক্ষতায় সশস্ত্র বিপ্লবীরা বদলা নিতে প্রস্তুত হন। বৈঠকে ঠিক হয় পুলিশ সুপারিনটেনডেন্ট জেমস এ স্কটকে মারা হবে। চিনতে ভুল করায় ডিস্ট্রিক্ট পুলিশ হেডকোয়ার্টারের সামনে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট জন পি স্ট্যান্ডার্সকে গুলি করা হয়। দেশে ছড়িয়ে যায় সেই খবর। রেডিওতে শুনে সবটা জানতে পারেন দুর্গাবতী। এর কিছুদিন পরে লাহোর থেকে সুখদেব, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিংকে পালাতে সাহায্য করেছিলেন তিনি। ভগৎ সিংয়ের স্ত্রী সেজে লাহোর থেকে চলে এসেছিলেন কলকাতায়। ভগবতী চরণ হাওড়া স্টেশন আগে থেকেই অপেক্ষা করেছিলেন। সকলকে নিয়ে কলকাতার এক বিখ্যাত ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নেয় তারা। কিছুদিন কলকাতায় থেকে ফের লাহোরে ফিরে যান দুর্গাবতী। অন্যদিকে সংসদ ভবনে হামলা চালানোয় ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত গ্রেপ্তার হন। ভগৎ সিংয়ের ট্রায়াল এবং মুক্তির জন্য নিজের গয়না বেঁচে টাকা জোগাড় করেছিলেন তিনি। বাড়িতেও বোমা বানানো শুরু করেন স্বামী। গুপ্তচর হিসেবে সেই বোমা তৈরির সরঞ্জাম নিয়ে আসতেন দুর্গাবতী। সেই বোমা ফেটেই মৃত্যু হয় স্বামীর। তারপরেও লড়াই থামেনি দুর্গাবতীর। 1930 সালে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে ফাঁসির সাজা শোনানোর প্রতিবাদে দক্ষিণ বম্বের পুলিশ স্টেশনের পাশে ল্যামিংটন রোডের ওপর দাঁড়িয়ে থাকা এক পুলিশ আধিকারিককে গুলি করে হত্যা করেছিলেন দুর্গাবতী। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। 1932 সালে আত্মসমর্পণ করেন দুর্গাবতী। 3 বছরের কারাদণ্ড হয় তার। জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমে গাজিয়াবাদ, তারপর মাদ্রাজ, শেষে লখনউয়ে চলে যান। সেখানে গিয়ে শিক্ষকতা শুরু করেন। দেশের স্বাধীনতার পর দুস্থ গরিব পড়ুয়াদের জন্য স্কুল তৈরি করেছিলেন। শেষ জীবনে সেই স্কুলেই শিক্ষকতা করে কাটিয়েছেন দুর্গাবতী।

গানের পর আবারও ফিরে এলাম আমাদের অনন্যাদের কাছে, যে প্রশ্নটা রেখেছিলাম মেয়েদের দায়িত্ব আর পরিবারের প্রত্যাশার মধ্যে সীমারেখা কোথায় বা কতটা। ফোন করবেন 03212-326253 নম্বরে, স্টুডিওর এপারে আমি রয়েছি আর জে কোয়েল। দায়িত্ব বলে তুমি পারলে আমাদের পাশে থেকো, দায়িত্ব বলে নিজের ভবিষ্যৎ গড়ো, আমাদের কথাটাও ভাবো, আর অতিরিক্ত প্রত্যাশা বলে পরিবারের কথা ভেবে নিজের স্বপ্নটা ছেড়ে দাও। এই পার্থক্যটাই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। একটি মেয়ে একই সঙ্গে হতে পারে কারো মেয়ে, কারো বোন, কারো স্ত্রী, কারো মা, কিন্তু এই সব পরিচয়ের আগে সে নিজেরও একজন মানুষ। তারও ক্লান্তি আছে, তারও পছন্দ অপছন্দ আছে, তারও নিজের মতো করে বাঁচার ইচ্ছে আছে, তারও ভুল করার অধিকার আছে। আর সবচেয়ে বড় কথা, তারও নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। পরিবারের ভালোবাসা যদি সত্যিই ভালোবাসা হয় তাহলে সেখানে দায়িত্ব থাকবে, কিন্তু দায়িত্বের নামে নিজের মানুষটাকে হারিয়ে ফেলার কিন্তু দাবি থাকে না। কি মনে হয় আপনাদের? আপনাদের জীবনের সঙ্গে বা আপনাদের জীবনের গল্পটা একই রকম কি, বা আপনাদের জীবনের গল্পের সঙ্গে এই কথাটার কোথায় মিল রয়েছে জানান। শুধুমাত্র অনন্যারাই ফোন করবেন। আজকের প্রসঙ্গ বা প্রশ্ন আপনাদের জন্য রেখেছি, পরিবারের দায়িত্ব আর মেয়েদের দায়িত্ব আর পরিবারের প্রত্যাশার মধ্যে সীমারেখা কোথায়। ফোন করবেন 03212-326253 এই নম্বরে। ঘড়ি জানান দিচ্ছে 10:26 হয়ে 49 সেকেন্ড।

0: আমাদের অনুনাদের কাছে আজকে যে প্রসঙ্গ রেখেছিলাম, কেউ একজন ফোন করছেন, দেখবো কে রয়েছে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, হ্যাঁ
1: আবার চলে আসলাম।
0: অবশ্যই অবশ্যই বলুন।
1: সবার কথা শুনবো ভাবলাম, কিন্তু যাই হোক,
0: হুম হুম
1: আজকে তো তুমি অনন্যা করবে না, প্রসঙ্গ রেখেছ মেয়ের দায়িত্ব
0: আর পরিবারের প্রত্যাশা, সীমা রেখা কোথায়।
1: এইখানে একটু সমস্যা, সবচেয়ে বড় মেয়েদের দায়িত্ব এবং পরিবারের দায়িত্ব, সমস্যাটা ওইখানেই। যেহেতু মেয়েদের দায়িত্ব সেই জন্ম থেকে শুরু করে একটু বড় হওয়ার পর থেকে যে শুরু হয়, তারপর সারা জীবন তার দায়িত্ব, কিন্তু সে মেয়ে, হ্যাঁ ছেলেরা কি করে না করে, কিন্তু মেয়েদের ব্যাপারটাই অন্যরকম। আমাদের সমাজ ব্যবস্থা তো প্রথম জীবনে সে কন্যা রূপে, তারপরে সে তো স্বাভাবিক মা বাবার অধীন থাকবে, মতামতের উপস্থিত হবে, তারপর তো স্ত্রী রূপে, তখন তো তার অন্য অন্য তার ভূমিকা থাকে। সন্তান হলো, মাতৃরূপে তার তো দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল।
0: একদম,
1: তারপর তো ছেলে সংসারে শাশুড়ি হিসেবে, তখন তো আরেক আরেক পর্ব, বিশাল, তখন একটা বিশাল দায়িত্ব। তখন অনেক ভেবে চিনতে কথা বলতে হয়, ভেবে চিনতে চলতে হয়, মতামত প্রকাশ করতে গেলেও তোমার অনেক ভেবে চিনতে মতামত

0: হয়, কারণ ওদের মতামতটাকে বেশি, পরিবারের শান্তি রক্ষার জন্য ওদের মতামতটাকে বেশি প্রাধান্য দিতে। অর্থাৎ কি, মেয়েদের ছোটবেলা থেকে সেখানে হয় মানিয়ে চলো মানিয়ে চলো, এটা আমাদের মানে মানে সমাজে মানে একবারে মর্যাদাগত। কিন্তু পরিবারের দায়িত্ব রয়েছে, বিশাল দায়িত্ব রয়েছে পরিবারে,
1: অবশ্যই।
0: হ্যাঁ, সব পরিবার সমান না, কিছু কিছু পরিবার ব্যতিক্রম থাকতেই পারে। দেখো, একটা পরিবারে ভাই বা বোন পড়াশোনার ক্ষেত্রে দেখা গেল নিম্নবিত্ত পরিবারে ড্রপ আউটের প্রশ্ন আসলো। এখন কিন্তু উচ্চবিত্ত পরিবারে মেয়ে ছেলে মেয়েদের কিন্তু মোটামুটি প্রায় অনেকটা একই রকম দেখা হয়, যদিও কিছু তো ডিফারেন্স আছেই, তবুও অনেকটাই সুযোগ পায় কিন্তু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত। আর নিম্নবিত্তের ব্যাপারে যেটা সমাজের একটা বৃহৎ অংশই নিম্নবিত্ত, তখন ছেলেটাকে পড়াশোনা চালিয়ে বোনটাকে পড়াশোনা চালানো হয়, কারণ দুদিন পরে তার বিয়ে হয়ে যাবে, পরের ঘরে চলে যাবে, তাকে আর পড়াশোনা দিয়ে কি হবে। হয়তো দেখা যেত যে অনেক সময় দেখা যায় ছেলে চেয়েছি মেয়ে অনেক বেশি পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করছে, অনেক সময় দেখা যায় কিন্তু পরিবারে মেয়েটাই বেশি বেশি ভালো ভালো রেজাল্ট ভালো রেজাল্ট করছে ছেলে। তারপর অনেক সময় দেখা যায় দেখো কর্মদাতা মহিলারা অনেক সময় হয়তো বিয়ের আগে চাকরি করতো বা বিয়ের পরও বা পেয়েছে, তখন না তখন অনেক সময় বলা হয় না সন্তানাদি হলে পরে বাচ্চাকে দেখবে ইত্যাদি করে কিন্তু ঘর সংসারটা দায়িত্ব তাকেই পালন করতে হয়। কারণ নিজের জীবনে তো একটা স্বপ্ন থাকতে পারে, সেই স্বপ্নটাকে কিন্তু অনেক সময় কিন্তু চাপা দিয়ে রাখতে হয়, সে পারে না, কিন্তু পরিবারের তো দায়িত্ব রয়েছে না। কারণ কি, তাদের বোঝা উচিত যে নারীর অধিকার আমাদের সংবিধান মেনে নিয়েছে সমান অধিকার, কিন্তু তারপর কিন্তু সেটা কিন্তু বাস্তবে কিন্তু খুব কমই প্রতিফলিত হয়। এখন অনেক দিকে এগিয়ে আছে, অনেক দিকে কাজ করছে, কিন্তু বৃহৎ অংশ নয়, একটা অংশ হতে পারে। হ্যাঁ, সুযোগ সুবিধা পাচ্ছে, তার মধ্যে থেকে আবার অনেক সময় একদম নিম্ন পরিবার থেকে খেলাধুলায় দেখো বিশেষভাবে খেলাধুলাতে আমি দেখছি যে একদম নিচের থেকে কিন্তু কিন্তু অনেকটা উঠে গিয়ে একটা বিরাট সাফল্য অর্জন করছে, কিন্তু দক্ষতা দেখাচ্ছে। এখন এশিয়াতে তুমি দেখো বিশাল দক্ষতা দেখিয়েছে মেয়েরা, আবার অন্যান্য ক্ষেত্রে দেখো শিক্ষার ক্ষেত্রে মেয়েরা অনেকে পিএইচডি টিএইচডি করে বিশাল বিশাল ইয়ে আছে, মহাকাশ গবেষণা করছে, সামরিক বিভাগে আছে, বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা দক্ষতা দেখাচ্ছে। এটা ঠিকই পরিবারের সহযোগিতা অনেক সময় পায়, ছেলেরা এখন অনেক সময় কিন্তু স্ত্রীর সাথে সংসারের কাজও হাত বাড়ায়, এটা দরকার আমাদের। এই যে সমান অধিকার মানে সে যে শুধু মহিলা হিসেবে তার পরিচিতি না, তার পরিচিতি হবে মানুষ হিসেবে। হ্যাঁ, এই যে এইটা যদি সব পরিবার বুঝতে পারে তাহলে কিন্তু সমাজের কিন্তু শান্তি এবং সব দিক থেকে সমাজ উন্নতও হতে পারে। অনেক সময় ছেলেরা যদি ধরো জয়েন্ট ফ্যামিলি, ছেলে হয়তো বোর কাজের সাহায্য করলো, বলে যে ও বউ নে ওটা, কিন্তু আমার পরিবারে তো একদম ব্যতিক্রমী, আমার পরিবার একদম ব্যতিক্রমী, আমার পরিবারের সবকিছু ঠিকভাবে চলছে। আমি বলছি সমাজের কথা, সমাজ সমাজে চলছে। আমি দেখো আমার পরিবারে হ্যাঁ বিভিন্ন কারণে আমি হয়তো শিক্ষাগত যোগ্যতা ছিল সেই সময়, আমাদের সময়ে, এখন যেমন ধরো সাধারণ একটা বিএ পাস ঘরে ঘরে এমএ পাস পিএইচডিও করাচ্ছে, কিন্তু আমাদের সময় তা ছিল না। বিএ পাস করলে চাকরি একটা চেষ্টা করলে হতো, কিন্তু ওই সংসার সংসার চিন্তা করে চাকরি করিনি। এখন শেষ বয়সে বুঝতে পারছি যে একটা যে তোমার প্রাতিষ্ঠানিক একটা পরিচিতি দরকার, প্রতিটা মেয়ের দরকার, সে যেই রকম যার যেমন যোগ্যতা আছে, হাতের কাজে থাকুক, পড়াশোনায় থাকুক, বিভিন্ন দিকে থাকুক, প্রতিটা মেয়ের ভীষণ ভীষণ দরকার। এই তো কদিন আগে আমি কথা বলতে বাড়ি অনেক কথা বলছি বোধ হয়। হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন, শুনছি।
0: দেখো কদিন আগে বিদ্যাসাগর স্মৃতি সম্মান প্রদান করা হলো একটা সংস্থা থেকে, সংস্থার নাম বলছি না, সেখানে আমার মেয়েও ছিল, সেখানে মুখ্য ভূমিকার মধ্যেই ছিল। ও আমাকে বললো মা তুমি অনুষ্ঠানে কিন্তু যাবে, আমি বললাম না না না না ওখানে না তোমাদের অভ্যর্থনাও যাওয়া হবে। আমি আমাকে কেন, আমার তো কোনো প্রাতিষ্ঠান, আমি তো ঠিক এইভাবে বলেছি আমার কোনো প্রাতিষ্ঠানিক পরিচিতি নেই, আমি আমি কেন যাবো যেহেতু আমার মেয়ে এই জন্য বলতে পেরেছি। বললাম না তুমি এসো, তোমার ভালো লাগবে, তুমি এসো সেখানে দেখবে। সত্যি গিয়ে এত ভালো লেগেছে যে যাকে মানে বিদ্যাসাগর মানে সম্মানে ভূষিত করা হয়েছে উনি আমার

0: আমার হাজবেন্ড কলেজে শিক্ষকতা করতেন, ওনার বন্ধু তাকে মানে ত্রিপুরা যে সেই ওই সংস্থা থেকে বিদ্যাসাগর সম্মানে ভূষিত করা হয়েছে। বিদ্যাসাগরের জন্মতিথি গেল, সেখানে বিদ্যাসাগর স্মৃতি সম্মান প্রদান করা হয়েছে। উনি তো আগে বিদ্যাসাগর সরকারি তরফ থেকে বিদ্যাসাগর সম্মান পেয়েছেন এবং এই ওদের সংস্থা থেকেও সেই সম্মান প্রদান করা হয়েছে। সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছে। তারপর আবার আমাদের কাউকে কাউকে আবার উত্তর দিয়ে মানে অভিবাদন জানানো হয়েছে। এত ভালো লেগেছে, আমরা না গেলে তো ভীষণ মিস করতাম, সত্যি সত্যি তাই খুবই ভালো লাগলো। তবে মনে মধ্যে একটা খুব খুশি থেকে যায় জানো তো, আমার তো কোনো প্রাতিষ্ঠানিক পরিচিত নেই, আমার মেয়ে তো বলতে পারছে না যে আমার মা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা। এই যে এইটা এই যে একটা ক্ষত
1: সত্যি সত্যি। অনেক অনেক ধন্যবাদ লীলা দেবী, ভালো থাকবেন, ভালো
0: থাকবেন,
1: ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। আজকের প্রসঙ্গ রেখেছি আমাদের অনন্যাদের জন্য মেয়েদের মানিয়ে নেওয়া এবং পরিবারের প্রত্যাশা, এই দুটোর মধ্যে সীমারেখাটা কোথায়। ঘড়ি জান দিচ্ছে 10:39:55। এগারোটা পর্যন্ত থাকবো এই অনুষ্ঠানটি নিয়ে। এবারে যাকে নিয়ে কথা বলবো, গতকাল রাত্রিতেই আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। আর নতুন জনপ্রিয় ক্রিকেটার শ্রুতি মান্ধানা হয়েছেন এই নতুন মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। শ্রুতি মান্ধানা ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন, যার পেছনে তার বাবা মা এবং ভাইয়েরও বড় হাত রয়েছে। কিন্তু তিনি যখন বড় ক্রিকেটে তার পদক্ষেপ নিয়েছিল, তখন লোকেরা কিছু ভুল মন্তব্যের মুখোমুখি হয়েছিল। ভারতে মহিলাদের ক্রিকেটের কোনো ভবিষ্যৎ নেই, মেয়েদের ক্রিকেট খেলানো কোনো কাজে আসে না। কিন্তু শ্রুতির বাবা মা মানুষকে নির্বিশেষে ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন এবং তাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। তার জন্ম 1996 সালের 18 জুলাই মহারাষ্ট্রের ভারতে। ব্যাটিংয়ের ধরন বাঁহাতি। শ্রুতি মান্ধানার পরিবার মারোয়ারি। শ্রুতি মান্ধানার বাবার নাম শ্রীনিবাস মান্ধানা এবং মায়ের নাম স্মিতা। শ্রুতি মান্ধানার মা একটি সংস্থাতে কাজ করেন এবং বাবা রাসায়নিক শ্রমিক হিসেবে কাজ করেন কারখানা। শ্রুতি মান্ধানার বয়স যখন প্রায় 2 বছর, তারপর থেকে তার ভাই তাকে ব্যাট ধরতে শিখিয়েছিল। ধীরে ধীরে শ্রুতি মান্ধানা 4 বছরের বড় ভাই শ্রাবণের কাছে তার ব্যাটিং করার প্রশিক্ষণ নিয়েছিলেন। আসলে বয়স বা কোনো বাধাই কাউকে আটকাতে পারে না। একদিন হয়তো তার আশেপাশের মানুষ তার ক্রিকেট খেলা নিয়ে সমালোচনা করেছিল, কিন্তু আজকেই এই মেয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়ে দেখিয়েছেন। শুনবো একটা গান, তারপরে ফিরে আসছি আবার আজকের প্রসঙ্গটি নিয়ে।

আজকের প্রসঙ্গ রেখেছিলাম মেয়েদের দায়িত্ব আর পরিবারের প্রত্যাশার মধ্যে সীমারেখাটা ঠিক কোথায়। ফোন করুন 03212-326253 নম্বরে, আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিজেদের অনুভূতিটুকু আমাদের কাছে তুলে ধরতে পারেন, লিখে জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। স্টুডিওর খুরি জানান।

লাগছে 10টা বেজে 46 মিনিট হয়ে 39 সেকেন্ড। কেউ কি রয়েছেন এই মুহূর্তে ফোন লাইনে? না, কাউকে কিন্তু দেখছি না। আসলে পরিবার আর মেয়েদের মধ্যে সম্পর্কটা হওয়া উচিত দায়িত্বের হিসাব নয়, পারস্পরিক বোঝাপড়ার। একটা মেয়ে পরিবারের পাশে থাকবে, এটা সুন্দর, কিন্তু পরিবারও যদি মেয়েটির পাশে থাকে সেটাও কিন্তু সম্পর্ককে পূর্ণ করে। কারণ একটা মেয়ের দায়িত্ব পরিবারকে ভালোবাসা হতে পারে, কিন্তু নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে নয়। একটা মেয়েকে ছোটবেলা থেকেই অনেক কিছুই শেখানো হয়, কিভাবে কথা বলতে হবে, কিভাবে বড়দের সম্মান করতে হবে, কিভাবে পরিবারের কথা ভাবতে হবে। একটা মেয়েকে দায়িত্বশীল করে তোলার মধ্যে অবশ্যই সৌন্দর্য আছে। পরিবারকে ভালোবাসা, নিজের মানুষগুলোর পাশে থাকা, এগুলো তো জীবনের অংশ। কিন্তু কোথাও গিয়ে প্রশ্নটা কিন্তু আসে যে একটা মেয়ের দায়িত্বের শেষ ঠিক কোথায়? কারণ পরিবারের প্রত্যাশা ঠিক কোথা থেকে শুরু হয়? কারণ দায়িত্ব যদি ভালোবাসা থেকে আসে সেটা হয়তো সুন্দর, কিন্তু দায়িত্ব যদি অপরাধবোধ তৈরি করে সেটা কিন্তু বোঝা হয়ে যায়। একটা মেয়ে যদি বলে আজ আমি নিজের জন্য একটু সময় চাই, তাহলে কি সে দায়িত্বজ্ঞানহীন? সে যদি বলে আমি এই সিদ্ধান্তটা নিজের মতো করে নিতে চাই, তাহলে সে কি পরিবারের অবাধ্য? সে যদি বলে আমি আমার স্বপ্নটাও পূরণ করতে চাই, তাহলে কি স্বার্থপর? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের আজও অজানা, আজও অনেক মেয়েরই প্রশ্ন। আপনাদের জীবনের অভিজ্ঞতা কি বলছে আজকের প্রসঙ্গ নিয়ে বলুন আমাকে, জানান আমাকে। স্টুডিওর ঘড়ি বলছে সময় আর অল্প একটু রয়েছে। আজকের প্রসঙ্গ মেয়েদের দায়িত্ব আর পরিবারের প্রত্যাশার মধ্যে সীমারেখাটা ঠিক কোথায়? ১১টা পর্যন্ত থাকবো এই পর্বটি নিয়ে। আপনার এক মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM জয়ন্ততে তুমি অনন্যা অনুষ্ঠানে, শুধুমাত্র মেয়েদের জন্য, শুধুমাত্র নারীদের জন্য, একটি মাত্র ঘন্টা।

কথা বলছিলাম আজকের যে বিষয়টা নিয়ে বা যে প্রশ্নটা আপনাদের কাছে রেখেছিলাম সেটা হচ্ছে মেয়েদের মানিয়ে নেওয়া এবং পরিবারের প্রত্যাশায় দুইয়ের মধ্যে সীমারেখাটা ঠিক কোথায়। কথা বলতে বলতে খুনির কাঁটা কিন্তু বলছে 10:55 হয়ে 6 সেকেন্ড, অর্থাৎ আজকের মতো এই তুমি অনন্যা অনুষ্ঠান থেকে কিন্তু আমাকে বিদায় নিতে হচ্ছে। যে প্রশ্নটা বা যে প্রসঙ্গটা আপনাদের জন্য রেখেছিলাম সেই প্রশ্নটার উত্তর হয়তো অনেক অনন্যারাই আজও খুঁজে বেড়ান, হাতড়ে বেড়ান। আমাদের সমাজে মেয়েদের কাছ থেকে একটা বিশেষ ধরনের মানিয়ে নেওয়া প্রত্যাশা করা হয়, আর মানিয়ে নেওয়ার মধ্যেই কোথাও যেন পরিবারের প্রত্যাশাগুলিরও সীমারেখা থাকে বা পরিবারের প্রত্যাশাগুলিও লুকিয়ে থাকে। অর্থাৎ মেয়েদের মানিয়ে নিতে হবে, মেয়েদেরকেই সব কিছু বুঝে নিতে হবে, পরিবারের মতো পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে। কিন্তু মেয়েটার জীবন তো তার নিজেরও, পরিবার পরামর্শ দিতেই পারে, সতর্ক করতে পারে, নিজেদের অভিজ্ঞতা বলতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তার জীবন সম্পর্কে কিন্তু তার কথাটাও বা তার মতামত তার সিদ্ধান্তটুকু গুরুত্বপূর্ণ। সবশেষে বলতেই হয় যে সব কিছুর মধ্যে সামঞ্জস্য রেখে একটা মেয়েকেও তার মতো করে বাঁচতে দিতে হয়, একটা মেয়েকেও তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হয়, একটা মেয়েকেও তার জীবন সম্পর্কে নিজের ভালো লাগা সম্পর্কে নিজের ভালো বুঝতে পারাকে সম্মান করতে হয়। আজকের মতো আমার পথ চলা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো বিষয়ের সঙ্গে, নতুন কোনো শুরুর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, FM উচ্চান্ত শুনতে থাকুন। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন FM উচ্চান্ত থেকে প্রচারিত কপূর অনুষ্ঠান।

লক্ষ্মী তুমি পান্ডা পায়ের শাক ঝরা চিনি পান্ডানো খাই তুমি তে সারা পয়েন্ট অক মেগা হার সাইফে মুজেন তো টিউন খাই তুমি ইংকে চং ও জরাব খানা তো তোক রেচা পং সং খানা লাইনে হয় দা গাই বেলাই নো খানা তো তোক হো রেচা পং নরক চতনি বাকে খানাই তুমি তে লগি তুমি ও রেচা পং খানা লাইন চিনি তিনি পান্ডানো চং চেং লাইনায়।

hengke ceng ngajarawo kana totok recha pung kana lai jini tini ni pandana ceng ceng lai kya hengkai tini srangshal hengkai tini tabuk tini panda butang ro kisha shlai zakha hengkai tini ni panda butang ro ngkha tabuk dam jisha nisimi diboni dam Chini tamu shoti tamchi jora jeng khani rechapung panda norokni khratok jakmani rechapung sms based ti khanalai nai norokni khratok jakmani habuni yakulo dal bidal panda tongnai ngai paithago khratoto khorang panda tongnai ngai abahai keno diboni damnai tamu shoti tamchi jora norokni kajaro ang tongnai aw keno rokbo kudungi tongdi logi tongdi te tune khlai tongdi 7.5 megahertz fm jen to hangke chung puila uno recha mungkhana lai ne hangka hangke chung tam khlai na nangnai sms nai na nangnai ne hangke ojarawo shabo tamo si horkha abo chung saiman lai nei te recha bungbo chung khana lai nei hangke ojarawo si honai kha ani sinimung kha sadan de borma ani kami hangke toksha kami ano nasingi tongo recap mungkhana na hini koi horka bukuk usha tei takuk julai ni khorang bai ke recap jak recap mung no hkai jing khana lai ne o recap mung hkai takuk sadon khana dini ni khana tok jak pani o recap mung 7.5 megahertz fm jen to hai ke norok bo to mung no norok ni khana tok jak mani recap mung rok no khana na ni musung kha hkai tam khlai ne sms khlai di chinoro norok bo recap mung khana nai recap mung ni kok thai রচাপুনি কক থাইতে সাবনি রচাপুং তে নরক বড়তং তুতে চিনি পান্দান খনাই দং আবন সেই রহর দি চিনরনি হোয়াটসঅ্যাপ নাম্বার রাখা 9402169965 হক চিনরনি হোয়াটসঅ্যাপ নাম্বার নরক সেই রহর দি এসএমএস খাই হর দি হিংকে ফাইদি হজরা ওখানা লাই নাই তা খুব সাধন খানা নাহিনি কই হর মানে না সিংগি তঙ্গ ও রচাপুং গাইকে তা খুব সাধন খানা দিনী নি খানা তঙ্গ মানে ও রচাপুং সারা সা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম জেন তো খানাই তং দি লগি তং দি পান্দা পায়া শাক জরা ও জরা ও বেলাই নো খানা তো ও রচাপুং

বিদাল পান্ডা, ডাল বিদাল পান্ডা ও ককবরক তো হিন্দি রুচা পংচং খনালাই নাই তে পাইথাগো খনা তো খরাং পান্ডা হংকে চং বাইকেন চিনি পান্ডা নো দি দুলুই তলাং নাই হংকে নরক লগি দং দি তে চং বাই চিনি পান্ডা নো খনাই দং দি হাইসি হংকে ফাইদি ও জরাও চং হাই নো হাই এস এম এস নাই নাই বকা থাং লাই নাই হংকে জরাও এস এম এস সিহর নাই কা হাই নো হাই ফুং কা হামাং জম্পু জলানি বিশুরাই আং রুচা পুং খনা নাই রুচা পুং নি কক থাই অংকা আংলে ফাইয়েন রুমি মোরাশিং তে মানিক নি খরাং বাইকে রেচাপ জাগ রেচাপ হুঁকে তা ওনা দি আংলে ফাইয়ে না সালসা নাশিং তে নাশিং তে সালসা সালসা মা ফাইনাই নহে দেব না হুঁকে বুকুক রুমি মোরাশিং তাই তাকুক মানিক নি খরাং বাইকে ও রেচাপ খানানা নিহিনি কই হরকা তাকুক বিশরাই জম্পুই জ্বলানি হুঁকে ফাইদি অজরাব বিনি খানা তক জাগমানি রেচাপ চিং খানালাই নে যতরা পাল খাই সারসা পয়েন্ট অফ মেগা হার সাই ফেমুজেন তো খানাই দং দি লগি দং দি পান্দা পায়ে সাকজরা বেলাই নে খানা তো ও রেচাপ মুখ

হাইকে খানি রেচা পংপান দশন খানা লাই থাকুন নরক নি কই হরজা রেচা পংরক নরক তো মুং নরক নি খানা তক জাগ মানি রেচা পংরক ন খানা নামুজন কাহাকে এসএমএস খাই দি জিনে অরনি হোয়াটসঅ্যাপ নাম্বার ও গাই বড় রেচা পং খানা রেচা পং রে কক থাই তেই সাবনি রেচা পং তে বড় তন্ত তিন নরক চিনি পান্দান খনাই তং আবন সি হর দিন গে চিনি অরনি হোয়াটসঅ্যাপ নাম্বার কা 9402169965 ও নাম্বার ও নরক সাহর দি সি রহর দি গাই খের হর দি বড় রেচা পং খানা নাই হিকে ফাই দি অদর ওসং হাই নহাই এসএমএস নাই হঙ্কে সাবতাম সিহরকা সিহরনাইকা পুঙ্কাহা মাং বেকর জলানি ব্রিজেস রুচা পুংনি ককথাইংকা বিমল মানসী বাইরে চাপজাক নকশুকুনানি কিসলাঙ্কু ফুরলে অ রুচা পুং ন খানানি বাকে ইয়াফারনাই কুমুই নেপাল তে বাই দাদা দুয়াং ন গাই রুচা পুং খানানি বাকে বউ ডেডিকেট বুকলাইগা গাই ফাইদি হাজারও খানাইনাই তাকু ব্রিজেস রুচা পুং খানানি কয় হরমানি ও রুচা পুং নাইকে খাই তুমি তাকু ব্রিজেস তাই জো তো খাই তুমি তাকু বুকুক তাই মারে কিচিং সংনরক বো খাই তুমি খানি রুচা পুং পান্ডাও ও খা তো রুচা পুং চিন পালকে খানাইনাই নাইতে নাইতে ফিয়াবা সতী থামচিকা ওই থাকা চিনি পান্ডা চেংজাক মানে হায়াদা গাই তাবুক তো দেখিসা জরামানখা খানি রেচা মুং পান্ডানি গাই তে দামসা তংখ নরক বাই নরকনি খানাতকজাক মানি রেচা মুং রকন খানানি বাকি গাই নরক ও খানানা বাকি এস এম এস খাই হরদি হিংকে অজরাও তাকু ব্রিজেসনি খানাতকজাক মানি রেচা মুং সারাসা পয়েন্ট ডক মেগা হার্টস এফ এম জয়েন্ট

ঘনাই দো 101.6 মেগাহার্জ এফএম উজেন্তজর স্টুডিও আজক জেকাঙ্গার জে বিনথা খানির চেমং পান্দান তুই দুলি হিং ফাইদি হজর এসএমএস 9 এ শাবতম সিহর কা সিহর কা পুং কা হামবাই আং খেংরাই নি শাড়ি পাং আং রচা পুং খানানা হনে এসএমএস খাইমানি বাই রচা পুং নি কক থাইং কা লাং মাস লাই জাক মা হাই ও রচা পুং রচা নাই কা দারা মানিক দে বাই সাধনা বাই রচা জাক রচা পুং নো হামবাই নো নো কাহাম দা তংবাই হিংকে কাহাম নো খা খাই নো কাহাম নো না তে বেলা বেলা হামবাই হজর চিনি পান্দান খনাই দো মানি বাগে হিংকে হজর সিং খনা লাইনাই রচাপমুং খানা হিনে বহলাই সারি পাং বিখলাতক জাকমানী রচাপমুং জন যত পালখাই অজর খানা লাইনে হিঙ্গে আগে খানা দিয়ে সারি পাং নিখলাতক জাকমানী রচাপমুং যত মারি কিং সঙ্গে বিনি অখনাত রচাপমুং

আফাদিও জরাও এসএমএস নাইনে স্বাগতা মসি হরকা সিহন এংখা পুংকা হাম আং তাকার জলা নি কনিকা আং খানানাই রেচা পুংনি কক থাই ইংখা শাল সিবাইনি বয়ার গচাং রুচাপ না ইংখা সুরবি হামবাই আফরণ অঙ্কে বেলা বেলায় হামবাই অজরাও বুকু কনিকা আচিনি পান্দানো খানাই দঙ্গনি বাকে ইংকে ফাইদি সংখানা লাইনে অজরাও বুকু কে বুকু গকরা বুকু কনিকা রেচাবং খানানা হিনি কহেরমানি রেচাবং শাল সিবাইনি বয়ার গচাং হংকাই অজরাও যতনি বাকে অক্রান্ত তক রুচাবং হাইকে বুকু খানা দিনী নিখ্রাতক জাকমানি ও রুচাবং

रुकनाय थंग 101.6 मेगाहर्ट्ज एफएम उजेंतो जरो स्टुडियो आजुग जागा गर्जे बिनोता गचंग खनात तोक और चापुंग खनालाय थंग खानि रचापुंग बांदो न रुकै कय हर जागा चापुंग रुकै एसएमएस 9 हो जरो स्वागतम सिहर का सिहर नै का दिबर का हामे दा मांग अन रुकनि ताखुक दिनेश कामी बर का थाला न तांगसा खनारे दि रचाप मंग वाखिराय नि बुवाय जाला सिंगानि मंग मानलिया যদি অম মায়া খাই সঞ্জিতানি গাই পুইলাও যে ককথে সাকা ওয়া খিরাইনি বুয়াই জালা অ রোজাব নাং মালিয়া রোজাব নাই সাবাবো সাই মালিয়া গা রোজাবংনি ককথে রকম রুতুকি বাং মানলিয়া আগে বুকুক সঞ্জিতানি খরাং বাইরে চাপং খানার নাই পিয়াবা বুকুক সঞ্জিতানি ব নিনি খানা তক চাকমানি বব জানি গই তঙ্কা তামনি হিংগে বুকুক সঞ্জিতানি তো গবাং রোজাবং তঙ্গ হংকাই অনরাং ও রোজাবং খানার সিনাই খা খালাই ও রোজাবং নাং খানা তক জাগান সাই মাইনা তম খানা তক জাগান গা মানো না কারদি গাই খানা তক জাকাই তো গা হামনো গাই খা খায়ও খানা তক জাগান হেঁকে যত খাই তোমায় তাকে বুকু মারে জিন সঙ্গ নরক খানা দি বুকুক সঞ্জিতানি বালাই নখনা তত হর চাপং আঁকে তো খানা তক জাগো তাকে সাইমাই নিয়ে নরক খানা তক জাগ না খানা তক জাগে আঁকা এঁকে খানা দি হর চাপং সাড়ে সাপাই ডক মেঘা হাট এফ এম উজ্জেন্ত

ซึ่งขณะเดชะพงขณะไล่เตขณะไล่เตโลกนี้ขณะตกจากมันนี้เดชะพงโลกนู้ขณะไล่โน้ที่นี่ปันดาไปถ้าคนเอาไปชอบไปกันก็ได้เดชะพงตัวขณะนี้มันละค่ะตั้งเหงกันจระต่อไปกันเดชะพงตัวตรงไหนเนาะพี่บ้าดัลวิดัลปันดาดัลวิดัลเดชะพงก็กรุ๊กเตหินดีสับปุ่นจากเดชะพงเอ็งไหนเหงกันนรกอาบันิบักเกย์ขณะตรงที่ปันดาไปชักจระเหงกันไปดีตาบุกจึงขณะเดชะพงปันดาโน้ไปได้ไล่เนี่ยไปเนี่ยนิสกังตาบุกชุดจระมันมันนี่ก็กรุ๊กตัวมาบุบักรุ๊กอิสานไล่ไล่রাষ্ট্রবক্রক দ্রুপদী মুর্মু শাখাম নাইনাই রোগ্ন বরকনি সামগ্রী লগি খা গনাং ইংনানী বাগে কবক্ষা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী মিয়া দিলে কতাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস নি জি এস এম এ বোর্ড নি আদং রক বাই কক নাম সালাইমাও ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নি নাংকুকমানি কক্ন খুর্চা মানি লগি লগি সাইবার জঞ্জাল ডিফেক্ট তে এ আই হামিয়া সামঙ্গ ফনাংমা কাশু নাও তাংসেপ রুগজাক জঞ্জাল ইয়াকাগ্রেনানি শাখা ফান বকশিনখা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী লুকো হামক্রাইনি সিমি গুজরাটনি মন্ত্রী অক্রা অঙ্গৈ তাই হাক্তর হামক্রাইনি সামংবাই গদালৈ বিশি নিচিবা পুংসামা পালাইমা নরগৈ তিনি হাক্তর বাই বাক্সা হাস্তেও ব সেবা জ্যোতি কলস ইয়াত্রন চেঙ্গৈ রেখা আগরতলানি চিলড্রেন পার্ক নিসিমি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে হাপাং মিয়া হাপাংনি সেবক রোগনি বাকি রাও খক থাম ডি এ রুনানি কক চাপখা মিয়া তান্ন কতর কক্তমা থুমনে রোগনি থুম মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা অ কক শাখা এক্সপ্লোরিং ইন্ডিয়া অভিযান নিবিশিং আসাম রাইফেলস নি সাতথার মুম্বাই আগরতলাতে উদয়পুর আসাম রাইফেলস পাবলিক রংনক নি খড়ক চিবা শৃঙ্গাই রক মুম্বাইও থাংনানি সেব মানখা আগরতলা ও অসামতায় কাইনানি সিকাং পুলিশ নি গোসি মুং নাহারানি কবক মুং নারেখা সদনি এস ডি পিউ পান্নালাল সেন যোগেন্দ্রনগরনি নৈচি চার নম্বর ওয়ার্ড নি বাকি কসিমুং মানজা কতাল হাফাংনি নকনি হলংথং কাইখ্যা মেয়র দীপক মজুমদার ত্রিপুরা ও ক্রিকেট একাডেমি স্নামনা বাকি হাস্টে ক্রিকেট এসোসিয়েশন জাগা রেখা হাস্টে হাফাং সেকেরকুটনি গানাও আমচায় থামচি দশমিক থাম একর জাগাও ও একাডেমি স্নামী তিসা জাগানো তিনি নখা কিসা মোনাকজাক টংগানো হাস্তেনি বেবাক হাঙ্কর ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াইমা নহনে হজাকমুং রেখা নবার তৈবার নাইখং তিনি শালনি শাখানি তুংমারি থামচিব্রি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও টংগানো আসুক জরাতেই খোনাবাইকা তারপর সুজরা মানমানি কবর কক্তমা বাবাগ্রা হংকে তাবো করুন চিং পানি লাইসিনে চিনি তিনি খানি চাবং পান্দা হংকে চিং তাবুক চেং লাইনাই দাল বিদাল পান্দা খাই তং দি লগি তং দি।

বহিন দাল বিদাল রাজাবং দাল বিদাল পান্ধব দাল বিদাল রাজাবং তে দাল বিদাল কব রক নরক বাই তং নাই গে নরক লগি তং দি বান্ধব পাইসাং দরা দিবর নি দাম নি তা মৈশতি থামছি জরা নরক নি কাজারাং তং নাই

Bueno, nai thok kani tong ti apo musang sa kya sak sak no haya da na ange chini kha ni borok pai chang to mung no nai thok ka hani sa ja ka ange chini kha tong thok mani apo juda kai na tong thok mung phai haya da bana ange obo haino hamzak mung kha o sing sa ni ju tu ni slai nai thok hello kheri mano hamzak mung ni sai kotor o sing sa ro ke mung sa ko rei haya da bana apo hik sai ni halok ni hamzak mung phanang thung korok sa bayap ki jing ni halok ni hamzak mung phanang thung te ku ni halok ni hamzak mung phanang thung chung to mung no hamzak mung kring ke korok sa te korok sa bai jing ke thalai ma ya tong lai ma ya haya da bana ange jing korok sa borok no nasri ka ange jing bo bai kok shawi bo ko thok ya nai bo bai mung sa sik sa mung rok nang phano jing kok sa na rok mung jing yang nai hai ni ba ke hamzak mung ka sung sa ni jo thun chlai nai to thok te যৌথ ইসলাই মূলা জাগা না হানি মানো চং হামজাক মূল কারে সংসার মূল সাবো জনী গ্রী মাহাই হানি বাকি নচং জয়পুর ফানো খরক সাথে খরক সাবাই তমুং ন হামজাকই নচং টংনানি নাগো হায় দানা চং নাসলে উই জলি উইলে চং ভাইকে টঙ্গি মানাইবা সংসার চং সাইসুং বো থাঙ্গি মানিয়া সাইসুং বো থাঙ্গি বো টঙ্গি মানিয়া মূসা জাগা ফানো সাইসুং বো থাঙ্গি মানিয়া হাইনি বাকি চং খরক সাথে খরক সানি বিশৃঙ্গ হামজাক নানি বেলা কেন নাগো কহাই চিং কে ফাইদি অজর চং অবহীন দাল বিদাল পান্দা ও দাল বিদাল কক রক চং সালাই নাই গজর অহাইন হয় তুতং সাকনা তুতং রুচাবং তাবক চং হিন্দি রুচাবং খানা লাইনে খানাই তংদি লগে তংদি পান্দা পায়া সাকজরা

নরকনাইতঙ্গ সারাসা পয়েন্ট অক মেঘাহার জায় ফেমু জেন্তজরা স্টুডিও আসুক জাকাঙ্গার জে বিনতা দাল বিদাল পান্দানো তুই দুলই দাল বিদাল পান্দাও চিং খনালাই তঙ্গ খনাত কক্রক্ত হিন্দি রচাপুং র দাল বিদাল কক চিং সালাই বতঙ্গ হুঙ্কাই তাবুক নিয়ে হচরার কক খেত পান্থর কামি আমচাইর ক বেলাই খেন তংথতক দংখর হানিমানো হুঙ্কাই তাবুক আইচুক জরার কক হুঙ্কে কাজাংখা তে দিবর জরার কক হুঙ্কে তো তুঙ্গ তুংফ্লাও হাইফানো সাল কিসা কাজাংখা হাইয়াদবা না হুঙ্কা হাইনি বাকি অ সাল অ জরার কংখা বেলাইনো তংথতক জরা হানিমানো বাহাইকে হিনমালে যেন আসুকবো কাজাঙ্গিয়া আসুকবো তুংফ্লায়া হুঙ্কাই অ জরা বেলাই নংথক হাইয়াদবা না তংথক জরা হানই নমানো হুঙ্কাই তে বাইসাবো খাগনাই না থাকা হাঙ্কে অ জরার গো হুঙ্কাঙ্কাই গোবাং কুক বেমার গো মানজাগো মাইশিং বাই সাসলাং নি গজার আসুবো গজাঙ্গিয়া আসুবো কলমিয়া নি বাকি কুচু কংগ্রাই কুলুমানি তে ভাইরাল ফিভার এবার কুলুম রোগ সলমানি অব হাই রোগ বেমার মানজাগো হাইনি বাকি মরগ্ন তুই বোচন কিসা জুদাখাই আলাই দেখাই চ

দরকনাই তঙ্গ 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত আজারো স্টুডিও আজক জাগা গার জে বিনতা দাল বিদাল পান্দান দৈতলে দাল বিদাল পান্দান সংখনালাই তঙ্গ দাল বিদাল জাবং কক বহাইন দাল বিদাল কাইসা নতুইয়া চিনি লাংমানি গবং মা কক রং নতুই দাল বিদাল কক ব অংকা হানি মানো অংকাই অজারাও চিনি স্টুডি নিজার খক তামুই তঙ্গ দিবনি দামসা তামুই সতি থামচি সা অংগৈ মুফলি থামচি ব্রে অংজা অংকা অজারাও নরক যতন ন হাইন হাই দিবর কাহাম তৈন রকনি তিনি নিশাল যতনি বাগিন কাহাম লাইনাই নেংথুন সামং হুমুং রক তামর খাই তং বাই খাখলাই যতন জানে জানে সামং বাইন পাইলাইয়া ওখানা তে অজারাও চিনি পান্দান খাই তংমানী বাকি নরক যতন পাইফ্লাইয়া পাইফ্লাইয়া হামবাই হাজি নরকনি খাই তংমানী বাকি চিনি পান্দা নাইথকসাই তঙ্গ হনি মানো ওকাই অবহাই কেন খাই তং দিয়ে সালব্রুম টিউন খাই তং দিয়ে সারাসা পয়েন্ট অক মেগা হার্স এফ এম উজ্জয়ন্তন আও দাল বিদাল কক অহাইন সালাইফিনে চাইনাইকে হাঙ্কে চক যতন নাইথক হঞ্জাঙানি মুচুঙ না চাই নাইথক হঞ্জাঙানি মুচুং থানিব সাজক লাইও গবং কক হাই বুড়ি রক নবং সাজক অহায় দা হাই সাজকতে সাজকতে যে বাকসা নুগী গথক জায়গা রক গেবা সাও আসে গবংটা সাজক দিই বেশি গবং সাজক না থাকা হাঙ্কে মোকা খানাইছে এনে অমহাই কক রোগ খুগো খুগো রকনাও ফিয়াবা আবহাই নেই আগল ফোন সাজক লাইমানি নুগো নাইথগ্রি চুমচুম লাইমানি নুগো হ্যাঁ দা সাজক লাইথানি জরাও হাঙ্কে সৈসই নো কক রোগ নাঙি থাকো গবং সাজক না থাকানি ওরক দুকুমান মানি এবার রমদি ব্রে রোগনি কক সানা থাকা হাঙ্কে মেকআপ রোগ খাইনে থাকানি ও মেকআপ রোগ খাইমানি চায়ার ফোনগিনাই উল্টাসে সিত্রা ওই রোগ থাকমানি নগাই অবনি বাকি ন বাকসা বাকসা অকরা চাকরা এবার বাকসা বাকসা বড় রক বাই হিঙ্কা হাঙ্কে সাজাগ বেশি গবং মা সাজক না থাকা হাঙ্কে মোখরা উংপুহিনি আমহাই ওয়ান জি ককটাই রক এব নানা কলাইনে রক এবার থাকো কলাইনে রক ন বেঙ্গাই সামানি খনাও নগো হয় দা গাই উঙ্গি মানো হাবো বাকসা বাকসানি লগিব উঙ্গি তঙ্গ বাকি ন সালে সাজাগো হয় দা না যে সাফানো যে সাবরক ফানো যে সাফানো সাজাকা হাঙ্কে আবনি উকলগ কাইসা কাইসা কক হয়ে যাক তঙ্গি ন মানো হয় দা না হুঙ্কে যম দিয়ে কেবনো নাচলে ওই ফানো কক সাকা হামিয়া হনি পানো সাকা হামিয়া হন মানে উগুলো গব কেসা নাচলে মূল তো তঙ্গ হ্যাঁ দেবা না বনো নাচলে মানে বনো জলি মানে এবার বিনি কাহাম নাই মানে মানে কাইসে কাইসা কক হয়ে যাক তঙ্গ যে সাকগ ফানো হাই বাকসানি লগিব অব নাঙি থাঙ্গ বাকসানি লগিব নাঙিয়া হঙ্গি থাঙ্গ হ্যাঁ দাই জরাও বইবাই যেসব পানো সাজাকা হাঙ্কা হাঙ্কে ওয়ান সুগিলে নাইনা নাঙ্গ অবরক এবার অ

কথা বললে পাইথাগোন জরা ফাইশো পাইকা ডাল বিদাল পান্দানি কাই জং তাবুক ডাল বিদাল পান্দানো পাইনি লাইনি খনাতো তো খরাং পান্দানি বকা থালাইনি তে খনাতো তো খরাং পান্দা হংকে তো সং কবরক রজা মুসি মিনুচেন খনালাইও হাইকে খাকলাইও ডাল বিদাল পান্দাও জে রজা পংরো কাং নরক ন খনারকা নরক যতন খনাতক জা ওয়াইখানা হংকে নরক যতন ন পাইপ্লাই হামবাই শালব্রুন নরক চিনি পান্দানো খনাই তোমা বাগে চং নরগিরি তোমানি বাগে নরক ন পাইপ্লাই হামবাই হাই সিং কা জরাও তো দিবনি মাইরক তো জাবাই খানা হায় দা দীপনি দামনে কারণে নাই টঙ্কা হাঁকাইতে সতীকে সারি আগুলো খাইন দীপনি দামনে যে কাউই থাকাই হাঁকাই যেন যত সাবিমানো সালব্রুন চিনি পান্ডা ফুংনি দামচি সানি সিমি দীপনি দামনে মি সতী থামচি জরা অঙ্গ চিনি দীপনি এফ এম গগবরক পান্ডা হায় দা না হাঁকাই তিনি বহাইন বহাইন যেন পান্ডা তৈদুলতে তৈদুলতে রচাং রক খালাইতে খালাইতে বাহাইকে জানি দামনে রক কানানি নাই টঙ্কা সাবিসে মাইনিয়া হাঁকাই তিনি বাগে এবার তারপর সুজরা ডাল বিদাল পান্ডালে আসুক নংসিদুন চুং তাবুক চেংবাই খনাতত খরাং পান্ডানো হাই অজরাও চুং খনাতত খরাং পান্ডাও খনাতত রচাপং খনালাইনায়।

0: নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, আমার আপনার সবার প্রিয় এফএম জয়ন্তী। এই মুহূর্তে আপনারা শুনছেন আমাদের অনুষ্ঠান। আপনারা জানেন আমাদের নতুন অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে ঠিক সোম থেকে শুক্র, আমাদের এই সময়ে অনুষ্ঠান বাইরের আকাশ পর্ব। আর আজকের বাইরের আকাশ পর্ব কিন্তু রয়েছে আরও একটি চমক। আশা করছি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগবে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্তী। আমাদের জীবনের গল্পগুলো কখনো সুরে, কখনো সৃষ্টিতে, আবার কখনো নীরবতায় তারা নিজেদের কথা একে একে বলতে থাকে। সেই গল্পগুলোকেই একটু আপন করে শোনার আয়োজন আমাদের এই বাইরের আকাশ। জীবন তার নিজের মতো করে কত গল্প এনে লিখে যায় বন্ধু বলুন, কিন্তু গল্প সুরের, কিছু স্বপ্নের, কিছু নিজের মতো করে বেঁচে থাকার। আর ঠিক সেই গল্পেরই আরও বেশি করে রাখার আয়োজন বাইরের আকাশ। নমস্কার শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে এই বাইরের আকাশ পর্বে। জানেন তো, বাইরের আকাশ বলতে গেলেই না অনেক কিছু মনে আসে, মনে হয় যা যা মাথায় আসছে সব একে একে লিখতে থাকি বা বলতে থাকি। আর ঠিক সেই বলাগুলো বা সেই মনের কথাগুলো যখন এমন কারোর সামনে আমরা বলতে পারি যে আমাদের খুব প্রিয়জন, তখন কিন্তু সে বলার ধরনটাই কোথাও না কোথাও একটু পাল্টে যায়, তাই না? আর আজ এই বাইরের আকাশ পর্বে কিন্তু আমি ঠিক এমনই একজনের সামনে বসে রয়েছি যিনি আমার খুব পরিচিত এবং প্রিয় একজন। আজ আপনাদের সবার সাথে যার আলাপ করাবো, যার সাথে আমাদের এই বাইরের আকাশ পর্বের আড্ডা, তিনি আমাদের সকলের পরিচিত, অর্থাৎ আমাদের রাজ্যের একজন গুণী শিল্পী শ্রীমতী সর্বাণী দাস। প্রথমেই আন্টি আপনাকে স্বাগত জানাই আমাদের এফএম উজ্জয়ন্তীর এই বাইরের আকাশ পর্বে।
1: আমিও প্রথমে সবাইকে শুভেচ্ছা, বড়দের আশীর্বাদ নিতে চাই এই অনুষ্ঠানে। তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে যুক্ত করায়।
0: একদম, এবং এই অনুষ্ঠানে আপনার সঙ্গে যে আমি যুক্ত হতে পেরেছি এটা বোধ হয় কোথাও না কোথাও আমার জন্য একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। কারণ প্রিয়জনদের এবং খুব পরিচিত মানুষদের এইভাবে কোনো অনুষ্ঠানে কাছে পাওয়া, এটা বোধ হয় খুব আনন্দেরই একটা ব্যাপার। এবং বলা যেতে পারে যে বহুদিনের অপেক্ষার পর হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে আমি সঙ্গে পেয়েছি। আর আপনার নাম মনে এলেই যে কথাটা আমার প্রথমেই যে শব্দটা মাথায় আসে সেই নামটা হলো কৃষ্টি। সেটার ব্যাখ্যাটা আমি অবশ্যই আপনার থেকে জানবো, তবে তার আগে যেহেতু আপনার পরিচয়টা আমরা প্রত্যেকেই গানের মাধ্যমে অর্থাৎ সুরে সুরে পেয়ে থাকি, একটু প্রথমেই আপনার ছোটোবেলার সঙ্গে যে গানের যে সম্পর্ক রয়েছে সেই জায়গাটাতে ফিরে যাব। ঠিক ছোটোবেলায় এই গানের সাথে আপনার সম্পর্কটা কীরকম ছিল?
1: আসলে ছোটোবেলায় এই গানের সাথে সম্পর্ক বলতে গেলে, তখন ঠিক গানের সাথে সম্পর্ক কীভাবে হয় সেটা বোঝার মতো বয়স ছিল না, একেবারেই ছোট। মায়ের মুখে শুনেছি যে আমার যখন 4 বছর বয়স তখন মা আমাকে গানের জন্য আমাদের উদয়পুরের, আমি তো উদয়পুরের মেয়ে,
0: আচ্ছা,
1: সেখানেই আমার গানের পাঠ শুরু হয় স্বর্গীয় বিনয় দেব মহাশয় এবং অজয় মজুমদারের হাত ধরে। তো তখন আমার বয়স একেবারেই ছোট, 4, মা বলেছিল খুব সম্ভব 4। তারপর পরবর্তী সময়ে ধীরে ধীরে যখন স্কুলে গেলাম বা একটু বড় হতে থাকলাম, পাশাপাশি তখন গুরুদের সংখ্যা বেড়েছে, বিভিন্ন সময় বিভিন্ন গুরুদের কাছ থেকে তালিম নিয়েছি। যেমন আমাদের রাজ্যের শ্রদ্ধেয় পণ্ডিত রবীনাথ

0: ওনার কাছে তালিম নিয়েছি। তারও পরবর্তী সময়ে আমি আধুনিক গানে তালিম নিয়েছি কলকাতার বনশ্রী সেনগুপ্তের কাছে, হৈমন্তী শুক্লার কাছে, এবং মানে সেই যোগাযোগটা এখনো রয়ে গেছে।
1: মানে বলা যেতে পারে খুব গুণী শিল্পীদের সান্নিধ্য আপনি জীবনে পেয়েছেন।
0: সেটা আমার, আমি মনে করি যে সেটা ভগবানের আশীর্বাদ যে আমি এমন কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি। সেটা আশীর্বাদ না থাকলে তাদের কাছে গিয়ে বসে গান শেখা বা শোনা সে সৌভাগ্য হয় না।
1: ঠিক ঠিক। মানে আপনার বেড়ে ওঠা উদয়পুরে?
0: হ্যাঁ, আমার স্কুল উদয়পুর, আমি রমেশ স্কুলের ছাত্রী।
1: আচ্ছা।
0: ক্লাস টুয়েলভ অবধি আমি উদয়পুর পড়াশুনো, তার পরবর্তী সময়ে আগরতলায় মহিলা কলেজে আমি আমার স্নাতক কমপ্লিট করি এবং মাস্টার ডিগ্রিও এখান থেকে, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকেই কমপ্লিট করি।
1: এই যে পরপর তারপর গান নিয়ে এগিয়ে যাওয়া, এই ভাবনাটা কেন মাথায় এসেছিল?
0: দেখো, মাথায় আমার তো আসেনি, মা আমাকে প্রথমত গানের জন্য মানে গানের যাত্রাটা শুরু করেছে, মা আমাকে নিয়ে গেছে, বা বাবার উৎসাহ ছিল, বাবা থেকে আমি মায়ের ভূমিকাই বেশি বলবো। আর তার পরবর্তী সময়ে গানকে নিয়ে এগিয়ে যাওয়ার গল্পটা যদি বলি, সেটা একটু অন্য ধরনের, মানে অন্য ধরন বলতে যেটা বলতেই হয় যে স্কুলে যখন, এর আগে বলি যে স্কুলে বা কলেজে যখন গান করতাম তখন গান ভালো লাগতো, গাইতাম, সবাই বলতো গান গাইলে কি ভালো গলা, কি সুন্দর গাস তুই, বাস এটা একটা ইন্সপাইরেশন যেরকমটা হয়, বা তখনকার সময়ে বা এখনও হয় কম্পিটিশান হতো, সেই কম্পিটিশানগুলোতে মানে কম্পিট করলেই প্রথম স্থান অধিকার করতাম, তো সেটা হয়তো প্রথম স্থান অধিকার মানে করতাম বলেই হয়তো মনে হতো যে কী জানি হয়তো আমার গানটা সবার ভালো লাগছে, তো তখনও সেটাকে নিয়ে কী করা যায় অত কিছু ভাবার মতো বোধ বলবো আমি জন্মাইনি, কিন্তু ওই চলছে, মা বলেছে কম্পিটিশান আছে, যেতে হবে, গাইতে হবে, গিয়ে দিতাম গিয়ে, তো এই মানে বিষয়টি এরকম ছিল। তার পরবর্তী সময়ে যখন 1995 আমি অল ইন্ডিয়া রেডিওতে পরীক্ষা দেই,
1: আচ্ছা,
0: পরীক্ষাতে তখন গ্রেড বি পাই, তারও পরবর্তী সময়ে আবার পরীক্ষা দিয়ে এটাকে আপগ্রেডেশন করেছি, বিহাই পেয়েছি, তো ওই 1995 থেকে বলতে পারো যে গান নিয়ে যে ভালো লাগা, গানকে নিয়ে কাজ করা বা গান আমার সাথে থাকবে আর যাই হোক, ওই ভাবনাটা মানে জন্ম হয়েছে বলতে পারো। ততদিনে গানকে ভালোবেসে ফেলেছি, বিশারদ কমপ্লিট করে ফেলেছি ক্লাসিক্যালে বা নজরুল রবীন্দ্র ওইগুলোতে, কিন্তু আমার আকাশবাণী রবীন্দ্র নজরুল ক্লাসিক্যাল কোনটা কোনোটাই আমি পরীক্ষা দিইনি, আমি দিয়েছিলাম আধুনিক গানে।
1: আচ্ছা।
0: আর সেই আধুনিক গান সে সময়ে যেটা এখনও সেটাই নিয়ম যে স্থানীয় গীতিকার সুরকারের গান দিয়েই এই পরীক্ষাগুলো দিতে হয়।
1: ঠিক।
0: তো তখন কি হলো, এই যে আধুনিক গান করার জন্য যে একটা প্রস্তুতি, পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতি, সেই বিষয়টাতে আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে যার সাথে আমার বিয়ে হয়েছে, কিঙ্কর নারায়ণ দত্ত। উনি গান লিখতেন, সুর করতেন এবং উনি আকাশবাণীর লিরিসিস্ট, একরুট লিরিসিস্ট, ফলে ওই সময় যখন পরীক্ষা দেব তখন ওই মানে সে আমাকে ভীষণভাবে এই জায়গাটাতে গাইড করলো, সাপোর্ট করলো। তো গ্র্যাজুয়েশন পাওয়ার পরে এবার তো অন্য জার্নি শুরু হয়ে গেল, যেটা হয় রেকর্ডিংয়ের জন্য আমাকে মানে বছরে অন্তত একবার আমাকে রেডি হতে হতো,
1: ঠিক,
0: পাঁচটা গান ছটা গান রেকর্ড করার জন্য, লোকাল শিল্পীদের গান চাই, তারপর খুঁজতে থাকলাম এখানে আর কারা কারা গান বাঁধেন, কারা কারা গান সুর করেন, ওনাদের সাথে যোগাযোগ করতাম, বা অনেক সময় ওই সময়টাতে একটা আকাশবাণীতেই তোমার একটা অনুষ্ঠান হতো, সেটার নাম খুব সম্ভবত এ মাসের গান বা এ ঋতুর গান, সেটা মাস অনুযায়ী বা ঋতু অনুযায়ী, ঋতু এ ঋতুর গান বোধ হয় সেটা হতো, সেটা কখনো ধরো পুজোর সময় শরতের ওপরে, কখনো উইন্টারে হলে সেটা শীতের গান,
1: ঋতু নির্ভর
0: গান, তো তার সেগুলোতে যখন রেকর্ডিং করতে যেতাম তো তখন ওই গানগুলোকে আমাকে কালেক্ট করতে হতো, এখানকার গীতিকার সুরকার যারা আছেন এপ্রুভড আকাশবাণীর ওনাদের সাথে কথা বলে গানগুলো শিখতাম, তো সে একটা অন্য মানে জার্নি বলতে পারো।
1: সেই সময়টার কথা যদি বলি, এই যে তোমার গান নিয়ে

0: পথ চলা, সেই সময়টা হয়তো নিজেকে একটা সময় শিক্ষার্থী হিসেবে তুমি দেখতে পেয়েছো, কিন্তু তার পরবর্তী সময়ে যখন
1: আমি এখনো শিক্ষার্থী ভাবি নিজেকে,
0: সে তো অবশ্যই, কিন্তু আজ তোমার কাছেও কিন্তু অনেক শিক্ষার্থী আসেন, সেই যে পথ চলাটা, মানে নিজে একজন শিক্ষার্থী থেকে শিক্ষিকা হয়ে ওঠা, সেই জার্নিটা একটু শুনবো।
1: আচ্ছা, সেই জার্নিটাও যে খুব বেশি প্ল্যান করে হয়েছে তা কিন্তু নয়। আকাশবাণীর পরীক্ষা দিলাম বা যা যা হওয়ার সেগুলো পেলাম, আমি নিজে গান করতেই বেশি পছন্দ করতাম, মানে কাউকে সেভাবে গান শেখাবো বা শিক্ষিকা হব গান নিয়ে, গানের শিক্ষিকা হব সেরকমভাবে কিছু ভাবিনি। কিন্তু কি হয়, তখন ধরো আমি আকাশবাণীতে মানে পরীক্ষা দিয়ে পাশ করেছি বা গান করছি, আশেপাশে আমাদের যারা গার্জিয়ান ছিলেন তাদের ছেলে মানে ছোট ছোট বাচ্চাদের তখন বলতো যে ওকে একটু গান শেখাবি, ওই মানে আমার পাশের বাড়ি দিদির বাড়ি ওরকম করে একজন দুজন করে, তারপরে একসময় দেখলাম যে না এটা ব্যাপারটা বেশ একটা মানে আমার অজান্তেই কখন যেন সেট হয়ে গেল।
0: জার্নিটা আসলে এইভাবেই শুরু হয়, খুব ছোট একটা জিনিস থেকে
1: একদম।
0: আমি কিন্তু বহুবার সঞ্চালনাতেও কিন্তু দেখেছি, সেই বিষয়টা আরো একটু শুনবো। আসলে শ্রোতা বন্ধু, আজ আমি যাদেরকে বা যাকে সঙ্গে নিয়ে বসেছি শুধু যে গান বা গানের শিক্ষিকা তা কিন্তু নয়, বহু গুণের অধিকারী। আমি আস্তে আস্তে আসছি সেই দিকটাতে, তবে এই মুহূর্তে সঞ্চালনার বিষয়টা নিয়ে আমি একটু শুনবো।
1: সঞ্চালনার বিষয়টাও সেরকম কোনো প্ল্যান করে হয়নি, সেটা আমাদের উদয়পুরে একটা কোনো বিশেষ অনুষ্ঠান ছিল, খুব সম্ভব ধরো কোনো বই প্রকাশ অনুষ্ঠান, আমার এই মুহূর্তে মানে একদম ঠিকঠাক নামটা মনে পড়ছে না, খুব সম্ভবত বই প্রকাশ অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে তখন যিনি মানে সঞ্চালনা করবেন উনি সামহাও কোনো কারণে অসুস্থ বা স্টেশন লিভ করতে হয়েছে, ওনার বাবার অসুস্থতা এমন কিছু একটা, আমার ঠিক মনে পড়ছে না,
0: অ্যাটেন্ড করতে পারেনি।
1: হ্যাঁ, উনি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারেনি, কিন্তু এটা জাস্ট ধরো অনুষ্ঠান শুরু হওয়ার 2-3 ঘন্টা আগের ঘটনা।
0: আচ্ছা,
1: তো সেখানে সেই অনুষ্ঠান যারা করছেন কর্মকর্তারা ওনারা ছিলেন আমার খুব কাছের, তো তখন ওনারা এসে আমার উপর দায়িত্বটা চাপিয়ে দিলেন, বললেন যে এখন আর কাউকে এই মুহূর্তে পাওয়া সম্ভব নয়, ভালো হলেও ভালো হবে, ভালো না হলেও আমরা কিছু বলবো না, অ্যাটলিস্ট অনুষ্ঠানটা চালিয়ে দিতে হবে। তো ওই মানে একদম প্রথম সঞ্চালনা যদি বলো, আর সেটা ছিল তখনকার সময়ে কোনো একটা মানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, খুব চাপের ছিল আমার জন্য, প্রথমত আমি কোনোদিন সঞ্চালনা করিনি, দ্বিতীয়ত হচ্ছে এরকম একজন মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান স্টেজে গিয়ে আমাকে সঞ্চালনা করতে হবে, তো এটা আমার জন্য সত্যি খুব চাপের ছিল। তো যাই হোক করলাম, যেটা দিল ওরা যা যা লিখে টেকে দিল করলাম, তো করে উঠে গেছি বোধ হয়।
0: সেই সঞ্চালনা যাত্রাটা আজও কিন্তু চলছে, এখন ঠিকই মনে হয় যে সেই দিনটার কথা যদি মনে পড়ে, এখনও আপনি সঞ্চালনা কিন্তু করছেন, কিন্তু ঠিক সেই দিনটার দিকে ফিরে তাকালে কি মনে হয়?
1: সেটা ছিল বলতে চাইবো সেই দিনটাই বোধ হয় আমাকে সঞ্চালনা করার সাহস এবং উৎসাহ দুটো জুগিয়েছিল। আমি যখন সেই মঞ্চটা থেকে উঠে গেছিলাম, তো সেই মঞ্চটা উঠে গেছি মানে আমার মনে হয়েছিল যে আমি তাহলে সঞ্চালনা করতে পারবো,
0: ঠিক
1: মানে সেটা আমাকে সেই সাহসটা দিয়েছিল আর উৎসাহ দিয়েছিল। এই কারণে বলবো যে মঞ্চ থেকে যখন আমি নামলাম আমাকে কেউ বকেনি, আমাকে সবাই বলেছে যে উইদাউট প্রিপারেশন মানে
0: এত ভালো
1: হয়েছে, ভালো হয়েছে। কিন্তু আমি খুব নার্ভাস ছিলাম, আমার এখনও মনে আছে সেই মঞ্চে আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু বলেছে যে নার্ভাসনেস নাকি বোঝা যায়নি, তো সেটা হয়তো নাটকই ছিল।
0: এই কথাটা সত্যি এবং এটা আমিও মানি, এই নার্ভাসনেস বিষয়টা বোধ হয় অন্ততপক্ষে আপনার মতো এত সৃজনশীল একজন মানুষের পক্ষে আসা সম্ভব নয়, কারণ
1: নার্ভাস ছিলাম, নার্ভাস অবশ্যই ছিলাম, কিন্তু হয়তো এই যে অভিনয় বললাম না, অভিনয় করে হয়তো আমি নার্ভাসনেসটা কারোরকে ধরতে দেইনি, কিন্তু ভেতর ভেতর খুব নার্ভাস ছিলাম।
0: শ্রোতা বন্ধু, আমি কিন্তু শুরুর দিকেই একটা শব্দ উচ্চারণ করেছি, কৃষ্টি। এই নামের ব্যাখ্যাটা বা ঠিক এই কৃষ্টি শব্দটা আমাদের আজকের অতীতের জীবনের সঙ্গে ঠিক কতটা জড়িয়ে বা কীভাবে জড়িয়ে তার ব্যাখ্যাটা, সেই প্রশ্নটা আমি আর করছি না, আমি শুধু ব্যাখ্যাটা শুনতে চাই বোধির কাছ থেকে।
1: দেখো, তারপর যখন আমি আবার মানে ফিরে যাচ্ছি আমার গানের প্রসঙ্গে, এই কারণে যে আমি যখন আকাশবাণী এপ্রুভড আর্টিস্ট

0: ঢুকলাম, তারপর দূরদর্শনেও প্রোগ্রাম করলাম। ধীরে ধীরে আমার কাছে মানে পাড়ার গার্জিয়ানরা, তোমাকে গান শেখাতে হবে বা কেউ বললো গান শেখাবি, ওকে পাঠাচ্ছি, মানে কোনো রকম বাধা ধরা ব্যাপার নেই, ওরা আসতো, শিখতাম, মানে আমি শেখাতাম, ওরা শিখতো। ওই বিষয়টা বেশ কিছুদিন চলার পর তারপরে মনে হলো যে না, এটাকে একটা সুন্দর করে এবার গুছিয়ে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিই।
1: ঠিক,
0: হ্যাঁ, তো সেখান থেকে জার্নিটা শুরু হলো, কৃষ্টি শব্দের যে জার্নিটা। যখন প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইলাম, সেক্ষেত্রেও বলবো যে ততদিনে, ও আরেকটা কথা বল, আমার বিয়ে হয়ে গেছে ততদিনে।
1: আচ্ছা,
0: তো বিয়ে হয়ে গেছে মানে ওই মানুষটা তো আমার পাশে আছে, কিঙ্কর নারায়ণ দত্ত, তো ওকেই বললাম যে একটা প্রাতিষ্ঠানিক রূপ তো এবার দিতে হয়, কারণ টুকটুক করে স্টুডেন্ট আসছে, হয়ে গেছে, ওরা এবার পরীক্ষা দিতে চাইছে, বোর্ডের এফিলিয়েশন নিতে হচ্ছে। তো ওই কৃষ্টিভূমি গানের স্কুলের নাম হলো।
1: এই কৃষ্টি শব্দটাই কেন?
0: কৃষ্টি তো মানে আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, এটাই তো বলি, সেই পরম্পরা
1: একেবারে।
0: হ্যাঁ, এই গান শেখাটাও তো একটা গুরুমুখী বিদ্যা, আমি শিখেছি আমার গুরু থেকে, আমার থেকে পরবর্তী প্রজন্ম হয়তো যাই শিখছে, ওরাও হয়তো কোনো একদিন কাউকে শেখাবে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এটা একটা পরম্পরা, আর কৃষ্টির মধ্যেই তো সেই সংস্কৃতি ঐতিহ্য সব কিছু রয়েছে। তো তার জন্য মনে হলো যে ঠিক আছে, আর এটা নিয়ে না একটা একটু বড় সড়ো ধরনের কাজ আমরা করব ততদিনে। আর যেহেতু কিঙ্কর নারায়ণ দত্ত উনি নিজেও একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উনি নাটকের লোক, নাটক লেখেন বা গান লেখেন, তো ওর মধ্যেও ছিল যে আমরা দুজন মিলে কৃষ্টিকে নিয়েই কাজ করব। তো তার জন্য তখন থেকেই কৃষ্টি নামটা আমাদের জীবনের সাথে, আবার বিশেষ করে আমার জীবনের সাথে জড়িয়ে গেল।
1: শুরু হয় কৃষ্টিভূমি দিয়ে, কিন্তু তারপর পর কিন্তু এই কৃষ্টি শব্দের বিস্তারটা অনেকটাই হয়েছে, যেটা আমি জানি যে কৃষ্টি প্রকাশনী, কৃষ্টি ওয়ে, আরও অনেক কটা উইংস রয়েছে কিন্তু এই কৃষ্টিভূমির, সেগুলো নিয়ে একটু শুনবো।
0: আচ্ছা, সেটা হচ্ছে এবারে পরপর কী হয়েছে, তারপর তো গানের স্কুল যে ওর মতো মানে গানের স্কুলের মতো চলছে যেটা হয়, কিন্তু তার পরবর্তী সময়ে আর একটা জিনিস, যেটা মানে নিজে 10টা 5টা জব করব, সরকারি চাকরি করব, ওরকম ভাবনা আমার মানে থাকে না, যে একটা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে, মাস্টার ডিগ্রি করে, যে 10টা 5টা একটা জব চাই, যে জবই হোক, স্কুল হোক, অফিস হোক। কিন্তু আমার তখন থেকে, আমি যখন আমার যখন একটা কিছু আমি করবো ভাবতাম, কিন্তু আমার তখন মনে হতো যে না, আমি ওইরকম টাইমের জবে করবো না, আমি ফ্রিল্যান্স করবো, আমার আমার টাইম আমার থাকবে, আমার যখন ইচ্ছে করবে কাজ করবে। এটা জানি না এটা অলসতা কিনা, আমার যখন ইচ্ছে হবে কাজ করব, আমার যখন ইচ্ছে হবে না আমি কাজ করব না, ওই মানে স্বতন্ত্রতাটা আমার থাকতে লাগবে, স্বাধীনতাটা আমার থাকতে লাগবে। তো তখন থেকে যখন এই ভাবনাটা ছিল, ওই গানের স্কুলটা একটা পার্ট হলো। তার পরবর্তী সময়ে ধরো মানে এবার ভাবনা শুরু হলো যে কৃষ্টিকে নিয়ে কী কী কাজ করা যায়। তো কৃষ্টিকে নিয়ে কাজ করার মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, ততদিনে মানে আমার মেয়ের পড়াশুনো, সংসার, যেটা হয় মানে কিছু একটা কাজ করব ভাবতে ভাবতেও মাঝখানে মানে প্রায় ধরো অনেকটা মানে 10 থেকে 15 বছর পেরিয়ে গেছে, কিন্তু তখনও কিছু করা হচ্ছিল না কৃষ্টিকে নিয়ে, কিন্তু ভাবনা একটা ছিল কিছু তো করব। সেই জায়গাটাতে দাঁড়িয়ে বলতে পারো লকডাউন।
1: হ্যাঁ,
0: লকডাউনে মানে কি হয় বলতো, গতানুগতিক যে আমাদের জীবনধারা, ওই সময়টা কিন্তু আমরা একদম থেমে গেছিলাম। এটা আমার কাছে ওই সময়টা একটা আমার ভাবনাগুলোকে আরো সুন্দর করে সেট করতে সাহায্য করেছে।
1: ঠিক,
0: তখনই সৃষ্টি হলো কৃষ্টি ওয়েবের, তখনই শুরু হলো কৃষ্টি প্রকাশনীর, তখনই শুরু হলো কৃষ্টি ক্রিয়েশন।
1: এই যে তিনটে উইংসের নাম বললে, প্রত্যেক কটাতে কি কি ধরনের কাজ হয়?
0: কৃষ্টি ওয়েবে তো এটা ওয়েব মিডিয়া, সেটাতে এরকম বিভিন্ন গানের অনুষ্ঠান, ছোটদের গানের অনুষ্ঠান, ইন্টারভিউ বেস প্রোগ্রাম, পডকাস্ট টাইপ, ঠিক ওই রকম কাজ হয়। আর প্রত্যেক পুজোতে পুজোর গান কনসেপ্ট তোমরা বুঝবে না এটা, কারণ আমাদের প্রজন্ম সেটা পায়নি, আমরা পেয়েছি, ছোটবেলা অপেক্ষা করতাম পুজোর গানের জন্য।
1: ঠিক,
0: তখনকার সময়ে আশাজি, লতাজি বা যারা ছিলেন এরকম দিকপাল, ওনাদের গান শোনার জন্য

0: আমরা অপেক্ষা করতাম, আর সেটা অবশ্যই বেতারে, রেডিওতে। আমাদের কাছে তখন টেপ রেকর্ড বা অত কিছু সরঞ্জাম ছিল না, কিন্তু তার পরবর্তী সময়ে টেকনোলজি অনেক ডেভেলপড হয়েছে, ধীরে ধীরে অনেক কিছু চলে এসেছে, সারা বছর ধরে গান রেকর্ড হচ্ছে। এখন আর পুজোর গানের যে ইমোশন, অপেক্ষা, সেটা তো নেই, কিন্তু সেটা আমাদের একটা ঐতিহ্য,
1: ঐতিহ্য একেবারে।
0: সেটাকে মাথায় রেখে প্রতি বছর কৃষ্টি হয়ে 10টা করে পুজোর গান বের করা শুরু করলো।
1: এই গানগুলিতে ঠিক কারা কারা অংশগ্রহণ করে থাকে?
0: এই গানগুলোতে ধরো আমাদের রাজ্য শিল্পীরাই অংশগ্রহণ করেছেন এতদিন ধরে, কিন্তু এবারের মানে 2026 এর পুজোর গান করেছে এবার কলকাতার শিল্পীরা। এবার সেটা আত্মপ্রকাশও হয়েছে কলকাতাতে। আর এর আগে ত্রিপুরাতে যারা রয়েছেন, সুদীপ্ত শেখর মিশ্র এবং কথা লিখেছেন শ্রদ্ধেয় সুবিমল ভট্টাচার্যি, ওনাদের কথাতেও কাজ হয়েছে এই প্রজেক্টে। এই যে বিষয়গুলো, এইভাবেই কৃষ্টি ওয়েব চলছে। ইন্টারভিউ আর ওই লকডাউনের সময় নিয়মিত সন্ধ্যাবেলা মানে এই কাজটা আমরা করতাম, সবাই খুব উৎসাহ দিত, কারণ তখন বন্ধ থাকায় চারদিক এটাই ছিল আমাদের বিনোদনের একটা মাধ্যম।
1: একেবারে লকডাউনের পিরিয়ডটা আমাদের জীবনকে একটা অন্য রূপ দিয়েছে বলা যেতে পারে, আমাদের নিজেদেরকে অন্যভাবে চিনতে কিন্তু সাহায্য করেছে সেই সময়। যে জিনিসটা নিয়ে হয়তো আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এটাও করতে পারবো কখনো, সেটাও হয়তো পসিবল হয়েছে আমাদের অনেকেরই ক্ষেত্রে। কৃষ্টি প্রকাশনী সম্পর্কে একটু জানবো।
0: কৃষ্টি প্রকাশনীও সেভাবে বলতে গেলে এটা ঠিক লকডাউন বলবো না, তারপরে অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে কৃষ্টির আরেকটা উইংসে কাজ করব, যেটা লেখালেখির সাথে যুক্ত থাকবে। আর যেহেতু আমার হাজবেন্ড লেখালেখির সাথে যুক্ত, তো এরা অনেকটা ওর ইন্সপাইরেশনে বা
1: সহজ
0: হয়েছে ওই পাবলিকেশন ব্যাপারটা এসে গেল। অনেক কবিরা এখান থেকে বই পার করেছেন, যেটা বই মেলায় আমাদের প্রতি বছর স্টল থাকতো এবং সেখানে কৃষ্টিতে কিছুক্ষণ নামে একটা আড্ডা হতো।
1: আচ্ছা,
0: স্টলের মধ্যেই সব কবিরা আসতেন, সাহিত্যিকরা আসতেন, লেখকরা এখনও আসেন বইমেলাতে, সেই আড্ডাটা আমাদের হয়। তো সেটা কখনো হয়তো মোবাইল বন্দি হয়, কখনো বা হয় না, কিন্তু আড্ডাটা হয়। ওই প্রকাশনীর বিষয়টা ওইভাবে শুরু হলো।
1: এইটুকু পর্যন্ত যা যা শুনলাম একেবারেই ঐতিহ্য নিয়ে বা সংস্কৃতি নিয়ে কিন্তু ভরপুর আপনার জীবন, কিন্তু তার বাইরে এই যে আর্ট নিয়ে কাজ করা, যেটা আমরা কৃষ্টি ক্রিয়েশন নামে জানি, এই যে বুটিকের কাজ শুরু করা, এইটা মানে এই ভাবটা কেন মাথায় এসেছে? এটা কি পছন্দের কোনো কাজ?
0: এই বিষয়টা সত্যি খুব ঠিক বলেছো, কারণ আমি সেরকমভাবে কোনোদিনই মানে আর্ট করিনি বা শিখিনি, কিন্তু ভালো লাগতো ছোটবেলা যেভাবে রং পেন্সিল নিয়ে বাচ্চারা আঁকে একটা সময় এরকমই ছিল, কিন্তু আলাদা কিছু না। কিন্তু আমার যেটা ভাল লাগতো, জবে থেকে ধরো মানে বুঝতে শিখলাম যে একটু স্টাইল, সেটা ধরো কলেজে গিয়েই আমরা সবাই একটু স্টাইল সম্পর্কে আমরা বুঝি যে আমাকে একটু স্টাইল মানে যেটা হয়। তো আমার তখন থেকেই একটা জিনিস খুব ভাল লাগতো, বুটিকের বিষয়টা আমার মাথায় তখন সত্যি ছিল না, কিন্তু নিজে যে ড্রেসগুলো পরবো সেগুলো আমি ওই টেইলারে গিয়ে একটু ডিজাইন করে বানাতাম,
1: মানে একটু অন্য ধরন,
0: একটু অন্য ধরনের। তো আমি যখন আমার এই ড্রেসটা পরতাম, তো স্বাভাবিকভাবেই বন্ধুরা বলতো যে কি সুন্দর হয়েছে, কোত্থেকে কিনেছিস? বা বলে না, টেইলার থেকে বানিয়েছি, ওর ডিজাইন আমিই বলে দিয়েছি। বিষয়টা কিন্তু এরকম করে ব্যাপারটা এসছে। তার পরবর্তী সময়ে ধরো শাড়ি, শাড়ির ক্ষেত্রেও আমি আমার জন্যই শাড়ি বানিয়ে পরতাম, আমার জন্য শাড়ি বানাতাম, বানিয়ে অনুষ্ঠানে যেতাম, বা এই যে বিভিন্ন জায়গায় সঞ্চালনা বলো, মিডিয়া টিভি চ্যানেলে সঞ্চালনা বলো, নিজের শাড়ি বানিয়ে অনেক শাড়ি পরে এরকম কাজ করি।
1: মানে এটা কৃষ্টি ক্রিয়েশন শুরু হওয়ার আগে
0: আগে আগে আগে
1: মানে তখন থেকেই এই ধরনের
0: মানে আমার এই বিষয়টা ভালো লাগতো। সেটা একান্তই আমি অনেক জায়গায় বলেওছি যে কৃষ্টি ক্রিয়েশন নিয়ে আমি এমন ভাবে কাজ করব, সেটা খুব একটা যে বেশি মাথায় ছিল তা না, কিন্তু আমার ড্রেসগুলো, আমার শাড়িগুলো একটু অন্যরকম হবে, সেটা আমার খুব ভালো লাগতো। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমি আমার শাড়ি বানাতাম, আমার ড্রেস বানাতাম। এখানে প্রশ্ন হচ্ছে যে এইবারে আমি যে ড্রেসগুলো পরে যেতাম বা শাড়িগুলো পরে যেতাম, সেটা অনেকের ভালো লাগতো, জিজ্ঞেস করতো, বন্ধুরা জিজ্ঞেস করতো বা কেউ জিজ্ঞেস করতো বা কি সুন্দর শাড়ি, আমাকে একটা বানিয়ে দেবে? তো ওই ওই থেকে ছোটো ছোটো ছোটো ছোটো করে এক দুটো বানানোর পরে এবার মনে হলো যে ঠিক আছে, এবার বানাই, কয়েকটা বানাই, বন্ধুরা নিতে চাইছে তাদেরকে দিই। ওই করে করে কৃষ্টি ক্রিয়েশন

0: ক্রিয়েশন
1: শুরু করা
0: একটা শুরু করা।
1: এই কৃষ্টি ক্রিয়েশনে এখন যারা কাজ করছে, মানে কারিগর যারা রয়েছেন, আমাদের স্থানীয়
0: স্থানীয় আছেন, আবার মানে রাজ্যের বাইরেও রয়েছেন, ধরো কলকাতাতে আছে, আসামের দুটো মেয়ে আছে, এরকম মানে যাদের কাছে আমার যেই ডিজাইনটা, আমি যদি আসামের কোনো কিছু দিয়ে কাজ করতে চাই, তখন ওদেরকে দিয়ে ধরো কাজটা করিয়ে আনি, ডিজাইনটা পাঠিয়ে দিলাম, ওরা করে দিল। কলকাতাতেও সেম, মানে যাওয়া আসা তো থাকতে চলতেই থাকে, ডিজাইনটা দিলাম। আর ম্যাক্সিমাম এখানকার
1: পথ চলাটা শুরু হয়েছে।

0: ব্যস্ত, ঠিক? হ্যাঁ, কারণ আমরা গানই শিখতাম, পড়াশুনোই করতাম, এটুকুতে আমাদের ছোটবেলাটা সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন বাচ্চারা, মানে আমার মাঝে মাঝে ওদের জন্য কষ্ট হয়, যেমন গান, কবিতা, ড্রয়িং, এখন অনেকে তোমার জুডো শিখছে, হ্যাঁ, ক্যারাটে শিখছে, সাঁতারের জন্য ভর্তি হচ্ছে, তারপর কি বলবো, মানে যোগার ক্লাসে ভর্তি হচ্ছে। তো একটা বাচ্চাটা তো একটা, তো এবার ওর জন্য ওর শেখার ক্লাসগুলো, তুমি পড়াশুনো তো আছেই, কতগুলো সাবজেক্ট বেড়ে গেছে, তো তার জন্য ওদের মধ্যেও না একটা ভীষণ, আমার যেটা মনে হয়, অস্থিরতা, একটা ভীষণ রকম অস্থিরতা আছে ওদের ওদের। এটা সময়ের জন্যই হয়তো, কারণ গান শেষ করে ওকে সানডেতে আর্টে যেতে হবে, আর্ট শেষ করে ওকে আবৃত্তিতে যেতে হবে, আর আবার বিকেলের দিকে হলে সুইমিংয়ে যেতে হবে, এই যে পরপর পরপর পরপর ওদের উপরও একটা প্রেশার, ওদেরকে কিন্তু অস্থির করে তুলছে। কিন্তু আমাদের সময় তো এটা ছিল না,
1: ছিল না।
0: আমরা স্কুলে যেতাম সোমবার থেকে শনিবার পর্যন্ত, রবিবারটা আমাদের বন্ধ ছিল, সেদিনটার জন্য আমরা শুধু গানই করতাম, বা যারা নাচ করতো তারা শুধু নাচই করত। অনেক অনেক বেশি একটা গতিটা ধীর স্থির ছিল, যার ফলে কি হয়, বাচ্চাদের মধ্যে ভীষণ একটা টেনশন কাজ করে। আর তার সাথে সাথে আমি একটু বলবো যে গার্জিয়ানরাও, এর বাচ্চাদের তো কোনো দোষ নেই, গার্জিয়ানরাই বিভিন্ন জায়গায় ওদেরকে ইনভলভ করছে, সেটাও বুঝি যে সময়ের সাথে যুগের সাথে তাল মেলাতে গিয়ে ওনারা বাচ্চাদেরকে সব দিকে করছে। কিন্তু আলটিমেট আমার মনে হয় যে একটু থেমে করলে মনে হয় বাচ্চাটার জন্য ভালো হয়, কারণ ও তো একটা মানুষ না, ওরও তো লোড নেবার, প্রেশার নেবার একটা ক্ষমতা থাকে না, ওদের জন্য ব্যাপারটা খুব কষ্টকর হয়ে যায়। আমার কাছেই বেশ কয়েকটা বাচ্চা আসে, বলে যে ম্যাডাম একটু তাড়াতাড়ি হবে, আমাকে আবৃত্তির ক্লাস শেষ করে আর্টের ক্লাসে যেতে হবে, মানে কিছু করার নেই,
1: রুটিন মেনটেন
0: করতে গিয়ে ওরা
1: হতে পারছে
0: না। তো তার জন্য তুমি দেখবে যে ওদের কোনোটাতেই কিন্তু খুব যে বেশি কনসেন্ট্রেশন হচ্ছে তা না, মনোযোগটা সব জায়গায় দিতে পারছে না,
1: হয়তো দিতে চাইছে কিন্তু তারপরও
0: সম্ভব হচ্ছে না। তবে যেটা বলবো যে তুমি যাই করো, নাচ করো, গান করো, পড়াশুনো করো, বা খেলাধুলা করো, যাই করো, ওই বিষয়ে তোমাকে লাস্ট অবধি যেতে হবে, তোমাকে এটার শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি এবার সব কিছু করতে গিয়ে কোনোটাই করলে না, সেখানে তো
1: সেইখানে
0: একটা প্রশ্ন
1: বেছে নিতে হয় কোনো না কোনো একটা দিককে। গান গিয়ে শুরু করেছিলাম আমাদের আজকের এই আড্ডা, গান নিয়ে পথ চলা, আর যেহেতু আমাদের সময় খুব সীমিত, তাই শ্রোতা বন্ধু আজকে আমাদের এই আড্ডা আমি আরও একবার গানে গানে শেষ করার জন্য অনুরোধ করব আমাদের অতিথিকে, বই করলে যদি আমরা শুনতে পারি।
0: একদম, পুজো যেহেতু সামনেই একদম দোরগোড়ায়, তো আমি পুজোরই একটা গান গাইছি, সেটাও আমাদের রাজের গীতিকার সুরকারদের সুর করা, কিঙ্কর নারায়ণ দত্তের কথা শুনে,
1: বা
0: একটা আলাদা গান।

0: মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে শুধু ইচ্ছে করছে আপনার গান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আরো একবার।
1: তোমাকেও ধন্যবাদ, এত সুন্দর অনুষ্ঠানে মানে মনের কথাগুলো বলতে পারলাম।
0: আপনার এই কৃষ্টির সৃষ্টি আরো অনেক দূর এগিয়ে যাক এই আশাই রাখছি, এবং আমাদের এই বাইরের আকাশ পর্বে এটুকু সময় দেওয়ার জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই। শ্রোতা বন্ধু, এই বাইরের আকাশ পর্ব আজ আমরা এটুকুই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এই মুহূর্তে 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্ত। আর শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আপনাদের আরও একখানি প্রিয় পর্ব সফরনামা পর্ব কিন্তু শুরু করছি। আর আমাদের এই সফরনামা পর্বে আপনারা জানেন যে আমরা বিভিন্ন ছায়াছবির সফরে কিন্তু আপনাদের নিয়ে যাই, আর আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজ আমি যে ছায়াছবির গান আপনাদের শোনাবো, ধারা টু এবং তাওয়া, এই দুটো ছায়াছবির গান মূলত প্রথমে শোনাই, তারপর না হয় অন্য সফরে যাব। প্রথমেই ছায়াছবির সম্পর্কে আমি কিছু বলছি না, আশা করছি যারাই ছায়াছবিগুলো দেখেছেন তাদের বোধ হয় আজকের এই গানগুলো শুনে আরও একবার সেদিনটার কথা মনে পড়বে, যেদিন আপনারা সেই ছায়াছবিগুলো প্রেক্ষাগৃহে বসে দেখেছিলেন। তাই চলুন শুরু করছি গানের মাধ্যমেই, কথা হবে কিছুক্ষণ পরে।

0: শ্রোতা বন্ধু, শুনছিলেন এই গানটা? আর আশা করছি সেই দিনটার কথা আরও একবার মনে করছিলেন। ধরো এই ছায়াছবিটি 2025 সালে 1 অগস্ট মুক্তি পায় এবং সাজিয়া ইকবালের পরিচালনায় কিন্তু এই ছায়াছবিটি মুক্তি পেয়েছিল। করণ জৌহর, উমেশ কে আর বনসাল, হিরুজাস জৌহর, অপূর্ব মেহতা, মিনু আরোরা এবং সৌমেন মিশ্রা, এদের প্রযোজনায় এবং সাজিয়া ইকবালের পরিচালনায় কিন্তু এই ছায়াছবিটি ধর্ম প্রোডাকশনস, জি স্টুডিওস এবং ক্লাউডের একটি মূল প্রকাশিত হয়। এবং 2025 সালে 1 অগস্ট যখন এই ছায়াছবিটি মুক্তি পায়, তখন কিন্তু এই ছায়াছবিটি বেশ খ্যাতি লাভ করে এবং আজও কিন্তু সেই ছায়াছবির পটভূমি বা সেই ছায়াছবির গানগুলো আমাদের প্রত্যেকের মনে আছে। মূলত হিন্দি ভাষাতেই এই ছায়াছবিটি করা হয়েছিল। চলুন একে একে এই ছায়াছবির গানগুলি আরও একবার আমরা শুনি।
1: দর্শক না

শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন সফরনামা পর্বে। আর আজ আমরা যে ছায়াছবির সফরে এই মুহূর্তে রয়েছি, ধর একটু ছায়াছবি। ছায়াছবির এই গানগুলি শুনছি এবং হয়তো আমরা যেদিন এই ছায়াছবিটা প্রেক্ষাগৃহে বসে দেখছিলাম, তখন হয়তো আমাদের অনুভূতিটা আরও একটু বেশি অনুপ্রাণিত হচ্ছিল। আর বন্ধু, জানেন তো এই ছায়াছবিতে তৃপ্তি ডিমরি অভিনয় করেছেন বিধি হয়ে এবং সিদ্ধান্ত চতুর্বেদী এই অভিনয় করেছেন নীলেশ, সৌরভ সচদেব, দীক্ষা যোশী এরা কিন্তু অভিনয় করেছেন মুখ্য অভিনয় মূলত। এবং এই চলচ্চিত্রটির যে সঙ্গীতগুলো পরিচালনা করেছেন শ্রেয়াস পুরাণিক এবং গানের কথাগুলো লিখেছেন সিদ্ধার্থ এবং গরিমা। এই চলচ্চিত্রটি 2025 সালের 1 অগস্ট প্রেক্ষাগৃহে কিন্তু মুক্তি পায়। চলুন এই ছায়াছবির আরও কিছু গান এই মুহূর্তে শুনি।

ধারক টু ছায়াছবির এই গানগুলো আমরা এতক্ষণ শুনলাম। এবারে বন্ধু যে ছায়াছবির গান শোনাবো সেই ছায়াছবিটি হলো ছাবা। হ্যাঁ চলুন তাহলে এবারে ছায়াছবির এই ছাবা ছায়াছবির কিছু গান আপনাদের শোনাই। সঙ্গে থাকুন শুনতে থাকুন 101.5 FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন।

শ্রোতা বন্ধু, এই মুহূর্তে শুনছেন জাভা ছায়াছবির গান। এই ছায়াছবিটি মুক্তি পায় 2025 সালে 14 ফেব্রুয়ারি। জাভা হলো একটি ভারতীয় হিন্দি ভাষার ঐতিহাসিক অ্যাকশন চলচ্চিত্র, যা মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত, যার চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। এটি শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস ছাবার অবলম্বনে নির্মিত। এই চলচ্চিত্রটি লক্ষণ উতেকার পরিচালিত এবং ম্যাডক ফিল্মসের অধীনে দীনেশ ভিজন প্রযোজিত। এতে রয়েছেন রশ্মিকা মন্দানা এবং অক্ষয় খান্না। এটি 14 ফেব্রুয়ারি 2025 তারিখে স্ট্যান্ডার্ড এবং আইম্যাক্স ফরম্যাটে প্রেক্ষাগৃহে কিন্তু মুক্তি পায়। এই ছায়াছবির পটভূমি সম্পর্কে যদি আমি বলতে যাই, শিবাজির মৃত্যুর পর মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দরবারে খবর পৌঁছায়। তার উপদেষ্টারা ধরে নেন যে মারাঠা প্রতিরোধ এবার বোধহয় দুর্বল হয়ে পড়বে। ঔরঙ্গজেব শিবাজির প্রতিভা ও সামরিক দক্ষতা স্বীকার করলেও তার মৃত্যুর আনন্দে উৎসবের নির্দেশ দেন, কিন্তু ইতিমধ্যেই নেতৃত্ব গ্রহণ করেছেন শিবাজির পুত্র সম্ভাজি। এদিকে মোগলদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র বহরানপুর হঠাৎ মারাঠাদের আক্রমণের মুখে পড়ে। প্রস্তুতিহীন প্রতিরক্ষা বাহিনী মারাঠাদের প্রবল আক্রমণের সামনে টিকতে পারে না। সেই সময় তুমুল যুদ্ধের মধ্যে সম্ভাজি এক গভীর গর্তে পড়ে যান, যেখানে তার মুখোমুখি হয় একটি সিংহ। খালি হাতে সিংহটিকে পরাস্ত করে তিনি সেটিকে হত্যা করেন। যুদ্ধের শেষে মারাঠারা মোগলদের রাজকোষ দখল করে, যা সরাসরি ঔরঙ্গজেবের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানায়। দিল্লিতে সংবাদ পৌঁছালে ঔরঙ্গজেব বুঝতে পারেন যে মারাঠা প্রতিরোধ এখনও অক্ষুণ্ণ রয়েছে। তিনি বিশাল সেনা অভিযানের নির্দেশ দেন। অন্যদিকে সম্ভাজি বিজয়ীর বেশে বাড়ি ফিরলে স্ত্রী জেসুবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানান, কিন্তু মারাঠা দরবারে ষড়যন্ত্র দানা বাঁধতে থাকে, যেখানে সম্ভাজির সৎ ভাই রাজারামকে রাজসিংহাসনে বসানোর ষড়যন্ত্র শুরু হয়। ঔরঙ্গজেবের বাহিনী মারাঠাদের বিরুদ্ধে বর্বর নিপীড়ন চালায়। এর মধ্যেই মোগল যুবরাজ মির্জা আকবর ঔরঙ্গজেবের বিরুদ্ধে সম্ভাজির সহায়তা চান বিরুদ্ধে বিদ্রোহের জন্য সম্ভাজির সহায়তা চান। সম্ভাজি সন্দিহান থাকলেও তিনি জানতে পারেন যে তার সৎমা সৈরাবাই গোপনে

মোগলদের সঙ্গে তখন যোগাযোগ করছেন। ষড়যন্ত্র প্রকাশে এলে তিনি দোষীদের হাতির পায়ের নিচে পিষে মৃত্যুদণ্ড দেন। মোগল বাহিনীর সংখ্যায় বিশাল হলেও সাম্ভাজি গেরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করেন। দাক্ষিণাত্যের দুর্গম ভূপ্রকৃতিতে মোগলরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়। সেই সময় ঔরঙ্গজেব ঘোষণা দেন যে তিনি সাম্ভাজিকে পরাস্ত না করা পর্যন্ত সিংহাসনে বসবেন না। তার কন্যা জিনাত উন নিসা বিদ্রোহী ভাই মির্জা আকবরকে বন্দী করতে চাইলে মারাঠারা সেই পরিকল্পনাও ব্যর্থ করে দেন। এদিকে সাম্ভাজির সেনাবাহিনীর মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। কিছু জাগিরদার মোগলদের পক্ষ নেন, ফলে সাম্ভাজি দরবারে এক সভা ডাকেন। কিন্তু তার স্ত্রীর ভাইরা বিশ্বাসঘাতকতা করে মোগলদের কাছে সাম্ভাজির অবস্থান ফাঁস করে দেন। মোগল বাহিনী অতর্কিত হামলা চালালে মারাঠারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। যদিও সেনাপতি সস্তাজি ঘোর করে এবং ধানাজি যাদব পালিয়ে যেতে সক্ষম হয়। সাম্ভাজি শেষ পর্যন্ত একাই এই লড়াই চালিয়ে যান এবং বন্দী হন। তাকে ঔরঙ্গজেবের সামনে আনা হলে তিনি আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান। বর্বর অত্যাচার সত্ত্বেও তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হন না। ঔরঙ্গজেব বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয়ে শেষবারের মতো সাম্ভাজিকে আত্মসমর্পণের সুযোগ দেন। কিন্তু সাম্ভাজি স্পষ্ট জানিয়ে দেন যে স্বাধীনতার লড়াই এখন সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে। সাম্ভাজির মৃত্যুর পর রাজারাম সিংহাসনে বসেন এবং মারাঠাদের প্রতিরোধ অব্যাহত থাকে। শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের পতন ঘটে এবং স্বাধীন ভারতের ভিত্তি স্থাপিত হয়। আপনারা শুনছেন ছাবা ছায়াছবির কিছু গান। চলুন এই সফরে আমরা আরও একবার ঘুরে আসি।

শ্রোতা বন্ধু, 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আপনারা এই মুহূর্তে শুনছেন এফএম উজ্জয়ন্ত। আর আমাদের স্টুডিওর ঘুরতে কিন্তু মুহূর্তের সময় ঠিক বেলা 3:49। আমাদের এই মুহূর্তে যে পর্ব চলছে সফরনামা পর্ব, সফরনামা পর্বে আমরা প্রত্যেকদিন চেষ্টা করে থাকি বিভিন্ন ছায়াছবির সফরে আপনাদেরকে পুনরায় নিয়ে যাওয়ার। আমরা এতক্ষণ ছাওয়া এবং ধর একটু ছায়াছবির কিছু গান শুনলাম, এবারে চলুন আরও একখানি অন্য ছায়াছবির একটা গান শুনি, সঙ্গে থাকুন।

শ্রোতাবু শুনছিলেন সিতারে জমিন পর ছ্যাছুলি গানখানি। আর এই গানখানির মাধ্যমে আজকের এই সফরনামা পর্ব এই পর্যন্তই রাখছি। আবারও কোনো একদিন সফরনামা পর্বে অন্য কোনো ছ্যাছবুর সফরে আপনি নিয়ে যাব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম জয়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য পূরণ হবে। আজ নয়াদিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, গত 12 বছরে কৃষি, রপ্তানি ও উৎপাদন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 370 অনুচ্ছেদ, নকশালবাদ ও সন্ত্রাসবাদের মোকাবিলায়ও দেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে রাজ্যে বিকশিত ভারত সংকল্প সভা ও সেবা জ্যোতি যাত্রা অনুষ্ঠিত হয়। আগরতলার শিশু উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার পর সেবা জ্যোতি প্রচলন করে শহরে র্যালি অনুষ্ঠিত হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করেছে। 2023 সালের ফেব্রুয়ারির পর এই প্রথম রেপো রেট বাড়ানো হল। মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা নতুন হার ঘোষণা করেন। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে ত্রিপুরা পুলিশের 12 সদস্যের একটি দল বাইক র্যালিতে প্রায় 3,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গুজরাটের একতা নগরের উদ্দেশ্যে রওনা হবে। আগামীকাল সকালে মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে র্যালি শুরু হবে। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব জানান, মাদকের বিরুদ্ধে লড়াই ও মাদকাসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলাই এই র্যালির মূল উদ্দেশ্য। 31 অক্টোবর একতা নগরে রাষ্ট্রীয় একতা দিবসের মূল প্যারেড অনুষ্ঠিত হবে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন এই মুহূর্তে 101.6 মেগাহার্জ এফএম প্রচার করঙ্গে আমার আপনার সবার প্রিয় এফএম উজ্জয়ন। আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে বিকেল 4টে বাজলো সবে, আর এখন যে অনুষ্ঠানটি আমি শুরু করছি সেই অনুষ্ঠান আজকের শিল্পী। আর জানেন তো, আজকের শিল্পী পর্বে আজ আমি যার গান শোনাবো আপনাদের বা যাকে নিয়ে আমি কথা বলবো, তিনি কিন্তু আমাদের খুব পরিচিত এবং প্রিয় একজন শিল্পী। এবং আজ ওনার জন্মবার্ষিকী। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালির

রবীন্দ্রসঙ্গীত শিল্পী। 7 অক্টোবর 1930 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি চিন্ময় চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন কলকাতা জেলার ভবানীপুরের 91B শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িতে। তার পিতার নাম নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি কলকাতার তীর্থপতি ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক এবং আশুতোষ কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি 150-এর উপরে রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করেছেন। আকাশবাণীর নিয়মিত শিল্পী তিনি এবং রাজ্য সঙ্গীত একাডেমির সহসভাপতি ছিলেন। এছাড়াও তার বেশ কয়েকটি আধুনিক গানের রেকর্ড রয়েছে। কৈশোরেই তিনি ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন। আজ আমরা তাকে নিয়ে কথা বলব, শিল্পীকে স্মরণ করব, শিল্পীকে শ্রদ্ধা জানাব। জন্মবার্ষিকীতে আমরা আজ শিল্পীকে আরও একবার ওনার গানের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানাব, জানব ওনার গুণের সীমা ঠিক কতটা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে। আপনার এই মুহূর্তে শুনছেন FM উজ্জয়ন্ত। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে, আর আমাদের এই আজকের শিল্পী অনুষ্ঠানটি নিয়ে আমি কিন্তু থাকবো আপনাদের সঙ্গে ঠিক বিকেল 5টা পর্যন্ত। সঙ্গে থাকুন। আর যেহেতু প্রথমেই বলেছি যে আমাদের আজকের শিল্পী রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তাই আজকে সেই গান, রবি ঠাকুরের গান দিয়েই শিল্পী কণ্ঠে আমরা এই অনুষ্ঠানটি শুনবো।

0: শ্রোতা বন্ধু, আজকের এই আজকের শিল্পীতে আজ আমরা কথা বলছি বা যার গান শুনছি তিনি একজন ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, চিন্ময় চট্টোপাধ্যায়। শ্রদ্ধেয় শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের আজ কিন্তু জন্মবার্ষিকী। 1938 সাল থেকে 84 রসা রোড, বর্তমানে চিন্ময় চট্টোপাধ্যায় সরণী কলকাতা নামে আমরা যেটা জানি সেটা ছিল তার পরবর্তী স্থায়ী ঠিকানা। চিন্ময় চট্টোপাধ্যায় জ্যেষ্ঠ ভ্রাতা জ্যোতির্ময় চট্টোপাধ্যায় ছিলেন কলকাতার এক বিখ্যাত হাসপাতালের ডাক্তার। লিভারে রক্তক্ষরণজনিত কারণে চিন্ময় চট্টোপাধ্যায় মাত্র 56 বছর বয়সে প্রাণত্যাগ করেন। চিন্ময় চট্টোপাধ্যায়ের গানের ধরন ছিল অনন্য। তার গাওয়া রবীন্দ্রসঙ্গীতে রাজনৈতিক ভাব, গায়কী, স্পষ্ট উচ্চারণ এবং স্বরলিপির নিখুঁত ব্যবহারের জন্য তিনি কিন্তু অনন্য। আর তাই আজকের শিল্পী এই অনুষ্ঠানে আজ আমরা তারই গাওয়া রবীন্দ্রসঙ্গীতগুলো শুনব এবং শ্রদ্ধা জানাবো শিল্পীকে।
1: Young

শ্রোতা বন্ধু আপনারা রয়েছেন 1.5 ধারা এফএম প্রচার তরঙ্গে এই মুহূর্তে রয়েছেন আজকের শিল্প পর্বে। আজ আমরা চিন্ময় চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাচ্ছি। চিন্ময় চট্টোপাধ্যায় সঙ্গীত শিক্ষাটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে ওনার দীর্ঘদিনের তালিম। প্রায় 12 বছর তিনি তাঁর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নেন। মাত্র 19 বছর বয়স থেকে তিনি আকাশবাণীর নিয়মিত শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন। 1956 সালে কয়েক জীবনে তার প্রথম 8 RPM রেকর্ড প্রকাশিত হয়। এই রেকর্ড ছিল তুমি সন্ধ্যার মেঘমালা আজি বিজন ঘরে। পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীত তার শিল্পী জীবনের প্রধান পরিচয় হয়ে ওঠে। চিন্ময় চট্টোপাধ্যায়ের গায়কীর সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য ছিল স্বচ্ছ উচ্চারণ, সংযত আবেগ আর সুরের প্রতি গভীর নিষ্ঠা। আর রবীন্দ্রনাথের গানের অন্তর্নিহিত ভাবকে তিনি যথাযথভাবে প্রকাশ করতেন। শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত কখনো অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে উঠত না, বরং কথার অর্থ ও সুরের সৌন্দর্য খুব স্বাভাবিকভাবে

গুপ্তার কানে পৌঁছত। তিনি 150টিরও বেশি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেছিলেন। তার গাওয়া আমার এই পথ যাওয়াতেই আনন্দ, তবু মনে রেখো আমারও পড়ানো যাহা যায়। এর মতো গান আজও আমাদের সকলের কাছে জনপ্রিয়। তাই আজ এই আজকের শিল্পী পর্বে ওনার জন্মবার্ষিকীতে ওনাকে শ্রদ্ধা জানাতে আরও একবার ওনাকে স্মরণ করা, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আজকের শিল্পী অনুষ্ঠানে আমরা কিন্তু শুনছি চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা বন্ধু, রবীন্দ্রসঙ্গতের জগতে যখন হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়ের মতো বড় বড় শিল্পী ছিলেন, সেই সময়েও চিন্ময় চট্টোপাধ্যায় নিজস্ব গায়কীয় কণ্ঠস্বরের কারণে আলাদা একটি জায়গা তৈরি করেছিলেন। রবীন্দ্রসঙ্গীতের রাগভিত্তিক সূক্ষ্মতা বজায় রেখেও তার পরিবেশনে একটা সহজ, মধুর আর গভীর অনুভূতি থাকত। তার কিছু অপ্রকাশিত রবীন্দ্রসঙ্গীত পরবর্তীকালে প্রকাশিত হয়েছে, এর মধ্যে চোখের আলোয় দেখেছিলে, মহারাজও একে সাজে এলে, আমার হৃদয় তোমার আপন হাতের তোলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, ইত্যাদি গান রয়েছে। মাত্র 56 বছর বয়সে তিনি প্রয়াত হন, কিন্তু তার সঙ্গীত সাধনার উত্তরাধিকার আজও রয়ে গেছে। কলকাতায় তার স্মৃতিতে একটি রাস্তার নাম চিন্ময় চ্যাটার্জি স্মরণে রাখা হয়েছে। এক কথায় বলতে গেলে চিন্ময় চট্টোপাধ্যায় ছিলেন এমন একজন শিল্পী যিনি রবীন্দ্রনাথের গানকে শুধু সুরে গাওয়ার চেষ্টা করেননি, শব্দ, ভাব, উচ্চারণ এবং রাগের সৌন্দর্য মিলিয়ে নিজের এক স্বতন্ত্র রবীন্দ্রসঙ্গীত ভাষা তৈরি করেছিলেন।

শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ শুনছিলেন শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজ ওনার জন্মবার্ষিকীতে আজ আমরা আজকের শিল্পী অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানাই। শিল্পীর শিল্পী সত্তা চিরকাল অটুট থাকে এবং সেটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু সবাই মনে রাখতে পারি। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই আজকের শিল্পী অনুষ্ঠান এই পর্যন্তই রাখছি। সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.9 MHz FM প্রচারতরঙ্গে।

শ্রোতা বন্ধু, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আপনাদের সবার পছন্দের আরও একখানি পর্বে, রাগে অনুরাগে পর্বে। রাগে অনুরাগে পর্বে আজ আমরা বাংলা ছায়াছবির গান শুনব। আপনার পছন্দের বাংলা ছায়াছবির গান আমাকে ফোনে জানাতে পারেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, যেভাবে আপনারা আমাকে কানেক্ট করতে পারছেন সেভাবেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের গানখানি আমাকে জানাতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত কিন্তু চলবে। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে, তাহলে চলুন শুরু করি আজকের রাগে অনুরাগে পর্ব। শুরু করছি প্রথমেই একখানি গানের মাধ্যমে, আশা করছি ততক্ষণে আপনাদের মেসেজ কিংবা ফোন কিন্তু বেশ কিছু অনুরোধ আমি পেয়ে যাবো। সঙ্গে থাকুন, শুনে থাকুন রাগে অনুরাগের পর্বের প্রথম গানখানি। চ্যালেঞ্জ ছায়াছবি থেকে শোনে আপনাদের

0: শ্রোতা বন্ধু, গানটি শুনতে শুনতে দেখলাম বেশ কটা মেসেজ এসেছে এবং ফোনেও কিন্তু একজন বন্ধু রয়েছে। এবার একটু ফোনটা অ্যাটেন্ড করি, দেখি বন্ধু কোন গানটা শুনতে চাইছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বন্ধু বলুন।
1: আমি একটা গান শুনতে চাই, ঢাকে তালে কোমর দোলে, খুশিতে নাচে মন।
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করতে পারেন 03-2326253 এই নম্বরে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও আমাকে কিন্তু মেসেজ লিখে পাঠাতে পারেন। তাই যেভাবে আপনারা আমাকে কানেক্ট করতে পারছেন সেভাবেই কিন্তু মেসেজ করতে পারেন। আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965, অথবা ফোনে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিত রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে

0: এর আগে ওনার আগে পর্বটি নিয়ে আমি আছি আপনার সঙ্গে ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। এই মুহূর্তে আমাদের স্টুডিওর ঘড়ি কাটা বলছে ঠিক বিকেল 5:07, অর্থাৎ বেশ অনেকটা সময় আছে কিন্তু আজ এই অনুষ্ঠানটি নিয়ে। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আরও একজন। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি। দিদি ভাই
0: বলুন, বন্ধু কি গান শুনবেন?
1: হ্যাঁ দিদি ভাই, আজকে বিশ্ব সুতো দিবস। তোমার কোমরে তোমরা যে যা বলো আমারে।
0: অবশ্যই সঙ্গে থাকুন, চেষ্টা করছি।
1: ধন্যবাদ
0: শ্রোতা বন্ধু। আজ বাংলা ছায়াছবির গান, সেখানেরই অনুষ্ঠান আজ। আপনাদের পছন্দের গান কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন, ইতিমধ্যে কিন্তু অনেক কটা মেসেজ আমি পেয়েছি। এবারে প্রথমে আপনাদের যে গানখানি শোনাবো, প্রথম গানখানি অনুরোধ করেছেন রাজ্জলা থেকে আমাদের একনিষ্ঠ শ্রোতা বন্ধু বিধান বাবু, এবং তার পরের গানখানি শোনাবো তিনি শুনতে চেয়েছেন আমাদের আরও একজন শ্রোতা বন্ধু কণিকা দেবী টাকারজোলা থেকে, এবং পরপর আরও কিছু গান শোনাবো, সঙ্গে থাকুন। এবং ঠিক তারপরে যে গানখানি আপনারা শুনতে পাবেন আমাদের আরও একজন শ্রোতা বন্ধু ঝর্ণা ভট্টাচার্যী জিরানিয়া থেকে, উনি মেসেজ করেছেন। এবারে আমাদের প্রত্যেকের পছন্দের গানগুলো কিন্তু আমি সাজিয়ে রেখেছি, একে একে শোনাচ্ছি আপনাদের। তাহলে চলুন সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে, FM ও ছায়ান্ত।

শ্রোতবন্ধু, যে গানখানি শুনলেন, গানখানি অনুরোধ করেছিলেন পশ্চিমবঙ্গ থেকে আমাদের একজন বন্ধু নিতাই দাস। নিতাই বাবুর পছন্দের গানখানি শুনলেন আপনারা সবাই। এবারে যে গানখানি শোনাবো, গানখানি অনুরোধ করেছেন ঝর্ণা দেবী। এবারে ওনার পছন্দের গানখানিতে যাই।

শ্রোতাবন্ধু, এবার যে গানখানি শোনাবো, গানখানি অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গ থেকে আমাদের একজন শ্রোতাবন্ধু অমিতাভ ঘোষ। এবারে অমিতাভ বাবুর পছন্দের গানখানি চলুন আমরা সবাই মিলে শুনি। আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM জয়ন্ত। আর এই মুহূর্তে আপনাদের বিশেষ পছন্দের পর্ব

শ্রোতা বন্ধু, আপনারা এই মুহূর্তে শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আর FM উচ্চায়ন্তের এই মুহূর্তে বিশেষ পর্ব, আপনাদের পছন্দের পর্ব রাগুন রেগে পর্ব নিয়ে আমি আপনাদের বন্ধু আর্যি নিবেদিতা রয়েছি। আর এবারে ঠিক এই গানের পর যে গানখানি আমি শোনাবো আপনাদের, এই গানখানি অনুরোধ করেছেন রথীন্দ্রনাথ, আমাদের শ্রোতা বন্ধু লিখাঠিয়েছেন বাগবাসাতে। এবার চলুন ওনার পছন্দের গানটা নিয়ে সবাই মিলে শুনি, তারপর আর অনেক গান আমরা শুনবো একসাথে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন রাগে অনুরাগে পর্ব। আর এই রাগে অনুরাগে পর্ব নিয়ে আমি কিন্তু থাকবো আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যা 6:30 পর্যন্ত। এই মুহূর্তে ফোনে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন?
1: আমি তুলাসী কর্জাগর।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
1: আমি একটা বাংলা গান শুনবো, বেদের মেয়ে জ্যোৎস্না।
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন।
1: বেদের মেয়ে জ্যোৎস্না আমার কথা দিয়েছে এই গানটি,
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন। নমস্কার। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করতে পারেন 03-8123-2635 এই নম্বরে।

0: এবং আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার,
1: হ্যাঁ পূর্ণিমা বলছি।
0: বলুন বন্ধু।
1: বাংলা গান শুনবো, একটি ছবির নাম জানি না কিন্তু গানটা বলতে পারবো। গানটা হচ্ছে এবার পুজোয় চাই আমি, এই গানটা
0: এইবার পুজোয়
1: চাই আমি, বেনারসের শাড়ি এই গানটা।
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকেও। শ্রোতা বন্ধু, আপনাদের পরপর অনুরোধে গান কিন্তু আমি শোনাচ্ছি আপনাদের, আর আমাদের সময়ের মধ্যে যেটুকু অনুরোধ আমি পাবো সেটুকু অনুরোধ আমি রাখার চেষ্টা অবশ্যই করবো। সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, হ্যালো, নমস্কার বন্ধু, আপনার কথা বোঝা যাচ্ছে না, আরেকবার বলবেন। প্রিয়া চক্রবর্তী, হ্যাঁ বন্ধু বলুন। কোন ছায়াছবির গান শুনবেন আরেকবার বলুন? অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই রাগে অনুরাগে পর্ব। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আরো একজন বন্ধু। নমস্কার।
2: নমস্কার ম্যাম।
0: নমস্কার,
2: আমি সমুদ্র বর্মা।
0: বলুন বন্ধু।
2: প্রেমী ছবি থেকে
0: হুম,
2: মনে রাখো আমার এই গান, এই গানটা ম্যাম।
0: মনে রেখো আমাকে,
2: আমার গান,
0: আমার গান। বন্ধু আপনার নামটা বলবেন আরেকবার?
2: সমুদ্র বর্মা।
0: অবশ্যই শোনাবো আপনার গান, সঙ্গে থাকবো, শুধু থাকবো, শুভ সন্ধ্যা আপনাকেও। শ্রোতা বন্ধু, যারা এই সবে মাত্র শুনছেন আমাদের এই অনুষ্ঠান, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই ফিল্ম জয়ন্তে। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিত রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে, আর থাকবো ঠিক সঙ্গে 6:30 পর্যন্ত আপনাদের এই পছন্দের এই রাগে অনুরাগে পর্ব নিয়ে। আর এই মুহূর্তে যে গানখানি শোনাবো, এই গানখানি অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন আমাদের বন্ধু অজয় তাবিশ বলে। এবার ওনার পছন্দের এই গানখানি চলুন আমরা সবাই মিলে শুনি, তারপর একে একে সবার পছন্দের গানগুলি আমি শোনাবো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
3: নদিনী, ও নদিনী, তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট।

শ্রোতা বন্ধু, গানখানি শুনলেন? আমাদের একনিষ্ঠ একজন শ্রোতা বন্ধু নিত্যরঞ্জন বাবুর পছন্দের গান, উনি অনুরোধ করেছিলেন এই গানখানি শোনার জন্য, আমি শোনালাম। এবং এবারে যে গানখানি শোনাবো, এই গানখানি অনুরোধ করেছেন পূর্ণিমাদেবী। চলুন এবারে বন্ধু পছন্দের গানখানি শোনাই।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন রাগে অনুরাগে পর্ব। আর এই মুহূর্তে যার অনুরোধে এই গানখানি শোনাবো, তিনি হলেন আমাদের শ্রোতা বন্ধু প্রিয়া দেবী। এবং তারপর যে গানখানি শোনাবো, আমাদের আরও একজন শ্রোতা বন্ধু হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন, ব্রিজেশ বাবু। এদের দুজনের পছন্দের গান আগে শুনেই তারপর যাচ্ছি অন্য গানে।

আমাদের এক শ্রোতা বন্ধু শম্ভু, উনি শম্ভু মুখ আমার গানে গানখানি শুনতে চেয়েছেন এবং এবার কিন্তু ওনারই অনুরোধে গানখানি শোনাবো। তারপর একে একে আপনাদের আগে যে অনুরোধগুলো পাবো সেগুলো আপনাদের পছন্দের গানগুলো শুনিয়ে দেবো।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ মিডিয়াম ওয়েভে আমার আপনার সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে রাগে অনুরাগে পর্বে আমরা রয়েছি, আর সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: আমি প্রতিমা বলছি।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
1: আমি বাহাদুর ছবি থেকে
0: শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে, আর থাকবো ঠিক সন্ধ্যে 6।

0: বেজে 30 মিনিট পর্যন্ত। তাই আমাদের সময় তো সীমিত, এই সময়ের মধ্যে আপনাদের সবকটা অনুরোধের গান আমি শোনানোর চেষ্টা করব। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আরও একজন। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার নিবেদিতা ম্যাডাম।
0: নমস্কার, বলো।
1: আমি আগরতলা থেকে মানুষ বলছিলাম।
0: হ্যাঁ বলো, কি গান শুনবে আজ?
1: ছবির নামটা ঠিক বলতে পারবো না, গানটা হলো শিশিরে শিশিরে শারদ আকাশে।
0: অবশ্যই শোনাবো, যদি এটা বাংলা কোনো ছায়াছবির গান হয়ে থাকে। ঠিক আছে, সঙ্গে
1: ঠিক
0: থাকো।
1: আছে, ঠিক আছে।
0: শ্রোতা বন্ধু, এর আগে অনুরাগে পর্বে আমাদের বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর, তাই আপনাদের পছন্দের যে বাংলা ছায়াছবির গানগুলো রয়েছে সেগুলো ছটপট করে আমাকে একটু হয় মেসেজে লিখে দিন, নাহলে ফোন দিলে ফেলুন, কারণ সময় খুব অল্প আছে। ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্তই কিন্তু এর আগে অনুরাগে পর্ব নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে। সঙ্গে রয়েছেন এই মুহূর্তেই আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
2: আগরতলা থেকে শচীন্দ্রন।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
2: আমার তুমি গান শুনতে চাই বাংলা।
0: বন্ধু, আজ তো বাংলা ছায়াছবির গান।
2: আমার তুমি বাংলা,
0: আমার তুমি,
2: আমার তুমি বাংলা গান শুনতে চাই,
0: মানে এই ছায়াছবির গান শুনবেন?
2: হ্যাঁ, বাংলা গান
0: অবশ্যই শোনাবো। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে ঘড়ি কাটা বলছে, ঠিক সন্ধ্যে 6টা বেজে 10 মিনিট সবে হলো, আর আজকের 20 মিনিটের মতো আপনাদের সঙ্গে রাগে অনুরাগে পর্ব নিয়ে, তাই যে কটা অনুরোধ এই মুহূর্তে হাতে আছে এই গানগুলো আগে শোনাই আপনাদের, তারপর না হয় যদি আর অনুরোধ পাই সময়ের মধ্যে শোনানোর চেষ্টা করবো অবশ্যই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে, আমার আপনার সবার প্রিয় FM জানতো।

শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের অনুষ্ঠান রাগে অনুরাগে পর্ব। এই রাগে অনুরাগে পর্বে আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গান আপনাদের অনুরোধে আমি শুনেছি। আশা করছি এই অনুষ্ঠান আপনারা সকলেই উপভোগ করেছেন। এতক্ষণ আমি আমাদের বন্ধু আছে নিবেদিতা ছিলাম আপনাদের সঙ্গে, আর ঘুরে কাটা বলছে এখন তো আমাদের এই পর্ব থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। আর আমাদের এই অনুষ্ঠান কিন্তু চলবে ঠিক রাত 11টা পর্যন্ত। আর আপনাদের আরও একজন বন্ধু আছে অর্ণব, অর্ণবটা কিন্তু চলে এসেছে ইতিমধ্যেই আপনাদের জন্য বিভিন্ন রকম পর্বের আয়োজন নিয়ে। থাকবে আপনাদের সঙ্গে ঠিক রাত 11টা পর্যন্ত। আর আমি নিবেদিতা আজ এই রাগে অনুরাগে পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, আবারও শোনাবো গান, আবারও অনেক অনেক আড্ডা হবে, তবে অন্য কোনো দিন অন্য কোনো এক পর্ব নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর 101.6 মেগাহার্টজ প্রচার করে আমার আপনার সবার প্রিয় জানতো শুনতে থাকুন।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ওরপাতে
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবে না। আরবিআই কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: তাহলে শুরু করি মিসিং এর পাথ। 2 1 2 2 2 গুণে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জি অনুপ আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় বলছে সময় হয়ে গেছে খোলা আকাশের পর্বে। খোলা আকাশের আজকের এই পর্বে আমরা শুনব খুব সুন্দর সুন্দর কিছু। শ্রোতা বন্ধু, আমাদের এমন কিছু শিল্পীর গান শুনে অভ্যস্ত আমরা, যেসব শিল্পীরা কাজই কিছু গান গেয়েছেন এবং সেই গানগুলো আমাদের মনে কোথাও না কোথাও গেঁথে আছে। কিছু কণ্ঠ আছে যাদের গান আমরা শুধু শুনি না, অনুভব করি। কিছু কণ্ঠ আমাদের জীবনের সঙ্গে এমনভাবে মিশে যায় গানটা কখনো পুরনো হয় না, শুধু স্মৃতিটা আরও গভীর হয়ে যায়। আদা ইয়ামি তেমনই একটা নাম। তিনি পড়লে তার গান নেব বিচ্ছেদ তার গানকে যেন ডেকে নিয়ে আসে। পুরনো সম্পর্কের কথা মনে পড়লে তার কণ্ঠ যেন কোথা থেকে ফিরে আসে। 90 দশক থেকে শুরু করে পরবর্তী বহু বছর বলিউডের রোম্যান্টিক গান, বিরহের গান, আনন্দের গান, উৎসবের গান, প্রায় প্রতিটি অনুভূতির জন্যই আলকা ইয়াগনিকের কণ্ঠে আমরা একটা অন্তত গান খুঁজেই পেয়েছি। শ্রোতা বন্ধু, চলুন তাহলে আজ আলকা ইয়াগনিকের এই গানখানি দিয়ে আজকের এই পর্বটা শুরু করি।

শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচারিত অঙ্গে ফেম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আজ অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আগের খোলা আকাশের এই পর্বে এমন একজন শিল্পীর কথা আমরা বলছি যার কণ্ঠে যেন রয়েছে জাদু। তিনি শুধু লিরিক সিঙ্গারই নন, আজ কথা বলবো এমন শিল্পীকে নিয়ে যার কণ্ঠ গোটা প্রজন্মের প্রেমের ভাষা হয়ে উঠেছিল। আলকা ইয়াগনিকের জন্ম কলকাতায়। ছোটবেলা থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হয়ে ওঠা। তার মা ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত এবং মেয়ের সঙ্গীত চর্চার পেছনে তার বড় ভূমিকা ছিল। মাত্র 6 বছর বয়স থেকেই আলকা ইয়াগনিকের সঙ্গীত তালিম শুরু হয়। ভাবুন একবার, যে কণ্ঠ অসাধারণ কিছু গান গিয়েছে, তার মধ্যে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেবে, সেই কণ্ঠের যাত্রা শুরু হয়েছিল এত ছোটবেলায়। কলকাতা থেকেই শুরু হয়েছিল তার সঙ্গীত যাত্রা, আর পরবর্তীকালে সেই কণ্ঠ পৌঁছে যায় গোটা ভারতবর্ষের ঘরে ঘরে। আলকা ইয়াগনিক মানেই 90-এর দশকের প্রেম। 90-এর দশক বলতেই আমাদের চোখের সামনে কত ছবি না ভেসে ওঠে, ক্যাসেট প্লেয়ার, মিউজিক সিস্টেম, রেডিও, স্কুল কলেজের প্রেম, চিঠি, বৃষ্টি ভেদা বিকেল, আর সেই সময়ের গান, সেই সময়ের প্রেমের গল্পের সাউন্ড ট্র্যাক, তাতে আলকা ইয়াগনিকের উপস্থিতি ছিল অবধারিত। আলকা ইয়াগনিকের গলায় এক অদ্ভুত কোমলতা রয়েছে, কিন্তু সেই কোমলতার সঙ্গে আছে একটি শক্তি। তিনি যখন প্রেমের গান গিয়েছেন সেখানে মিষ্টতা এসেছে, যখন বিরহের গান গিয়েছেন সেখানে যন্ত্রণা এসেছে, যখন চঞ্চল গান গিয়েছেন সেখানে প্রাণ চাঞ্চল্য এসেছে। অর্থাৎ গানটির চরিত্র অনুযায়ী নিজের কণ্ঠকে বদলে নিতে পারতেন তিনি, এই কারণেই তার গান শুধু সুন্দর সুরের গান হয়ে থাকেনি। তো গান চরিত্র পেয়েছে, পেয়েছে অনুভূতি,

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জি অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আলকা ইয়াগনিকের সঙ্গে বাংলার সম্পর্কটি কিন্তু বিশেষভাবে উল্লেখ করার মতো, কারণ তিনি শুধু কলকাতায় জন্মেছেন তা কিন্তু একেবারেই নয়, বাংলা ভাষাতেও তিনি অনেক গান গেয়েছেন, যেমনটা কয়েকটা গান শুনলেন আপনারা। আর বাংলা গানে তার কণ্ঠে আমরা যেন এক অন্য এক আলকাকে খুঁজে পাই। হিন্দি প্লেব্যাকের ঝলমলে শক্তিশালী রোম্যান্টিক কণ্ঠের পাশাপাশি বাংলা গানে তার গলায় অনেক সময় ধরা পড়ে আরও নরম, আরও ঘরোয়া এরকমের একটা অনুভূতি। বাংলা ভাষার উচ্চারণ, শব্দের মাধুর্য এবং বাংলা গানের আবেগ সব মিলিয়ে তার বাংলা গানগুলো একটা আলাদা আবেদন রয়েছে। বিশেষ করে বাংলা চলচ্চিত্রের গান ও আধুনিক বাংলা গানে তার কণ্ঠ শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। একজন শিল্পী যখন তার নিজের মাতৃভাষার বাইরে গান গিয়ে গোটা দেশের মানুষের প্রিয় হয়ে ওঠেন, তখন তার নিজের ভাষায় ফিরে আসার মুহূর্তটাও যেন আরও আপন লাগে।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছেন খোলা আকাশের পর্ব। এবারে শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে তার সম্প্রচারিত হবে।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য ইউনি বিশ্ব যার উমান রোগী অ শেবনাহান্না যত অন্যান্য খাখা হামলা নুং তাইনি নিন্নুক বড় রোগ আয়ুষ্মানী আগরতলা আয়ুষ্মান কার্ড নামানায় সাক হামনা রুগনা যত নিমান থাকে আয়ুষ্মান চত নিমুখ এই প্রকাহামকে সিনানি বাকি টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800334573 নাম্বারও করুন।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিও সবিতা দেবরমা তিনি ককতমা ভূভাগ রকংখা হাফাঙ্গি বকরক অঙ্গি বার যাই আচাকমা বিশি নেই চিবাফা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী নে মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি হোমিওপ্যাথি মেডিকেল রেঙ্গ কতরতাই নেতাজি সুভাষচন্দ্র হোমিওপ্যাথি শাখাম নগ্ন চেঙ্গিরেখা হাস্টে হাফাং গ্রুপ বি গ্রুপ সি দায় গ্রুপ দি সেবক লাংমাও আঞ্জক মুংনাহানা নিবাগে স্টাফ সিলেকশন কমিশন ত্রিপুরা সংস্থানা ককচং মুংনাহার খা হাকতর গনাঙ্গি সেবা সংকল্প অভিযানী বখাগ তিনি সিমি হাস্তিনি কাইটার হাঙ্গর সেবা জ্যোতি কলস যাত্রা বিকশিত বার সংকল্প যাত্রা চেঙ্গাখা তাবু কক্তমা শুক্র বই হাফাং নিবক্র নিবার দায়া চাকা বিশে নিচি বা পুখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী আপনি বাগে তিনি দিল্লি কতাল সচাজক সেবা জ্যোতি সামুঙ্গ তাঙ্গ মাজাগি বাই থাঙে অজরা কল রমই সামুং তামা কক্ন খোসাই ককনা রেখা নৈ সাই সা বিশিনি অক্টোবর তালনি স্নি শালমারি গুজরাটনি মন্ত্রী অক্রা অঙ্গৈ সমাই তাংমানি কক্ন ব খোসাই খুরচাখা মন্ত্রী বখরক আবনরগী ব ভারতনি লোক ফান্তাই সংবিধানী বখা খুলুমা ইয়াফারখা সেবা জ্যোতি যাত্রা ও আঞ্জাক নাই যত লোকনি বখা খা কাহাম ইয়াফারখা মন্ত্রী বখরক বিশ্ব ভারত নৈ সাই ব্রিটিশিনি বনশুক তাংনি কক্ন খুরসাই মন্ত্রী বখরক শাখা নৈ সাই ব্রিটিশিনি বিশ্বনি বিশ্ব ভারত তিসানা হারমুং মুং মন্ত্রী বক্রক শাখা উমর বিশি বাচি ও জনজাতি দফানি লুকুরক বাই বলংতাই হাচেক আমচায় সামুং তাংখা আপনি ইয়াগুলো ভারতনি জনতা পার্টি নি মথানি সামুং ন সায় সরাই সরাইকে নাহারখা
1: का दिन सिर्फ यादों के लिए नहीं है ये अपने संकल्पों को नई ऊर्जा से भरने का दिन है ये दिन उस वादे को दोहराने का दिन है उस इरादे को व्यक्त करने का दिन है जो कहता है हम करके रहेंगे हम विल डू इट
0: মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা প্রতাপগড়নি সাধুতিলাও হাফাংনি হোমিওপ্যাথি মেডিকেল রিংন কতরতাই নেতাজি সুভাষচন্দ্র হোমিওপ্যাথি শাখাম নগ্ন চেঙ্গিরেখা মন্ত্রী অগ্রা শাখা কাইদক চে আচুক থাই গনাঙ্গ রিংন কতর হোমিওপ্যাথি শাখ নাই মানি কেতাল সেব আচাইনে ব শাখা হাস্তে শাখাম তাং বেখরেব আয়ুর্বেদ শাখামনি শাখা ফানবক্সিন জাকমা বাই হাস্তে শাখামনি সেবক কেতাল লাম ফিয়ক জাখা বতাইব শাখা উদয়পুরনি তেপানীয়

0: হা এসি হামকরাই মন্ত্রী সুধাংশু দাস আর মানজাকা উনকোটি জেলা পরিষদ নিকাশক অকরা অমলেন্দু দাস হাস্তে ওয়াকা বোর্ড নি চেয়ারম্যান মবশ্বর আলী এডিশিনি আদংযুগ মঞ্জু রানী সরকার বিজেপি উনকোটি হাংকর কাসকু বিমল কর আকর্ষণ উদয়পুর টাউন হল নকলাও সংসাজক সেবাজ্যোতি যাত্রানো চেঙ্গিরিখা রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আর মাঞ্জাখা এমএলএ অভিষেক দেবরায় উদয়পুর পুর পরিষদ নি চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে অকক্তমা খানাইতংবায়ু আকাশবাণী নিয়ে ককতমা আপডেট মানানি বাকে লগ ইন ক্লাইডি www.newsonair.com নিউজ অন এআই এপস ফ্লো ক্লাইডি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টসন আইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি ককতমা আপডেট মানানিখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানো হাস্তিফা ইন্দ্রসেনা রেড্ডি নালো তিনি মেলাগরনি রাজঘাট সাল থামরমই সংসাজাক নির্মহল তুইতের নৈশাই নিচি দগ্ন চেঙ্গিরিখা আর মাঞ্জাখা কুচুগ্রুং মন্ত্রী কিশোর বর্মন এমএলএ বিন্দু দেবনাথ আকর্ষণ সাল থামরমই সংসাজাক অ তুইতের মনসা মঙ্গল যোগাসন তাই পাই থাক নি সাল রুং বাইস তাই তুই ইয়কমা বাতাইলাইমং সংসাজাগানা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লুকু হামকরাইনি সিমি হাকতর হামকরাইনি সামং বাই গদালই তাবুক জরা যায় খে বার যা ইয়াসাগৈ লুকু হামকরাইনি সামুঙ্গ বিশি নৈচি বাপুং সুখা সেবাতাই কাহাম নাইকুল মুংনি ওয়ানসুক মুংবাই কেন্দ্র হাপাং নৈশাই ব্রেচি সিনি বিশিনি বিশিং হামসাজাক ভারত স্নামতি সানার নাহারে চয়াউই সামুং তাঙ্গি তঙ্গ হামকরাইতাই হদানি ফান তুবু মানি বিশিংতৈ অ সাকথার মুং বরক রকনি লাংমাও কাহাম স্লাই মুং তুবুখা তিনি অ আলাইদা চয়াউই আওয়াই মুংনি বিশিংতৈ তাই কেরং নৈশাই নিচি বা তাং বতাং মুং গনাং অংমাও তুই সালাই মানন খনাদি আবনো তুই কাইসা ককথুম
1: সামুং তাংনাই রকনি মানথাই নাই মথাংতাই তাং সামুংনি থাইও নাই মথাংনো তেই বক্রা খ্লাইনা নাহারুই খাকতর কাইব্রুই তাংকুট নি সেবাই কাইনে চিচুকু কেন্দ্রনি তাং কেরংনো থানচা খ্লাইজাখা কেরংনি বিশিং সই তাং সামুংনি রাংডনা জরাবো দরমাইডনা তে কাহামকুক তাং সামুংনি তংখর হাই নাংকুকমা দিখিল ফানবক সিনজা কাহানি সাকা উনকৌটি হাংকর কয়লা শহর দুর্গাপুরনি সিদ্ধার্থ দত্ত
2: বর্তমান যে শ্রমিকদের যে সুরক্ষার ব্যবস্থা বা সপ্তাহে একজন শ্রমিক 48 ঘন্টা পর্যন্ত তার কর্ম পরিস্থিতি এর বাইরে কাজ করতে পারবে না বা নতুন আরো অন্যান্য যে শ্রমিকদের যে সুযোগ সুরক্ষা বিভিন্ন ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষার ব্যাপারে উনি চিন্তা করেছেন এই ব্যাপারে আমি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও ধন্যবাদ জানাই যে নতুন শ্রমকোডের মাধ্যমে দেশের হাজার হাজার শ্রমিকরা উপকৃত হবে এবং তাদের সামাজিক অর্থনৈতিক সব দিক তারা যাতে সুরক্ষিত থাকে এবং সেই ব্যবস্থা যে উনি করেছেন এর জন্য আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই
1: অকেরঙ্গ মথা খাজা গিয়া তাং সামুং তাংনাই রকনি লগি লগি গিক তে প্ল্যাটফর্ম সামুং তাংনাই রকন হদানি নাই মথাংনি বিশিং তুবুনানি সেব্য তঙ্গু তাংলে হিনবা তাং সামুং তাংনাই রকনি মানথাই খাতিনাতে স্নামখর বাবাইন স্রাই স্রাই তনিনান ওংখা অ তাংকেরং স্নামফির মুংনি নাহারমুং আবনো চাসারনাবো কেন্দ্র হাপাংনি রায়দানি লগি লগি হাস্তে রকনি রায়দা রকব নাংকুকমা তাং সামুং তাংনাই রকনি হামক্রাইতে তাং সামুং মানথকরনা সেপস নামনাবো তাংকেরং নাংকুকমা বারজা ইয়াসাগৈ তঙ্গু অনুপম ভট্টাচার্যনি ককথুম ককতমা খতল নিশমি আংবিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: তাকলাই বিশ্ব কেমিস্ট্রি নোবেল সকার ডজাগান ফরাসি কেমিস্ট্রি অরি কাগান তাই জাপানি কেমিস্ট্রি নে ক্যানসু সুয়ান্ন বরকনি সাকথারমা বাই অর্গানিক সার্স নামথানি ননলাইনার এফেক্টস ইন অ্যাসেমেট্রিক অর্গানিক সেনিটিক্স এন্ড অটোকেটোলিটিক্স প্রসেস নামানি বাকে অশাকাত মানানা বস্কাং দামনৈচি ব্রিয় হাস্তিনি যত হাংকর ফেরাঙ্গগৈ ওয়াতে ওয়াইমানোহনী শাখা নবার তৈবার নাইখং খনা তুংমারি শাখাও থামচি ব্রী ডিগ্রি তাই খামাও নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি তুংমারি শাখাও তংমানি থামচি থাম দশমিক চার ডিগ্রি তাই খামাও নৈচিবা দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম্বা সতী থামচি জরা ওয়াতে ওয়াখা চিদক দশমিক নৈ মিলিমিটার ককতুমা পাইনা নিশিকাং ককতুমা বুবাক রক্ত সাফিরো হাফাংনি বকরক অঙ্গৈ বারজা ইয়াচাকমা বিশি নৈচিবা পুঙ্খা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদিনী মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি হোমিওপ্যাথি মেডিকেল ডিগ্ন কতরতাই নেতাজি সুভাষ চন্দ্র হোমিওপ্যাথি শাখাম নগ্ন চেঙ্গিরেখা হাস্টে হাফাং গ্রুপ বি গ্রুপ সি টে গ্রুপ ডি সেবক প্লাংমাও আমজক মুংনাহারনা নিবাগে স্টাফ সিলেকশন কমিশন ত্রিপুরা সংসানা ককচং মুংনাহারকা হা কতর গনাঙে সেবা সংকল্প অভিযানে বখাগো তিনি সিমি হাস্তিনি কাইজার হাংকর সেবাজ্যোতি কলেজ যাত্রাতাই বিকশিত ভারত সংকল্প যাত্রা চেঙ্গাখা কক্তমা তিনি বাগে অরণ্যপাখ্যা উল্লেখ কক্তমা আওয়াই অঙ্গন খনা ফুং দামসিনী সতী ব্রিজিও

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে, এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেছেন। বিভিন্ন পদে নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্তি উপলক্ষে নয়াদিল্লিতে সেবাজ্যোতি কর্মসূচিতে বক্তব্য রেখেছেন। দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে রাজ্যের সব জেলায় সেবাজ্যোতি কলস যাত্রার সূচনা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মেলাঘরের রাজঘাটে নির্মহল জল উৎসবের উদ্বোধন করেছেন। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার প্রতাপগড়ের সাধুটিলায় সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র হোমিওপ্যাথিক হাসপাতালের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, 60টি আসন বিশিষ্ট এই প্রতিষ্ঠান রাজ্যে এলোপ্যাথি চিকিৎসা পরিষেবার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করবে। তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আয়ুর্বেদ চিকিৎসাকে গুরুত্ব দেওয়ায় স্বাস্থ্য ব্যবস্থায় রাজ্যে এক নতুন দরজা উন্মোচিত হয়েছে। তিনি আরও জানান, উদয়পুরের টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন মিলেছে। 60টি BAMS আসন বিশিষ্ট প্রস্তাবিত এই প্রতিষ্ঠানে চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণার সুযোগ থাকবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে প্রমুখ। রাজ্য সরকার গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য নিয়োগ পরীক্ষা পরিচালনার জন্য স্টাফ সিলেকশন কমিশন ত্রিপুরা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে এই খবর জানিয়েছেন।

0: সচিব কিরণ গিত্তে প্রমুখ। রাজ্য সরকার গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য নিয়োগ পরীক্ষা পরিচালনার জন্য স্টাফ সিলেকশন কমিশন ত্রিপুরা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে এই খবর জানিয়েছেন। তিনি জানান, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নবম ও দশম শ্রেণীর জন্য এসটিজিটি ক্যাটাগরিতে 700 জন শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধীনে 361 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। তাছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 145 জন, আইন দপ্তরে 55 জন, অর্থ দপ্তরে 14 জন, আগরতলা পুর নিগমে 213 জন নিয়োগ করা হবে। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরে 8 জন, এলডিসি এবং সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে 5 জন দৃষ্টিহীনদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। মন্ত্রী শ্রী চৌধুরী জানান, শারদ উৎসব উপলক্ষে রাজ্য সরকার 9,92,000 রেশন কার্ডধারীকে বিনামূল্যে 1 কেজি চিনি, 2 কেজি ময়দা এবং 500 গ্রাম সুজি দেওয়া হবে। সরকারের প্রধান হিসেবে টানা 25 বছর দায়িত্ব পালনের মাইলফলক পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। এ উপলক্ষে আজ নয়াদিল্লিতে আয়োজিত সেবাজ্যোতি কর্মসূচিতে তিনি নিজের দীর্ঘ জনজীবনের কথা তুলে ধরেন। 2001 সালের 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এটি তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, দেশের মানুষের আশীর্বাদ। এ উপলক্ষে তিনি ভারতের গণতন্ত্র এবং সংবিধানের প্রতিও শ্রদ্ধা জানান। সেবাজ্যোতি যাত্রায় অংশ নেওয়া সমস্ত নাগরিকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিকশিত ভারত 2047-এর সংকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণ করা হবে। আত্মনির্ভর ভারত গড়ে তোলা, বিশ্বে উৎপাদনের বড় কেন্দ্র হিসেবে ভারতের উত্থান, অলিম্পিক আয়োজন এবং মহাকাশে আরও এগিয়ে যাওয়ার মতো লক্ষ্য পূরণ করা হবে। এই সমস্ত সংকল্পকে ঘিরে দেশের মানুষের মধ্যে যে শক্তি ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 50 বছর বয়সে তিনি জনজাতি সমাজের মানুষের সঙ্গে জঙ্গলে এবং পাহাড়ি এলাকায় কাজ করেছেন, পরে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কাজের পথ বেছে নেন।
1: আজ কা এ দিন সিরফ ইয়াদো কে লিয়ে নহি হ্যায়, ইয়ে আপনে সংকল্পো কো নয়ি উর্জা সে ভরনে কা দিন হ্যায়। ইয়ে দিন উস ওয়াদে কো দোহরানে কা দিন হ্যায়, উস ইরাদে কো ব্যক্ত করনে কা দিন হ্যায়, জো কহতা হ্যায় হম করকে রহেঙ্গে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবায় 25 বছর পূর্ণ করেছেন। জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে এই যাত্রা নিরবচ্ছিন্ন অঙ্গীকারের সাথে এখনও এগিয়ে চলছে। সেবা ও সুশাসনের এই দর্শন দ্বারা পরিচালিত হয়ে 2047 সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা আজ মানুষের জীবনকে রূপান্তরিত করেছে। আজ আমাদের এই বিশেষ ধারাবাহিকে আমরা তুলে ধরছি কিভাবে শ্রম আইন 2025 প্রকল্পের মাধ্যমে বাস্তবে রূপায়িত হচ্ছে।
2: শ্রমিকদের অধিকার, সামাজিক নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তাকে আরও সুসংহত করার লক্ষ্যে দেশে 4টি শ্রম কোডের মাধ্যমে 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে একত্রিত করা হয়েছে। এর আওতায় ন্যূনতম মজুরি, সময়মতো বেতন, সামাজিক সুরক্ষা এবং নিরাপদ কর্ম পরিবেশের মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানালেন 49 জেলার কৈলাসহরের দুর্গাপুরের বাসিন্দা সিদ্ধার্থ দত্ত।
3: বর্তমান যে শ্রমিকদের যে সুরক্ষার ব্যবস্থা বা সপ্তাহে একজন শ্রমিক 48 ঘন্টা পর্যন্ত তার কর্ম পরিস্থিতি এর বাইরে কাজ করতে পারবে না, বা নতুন আরো অন্যান্য যে শ্রমিকদের যে সুযোগ সুরক্ষা, বিভিন্ন ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষার ব্যাপারে উনি চিন্তা করেছেন, এই ব্যাপারে আমি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও ধন্যবাদ জানাই যে নতুন শ্রম কোডের মাধ্যমে দেশের হাজার হাজার শ্রমিকরা উপকৃত হবে এবং তাদের সামাজিক, অর্থনৈতিক সব দিক তারা যাতে সুরক্ষিত থাকে এবং সেই ব্যবস্থা যে উনি করেছেন এর জন্য আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই।
2: এই আইনে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশাপাশি গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক নিরাপত্তার আওতায় আনার ব্যবস্থাও রয়েছে। আসলে শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শিল্পক্ষেত্রে স্বচ্ছতা দুই দিকই এই শ্রম সংস্কারের লক্ষ্য। তবে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় বিধির পাশাপাশি রাজ্যগুলির নিয়মও গুরুত্বপূর্ণ। শ্রমিক কল্যাণ ও কর্মসংস্থানের নতুন পরিসর তৈরিতে শ্রম কোডগুলি তাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 49টি জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন।

www.newsoneir.com এবং নিউজ অন ইআইআর অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে, অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন ইআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে আজ রাজ্যের 8 জেলায় সেবাজ্যোতি কলসযাত্রা ও বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলার শিশু উদ্যানে সেবাজ্যোতি কলসযাত্রার সূচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আড়াই দশকে ভারতের উন্নয়ন ও জনকল্যাণের ক্ষেত্রে অসাধারণ মাইলফলক অর্জন করেছেন। শ্রী মোদীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার আমবাসা মোটর স্ট্যান্ডে আয়োজিত সেবাজ্যোতি যাত্রার সূচনা করেন। ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যামন্দির মাঠে সেবাজ্যোতি যাত্রার সূচনা করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক বিনয় ভূষণ দাস, যাদবলাল নাথ, জহর চক্রবর্তী, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ প্রমুখ। কৈলাসহরের আরকেএস পি মাঠে বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হয়। সেবাজ্যোতি যাত্রার অঙ্গ হিসেবে বিজেপির উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, এডিসির সদস্য মঞ্জুরানী সরকার, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর প্রমুখ। বিলুনিয়ার মির্জাপুরের এগ্রিকালচার চৌমুহনীতে দক্ষিণ জেলাভিত্তিক সেবাজ্যোতি যাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলা প্রমোক ও স্বপ্না মজুমদার প্রমুখ। উদয়পুর টাউন হল প্রাঙ্গণে সেবাজ্যোতি যাত্রার সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লুয়া আজ মেলাঘরের রাজঘাটে তিনদিনব্যাপী নির্মহল জল উৎসব 2026 উদ্বোধন করেন। রাজ্যপাল রুদ্রসাগরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে জলভিত্তিক বিভিন্ন বিনোদনের পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, নির্মহল জল উৎসব স্থানীয় জনগণের কর্মসংস্থান, মর্যাদার এবং অগ্রগতির প্রতীক। বক্তব্য রাখেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ। তিনদিনের এই জল উৎসবে মনসামঙ্গল যোগাসন ও শেষ দিনে অনুষ্ঠিত হবে আকর্ষণীয় নৌকাবাইচ ও সাঁতার প্রতিযোগিতা। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 16.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেছেন। বিভিন্ন পদে নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্তি উপলক্ষে নয়াদিল্লিতে সেবাজ্যোতি কর্মসূচিতে বক্তব্য রেখেছেন। দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে রাজ্যের সব জেলায় সেবাজ্যোতি কলেজ যাত্রার সূচনা। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু মেলাঘরের রাজঘাটে নির্মহল জল উৎসবের উদ্বোধন করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে রংমহল পর্বের। রংমহলের আজকের এই পর্বে আমরা শুনব গল্প পাঠ। শ্রোতা বন্ধু, আজ আমরা শুনব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটা রহস্যময় ক্রিকেট বল।

সুনীল গঙ্গোপাধ্যায়, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। কবিতা, উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, প্রতিটি ক্ষেত্রেই তার কলম সৃষ্টি করেছে নিজস্ব এক জগৎ। তার লেখায় প্রেম, যৌবন, ইতিহাস, একাকিত্ব ও জীবনের টানাপোড়েন এক অসাধারণ ভাষায় ধরা পড়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়কে আমরা মূলত কবি ও কথা সাহিত্যিক হিসেবেই চিনি, তবে তার লেখায় রহস্য ও রোমান্সের স্বাদও কম নয়। বিশেষ করে কাকাবাবু সিরিজের মাধ্যমে তিনি রহস্য, অভিযান, ইতিহাস ও অজানাকে এক সুতোয় বেঁধেছেন। কাকাবাবু সন্তুর চোখ দিয়ে আমরা কখনো হারিয়ে যাওয়া গুপ্তধনের খোঁজে, কখনো অজানা রহস্যের সন্ধানে পাড়ি দিয়েছি দেশ বিদেশের নানা প্রান্তে। তার রহস্য কাহিনী বিশেষ আকর্ষণ অবশ্যই, রহস্যের পাশাপাশি সেখানে থাকে ভ্রমণের রোমাঞ্চ, ইতিহাস ছোঁয়া এবং টান টান উত্তেজনা। শ্রোতা বন্ধু, আজকের গল্প অনেকটা এরকমই, একটা রহস্যময় ক্রিকেট বল। শ্রোতা বন্ধু, শুরু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা রহস্যময় ক্রিকেট বল।

প্রথমে দুম করে একটা শব্দ হলো, তারপর ঝনঝন ঝনঝন কাঁচ ভাঙ্গার আওয়াজটা হলো বসবার ঘরে। আজকাল চতুর্দিকে যখন তখন গোলমাল লাগে, এরকম আওয়াজ শুনলেই ভয় করে। কেউ কি বাড়ির সামনে

নিপুর ঘরে তার বিছানার পাশে বসা বাবা একটা বই পড়ে শোনাচ্ছিলেন। নিপুর খুব অসুখ, সে বিছানা থেকে উঠতেই পারে না, বইও পড়তে পারে না। নিপু পড়াশোনায় ভালো, ক্লাস এইটে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এই অসুখের জন্য সে এমনই দুর্বল হয়ে গেছে যে শুয়ে শুয়ে বই পড়ার জন্য বই সে ধরে রাখতে পারে না। হাতে খুব কাঁপুনি হয় তার। মা ওই সময় নিপুকে ওষুধ খাওয়ানোর জন্য ঘরে ঢুকেছেন। এই আওয়াজ শুনে ভয়ে বলে উঠলেন, ও মাগো কি হলো? বইটা রেখে বাবা ছুটে এলেন বসবার ঘরে। সারা ঘরে কাঁচ ছড়ানো, রাস্তার দিকের একটা জানলার কাঁচ ভাঙা। বোমা টোমা কিছু নয় অবশ্য, তবে কি কেউ ইট মেরেছে? এদিক ওদিক তাকিয়ে কোনো ইট বা পাথর দেখা গেল না। তাহলে কে ভাঙল? বাইরেও দেখা গেল না কাউকে। তাহলে কি ভুতুরে ব্যাপার? আবার পুরো ঘরটায় চোখ বোলাতেই দেখা গেল এক কোণে প্রায় লুকিয়ে আছে একটা ক্রিকেট বল। এবার সব ব্যাপারটা বোঝা গেল। পাশের মাঠে কিছু ছেলে বিকেলবেলা ক্রিকেট খেলে, তাদেরই কেউ ওভার বাউন্ডারি মেরেছে, সেই বল উড়ে এসে ভেঙে দিয়েছে জানলার কাজ। সেই ছেলেদের কাউকেই দেখা গেল না। ভয়ে পালিয়ে গেছে নিশ্চয়ই, না হলে ঘাপটি মেরে কোথাও লুকিয়ে আছে। কোনো রকমে পায়ে চটে গেলিয়ে বাবা বেরিয়ে এলেন বাড়ি থেকে, শুধু গেঞ্জি পরা। মাঠটার এক পাশে রয়েছে মালির ঘর, সেখানে ছেলেরা লুকিয়ে আছে কিনা তা দেখতে গেলেন বাবা। না, সেখানে তো কেউ নেই, খেলার সরঞ্জামও কিছু পড়ে নেই।

0: সব কিছু নিয়ে ওরা এত তাড়াতাড়ি পালিয়ে গেল? এরকমভাবে জানলা ভাঙলে কার না রাগ হয়। বাবা মনে মনে ঠিক করলেন, কাল পরশু আবার ছেলেরা খেলতে আসবে, তখন তাদের ধরবেন। কিন্তু শাস্তি না দেওয়া গেল বকুনি তো অন্তত দেওয়া যেতেই পারে। বলটা হাতে নিয়ে বাবা ফিরে গেলেন বাড়ির মাঝে। নিপু জিজ্ঞেস করল,
1: বাবা তুমি ওই বলটা কোথায় পেলে? ওটা কি আমার ওই বলটা?
0: বাবা বললেন, না রে, পাশের মাঠে ছেলেরা খেলছিল, জানলা দিয়ে ওই বলটা আমাদের বাড়িতে ঢুকে এসেছে।
2: নিপু বলল,
1: তুমি ওদের ফেরত দিলে না বলটা? ওদের খেলা কি বন্ধ হয়ে গেছে?
0: বাবা বললেন, আমি মাঠে দেখতে গেছিলাম, এর মধ্যে সবাই চলে গেছে।
1: কাল যদি আসে,
2: নিপু বলল,
1: বলটা আমাকে একবার দাও তো।
2: বাবা হাত বাড়িয়ে দিলেন, নিপু সেটা ধরতে গিয়েও ধরতে পারল না, হাত থেকে পড়ে গড়িয়ে গেল খাটের নিচে। নিপু হতাশভাবে বলল,
1: যা।
2: বাবা নিচু হয়ে দেখতে গেলেন, কিন্তু বলটা আর চোখে পড়ল না। খাটের নিচে কয়েকটা বাক্স টাক্স রাখা আছে, তার পেছনের দিকে হয়তো চলে গেছে, সেদিকটায় খানিকটা অন্ধকার অন্ধকার। বাবার হাঁটুতে ব্যথা, খাটের তলায় তিনি হামাগুড়ি দিয়ে ঢুকতে পারবেন না। তিনি বললেন,
0: বিক্রম আসুক, সে বলটা বার করে দেবে।
2: নিপুর চোখে জল এসে গেছে।
1: সে একটা বলও ধরে রাখতে পারে না, এত এত এতটা দুর্বল হয়ে গেছে সে।
2: সে বলল,
1: বাবা আমি কি আর সেরে উঠব না?
0: বাবা বললেন, ওমা, সে কি বলিস রে,
1: তো ডাক্তার কাকু তো বললেন নতুন ওষুধটা এলেই তুই 7 দিনের মধ্যে বিছানা ছেড়ে দৌড়াদৌড়ি করতে পারবি।
2: অসুখ হওয়ার আগে নিপু ক্রিকেট খেলতে তার কাকার সঙ্গে যেত, অনেকদিন খেলা হয় না, তার বলটাও হারিয়ে গেছে। এটা কিন্তু সেই বলটা নয়। বিক্রম ফিরল অনেক রাত করে, তখন আর খাটের তলা থেকে বলটা বার করার কথা তাকে বলা হলো না। হাতটা ধুয়ে সে খেতে বসে গেল। নিপু ততক্ষণে ঘুমিয়ে পড়েছে।

0: পরের দিন সকালে এলেন ডাক্তার কাকা। নিপুকে অনেকক্ষণ পরীক্ষা করে দেখলেন, তারপর বললেন,
1: চিন্তার কিছু নেই, এটা নার্ভের অসুখ। এই নতুন ওষুধ বেরিয়ে গেছে, আমাদের দেশে এখনো আসেনি, তবে বিলেত থেকে আনাবার ব্যবস্থা হয়েছে। লন্ডনের একটা কোম্পানি 7 দিনের মধ্যেই আমাকে সেই ঔষধ পৌঁছে দেবে বলে জানিয়েছে। তবে নিপু, তুমি কিন্তু এর মধ্যে বিছানা ছেড়ে একা একা নাম্বার চেষ্টা করবে না, বেশি করে ঘুমোবে।
0: নিপু বলল, আমার দিনের বেলা ঘুম আসে না, বইও পড়তে পারি না, তাহলে কি করব? ডাক্তার কাকুক বললেন,
1: আর কিছুদিন পরেই তুমি নিজ হাতে ধরে বই পড়তে পারবে। এখন বাবা আর মা তোমাকে গল্প শোনাবে, অনেক ভালো ভালো গল্প।
0: কাল ছুটি ছিল, আজ বাবার অফিস আছে, কাকাও বেরিয়ে গেল আগে আগে, বাড়িতে শুধু মা। বাড়িতে মায়ের অনেক কাজ থাকে।
2: তবু মা নিপুর বিছানার পাশে বসে গল্প শোনান ছেলেকে, মহাভারতের গল্প। নিপু যদিও আগে ছোটদের মহাভারত বইখানা পড়েছে, কিন্তু মহাভারতের গল্প তো পুরনো হয় না। রান্নার একজন মাসি আছে, তার নাম করুণা। ঘরদোর পরিষ্কার করার জন্য একজন ছিল, সে আবার অনেক দিন আসে না, মাই কাজটা চালিয়ে দিচ্ছে। বাবার ফিট

সন্ধ্যা হয়ে গেল। খেলার মাঠে এখন কেউ নেই, আর ছেলেরা খেলতে এসেছিল কিনা বোঝা গেল না। কেউ বল চাইতেও তো আসেনি। জানলার ভাঙ্গা কাঁচ সরানো হয়নি এখনো, মিস্ত্রি খুঁজে পাওয়া অত সহজ নয়। একটু বাদে আকাশে বাজ ডেকে বৃষ্টি নামল, খুব জোরে বৃষ্টি।

0: অন্য সব জানলা বন্ধ করা গেলেও ভাঙা জানলা দিয়ে ঢুকতে লাগলো বৃষ্টির ছাট। আগেকার দিনের মতন কাঠের পাল্লা তো নেই, বাইরে গ্রিল ভেতরে কাঁচ। বৃষ্টির ছাটে ভিজে গেল ঘর, এখন আবার মুছতে হবে, কাজ বাড়ল। আবার ছেলেগুলোর উপর রাগটা ফিরে এলো বাবার। একটু সাবধান হয়ে খেলতে পারলো না, অন্তত একবার ওদের এসে ক্ষমা চাওয়া তো উচিত ছিল। হঠাৎ বাবা দেখতে পেলেন ঘরের এক কোণে রয়েছে সেই বলটা। ঠিক কাল যে জায়গায় বলটা ছিল সেই জায়গাতেই রয়েছে বলটা এবারে। এখানে বলটা কি করে এলো? নিপুর ঘরে খাটের তলা থেকে কে বার করলো বলটা? মাকে জিজ্ঞেস করলেন তিনি। মা বললেন, কই, আমি তো খাটের নিচে ঢুকিনি।
1: তবে কি রান্নার মাসি?
0: না, রান্নার মাসি ঘর ঝাড় তো দেয় না কোনোদিন।
1: তাহলে কি বিক্রম বার করেছে? বিক্রমকে তো বলাই হয়নি বলটার কথা।
0: এটা কি অন্য একটা বল? বাবা বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন।
1: মনে তো হচ্ছে সেই কালকের বলটাই,
0: তবে অন্য বলও হতে পারে, সব তো একই রকম দেখতে। বিক্রম ফিরতেই তাকে জানলার ভাঙা কাঁচ দেখিয়ে বলা হলো সব ঘটনা। বিক্রম খেলাধুলা করেছে একসময়, খুব মজবুত শরীর, সে সরাত করে ঢুকে গেল নিপুর খাটের নিচে। বাক্স টাক্স সব সরিয়ে সে দেখল ভালো করে, বেরিয়ে এসে বলল,
1: না, খাটের তলায় তো কোনো বল নেই।
0: তাহলে এটাই কি সেই বলটা? খাটের তলা থেকে নিজে নিজে বেরিয়ে চলা গেল বসবার ঘরে? তা তো হতে পারে না, কিছু তো একটা হয়েছে নিশ্চয়ই। মা বললেন,
2: বলটার বোধহয় খাটের নিচে অন্ধকার থাকতে ইচ্ছে করছিল না, তাই নিজে নিজে বেরিয়ে গড়িয়ে চলে গেছে ওই ঘরে।
0: বাবা হাসলেন,
1: বলের কি প্রাণ আছে নাকি? তারা কি নিজে নিজে কিছু করতে পারে?
0: মা বললেন, প্রাণ না থাকলে তবু পারে। আমার তেলের শিশির ঢাকনাটা কিছুতেই শিশির মাথায় থাকতে চায় না, মাঝে মাঝে টুকুস টুকুস করে মাটিতে পড়ে গড়িয়ে ফেল।
1: বাবা বললেন, সে তো জামায় বোতাম লাগাতে গেলে একটা না একটা মাটিতে পড়বেই, এসব তো হয়। যাকে বলটা তুমি তুলে রাখো, ওই ছেলেদের দেখতে পেলে ফেরত দিয়ে দেবে, জানলাটাও সারিয়ে ফেলতে হবে।
0: নিপুর খাটের পাশে দেয়ালের মধ্যে দুটো তাক, একটায় থাকে নানান ঔষধপত্রের শিশি আর অন্যটায় কিছু বই। সেই বইগুলোর ফাঁকেই রাখা হলো বলটাকে। লন্ডন থেকে সেই বিশেষ ঔষধ পরের দিনও পৌঁছালো না। ডাক্তার কাকা লন্ডনে ফোন করলেন, সেই কোম্পানি থেকে জানানো হলো তারা পাঠিয়ে দিয়েছে, কোনো কারণে দেরি হচ্ছে, তবে দু একদিনের মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাবে। নিপুর অবস্থা একই রকম, নিজে নিজে বাথরুমে যেতে পারে না, নিজে চামচ ধরে কিছু খেতেও পারে না, তাকে খাইয়ে দিতে হয়। বাবা অফিসে চলে

গেলে মা কিছুক্ষণ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বই থেকে গল্প পড়ে শোনান। গল্প শুনতে শুনতে নিপু একসময় ঘুমিয়ে পড়ে। দুপুরবেলা ঘুমিয়ে আছে নিপু, মা ছাদে গেছেন কাপড় মেলতে। সারা বাড়িতে কোনো শব্দ নেই। হঠাৎ একসময় মেঘ ডেকে উঠল।

তাতেই ঘুম ভেঙে গেল নিপুর। চোখ মেলে দেখল জানলা দিয়ে যতটা আকাশ দেখা যায় সেখানে বিদ্যুতের ঝলক। বৃষ্টি শুরু হয়নি, কিন্তু বেশ ফিনফিনে হাওয়া বইছে। দুটো পাখি জানলার কাছে একটুক্ষণ ঝটপট করে আবার উড়ে গেল। উপরের তার থেকে বলটা নিজে নিজেই পড়ে গেল মাটিতে। কয়েকবার ড্রপ খেয়ে গড়াতে লাগলো সেটা। নিপু তাকিয়ে দেখতে লাগলো বলটা কত দূর যায়। না, বেশি দূর নয়। নিপুর খাটের পাশে এসেই থেমে গেল বলটা। নিপু অমনি খাট থেকে নেমে কুড়িয়ে নিল, তারপর আবার ফিরে এলো বিছানায়। বলটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল। একবার সে বলটা উপরের দিকে ছুঁড়ে দিয়ে লুফে নিল ঠিকঠাক। ঠিক তক্ষুনি ঘরে ঢুকলেন মা। প্রথমে তিনি বললেন, জেগে উঠেছিস, এখন হরলিক্স খাবি? তারপরে তিনি চোখ বড় বড় করে দারুণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোর হাতে বল কিভাবে? এটা তুই পেলি কি করে? নিপু বলল, তাক থেকে বলটা গড়িয়ে পড়ে গেল, আমি খাট থেকে নেমে তুলে নিলাম। মা বললেন, হ্যাঁ হ্যাঁ, তুই তুললি? নিপুর অমনি মনে পড়ে গেল, সে তো নিজে নিজে খাট থেকে নামতে পারে না, তবে সে নামলো কি করে? বলটা তুলে নিতেও কোনো কষ্ট হয়নি তার। এটা মনে পড়ার সঙ্গে সঙ্গে তার হাত কাঁপতে লাগলো। বলটা আর ধরে রাখতে পারল না, সে পড়ে গেল নিচে, কিন্তু খাটের তলায় ঢুকে গেল না। মা এতই অবাক হয়ে গেলেন যে তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। নিপুর চোখ দিয়ে জল গড়িয়ে এলো। সে ঘুমিয়ে পড়ল একটু পরেই।

0: আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল বটে, কিন্তু বৃষ্টি হলো না। একটু বাদেই বাজির শব্দটাও থেমে গেল। বিকেলের একটু আগেই ফিরে এলো বিক্রম। মা তাকে ফিসফিস করে দুপুরের পুরো ঘটনাটা বললেন। শুনে সে একটুক্ষণ চুপ করে রইল, তারপর বলল,
1: নিবু, নিজে নিজে ঘাট থেকে নেমেছিস? এ বলটা কি ম্যাজিক বল নাকি? দেখতে হচ্ছে তো।
0: নিপুর ঘরে এসে সে দেখল বলটা তখনও মেঝেতে পড়ে আছে। সে বলটা তুলে নিয়ে বলল,
1: এমনিতে তো মনে হয় সাধারণ একটা বল, যেমন সব ক্রিকেটের বল থাকে।
0: সে বলটা আবার রেখে দিল উপরের তাকে, সঙ্গে সঙ্গে বলটা আবার পড়ে গেল নিচে। বিক্রম বলল, বেশ মজার ব্যাপার তো। সে বলটা তুলে মাটিতে ড্রপ খাওয়াতে লাগলো। এর মধ্যে নিপু আবার চোখ মেলে তাকিয়েছে।

0: সে বলল,
1: কাকু আমার ব্যাটটা কোথায়, তুমি একটু বল করবে, আমি ব্যাটিং প্র্যাকটিস করব।
0: বিক্রম এই কথা শুনে ভেতরে ভেতরে চমকে উঠলেও মুখে সে ভাব দেখাল না। সে বলল,
2: হ্যাঁ তুই ঘাট থেকে নেমে পর।
0: আবার নিপু খুব সহজেই ঘাট থেকে নেমে দাঁড়াল। মা চেঁচিয়ে বলে উঠলেন, ওকি ওকি, না না না না, পড়ে যাবে পড়ে যাবে।
2: বিক্রম বলল, বৌদি দেখোই না কি হয়।
0: তারপর সে নিপুকে বলল,
2: হাঁটতে পারবি তো, চল আমার সঙ্গে।
0: মা নিপুর হাত ধরতে গেলে সে হাত ছাড়িয়ে নিয়ে দিব্যি হেঁটে গেল বিক্রমের সঙ্গে। বাড়ির ঠিক সামনেই খানিকটা ফাঁকা জায়গা, রাস্তা হিসেবে সবাই ব্যবহার করে সেটা। বিক্রম নিপুর হাত থেকে ব্যাট নিল।
2: তুই এখানে দাঁড়া, আমি দূর থেকে বল করছি।
0: প্রথমে ব্যাটটা ধরতে গিয়ে নিপুর হাত কাঁপতে লাগলো।
2: বিক্রম বলল, হুম, ওরকম ভাবে ধরলে তো হবে না, শক্ত করে ব্যাটটা ধরতে হবে।
0: নিপুর কপালে একটু একটু ঘাম ফুটেছে, তবুও সে বলল, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। বিক্রম বলটা লুপতে লুপতে একটু দূরে গিয়ে দাঁড়াল, তারপর বলল,
2: রেডি?
0: নিপু বলল, হ্যাঁ হ্যাঁ রেডি। প্রথম বলটা নিপু লাগাতে পারলো বটে, তবে খুব আস্তে। এখন মায়ের দুচোখ ভর্তি জল। যে ছেলে দারুণ অসুস্থ, কোনো ঔষধে কাজ লাগছে না, নিজে দাঁড়াতেই পারি না, সে খেলছে ক্রিকেট, এত আনন্দ তো চোখে জল আসবেই। তিনি বাবাকে ফোন করলেন অফিসে শিগগির বাড়িতে চলে আসার জন্য। নিপু প্রত্যেকটা বল ঠিকঠাক মারছে। আগে সে বিক্রমের বলে বারবার LBW হতো, এখন একবারও না।

একবার সে এত জোরে ব্যাট হাঁকালো যে বলটা উঠে গেল অনেক উপরে। বিক্রম দৌড়াতে লাগলো ক্যাচ ধরার জন্য। ঠিক তক্ষুনি একটা গাড়ি এসে থামলো একটু দূরে। তার থেকে নেমে দাঁড়ালেন ডাক্তার কাকু। বিলিতি ওষুধটা একটু আগেই এসে পৌঁছেছে, তাই তিনি সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন। নিপুর অত জোরে ব্যাট চালানো দেখে তিনি হাততালি দিয়ে উঠলেন। ওই ঔষধ আর কাজে লাগবে না। ক্যাচটা ধরতে পারল না বিক্রম। বলটা যে কোথায় গেল তার খুঁজে পাওয়া গেল না। যাক, পরে ভালো করে খুঁজে দেখলেই চলবে।

এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটা রহস্যময় ক্রিকেট বল। গল্প পাঠিয়েছিলাম আমি আরজে অর্ণব।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন রংমহল পর্ব। আমি আপনাদের বন্ধু আর জি অর্ণব ছিলাম এতক্ষণ পর্যন্ত আপনার সাথে। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার প্রতাপগড়ের সাধুটিলায় সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র হোমিওপ্যাথিক হাসপাতালের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, 60টি আসন বিশিষ্ট এই প্রতিষ্ঠান রাজ্যে অ্যালোপ্যাথি চিকিৎসা পরিষেবার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করবে। রাজ্য সরকার গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য নিয়োগ পরীক্ষা পরিচালনার জন্য স্টাফ সিলেকশন কমিশন ত্রিপুরা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে এই খবর জানিয়েছেন। শারদোৎসব উপলক্ষে রাজ্য সরকার 9,92,000 রেশন কার্ডধারীকে বিনামূল্যে 1 কেজি চিনি, 2 কেজি ময়দা এবং 500 গ্রাম সুজি দেওয়া হবে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে এই খবর জানিয়েছেন। সরকারের প্রধান হিসেবে টানা 25 বছর দায়িত্ব পালনের মাইলফলক পূরণ করলেন নরেন্দ্র মোদী। এ উপলক্ষে আজ নয়াদিল্লিতে আয়োজিত সেবা যদি কর্মসূচিতে তিনি নিজের দীর্ঘ জনজীবনের কথা তুলে ধরলেন। দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের অংশ হিসাবে আজ রাজ্যের 8 জেলায় সেবা জ্যোতি কলস যাত্রা ও বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলার শিশু উদ্যানে সেবা জ্যোতি কলস যাত্রার সূচনা করেন। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডিনাল্লু আজ মেলাঘরের রাজঘাটে 3 দিনব্যাপী নির্মহল জল উৎসব 2026-এর উদ্বোধন করেছেন। রাজ্যপাল রুদ্রসাগরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে জলভিত্তিক বিভিন্ন বিনোদনের পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। 3 দিনের এই জল উৎসবে মনসামঙ্গল, যোগাসন ও শেষ দিনে অনুষ্ঠিত হবে আকর্ষণীয় নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে গীত সঙ্গীতের পর্বের। শ্রোতা বন্ধু, গীত সঙ্গীতের এই পর্বে আমরা শুনব অ্যালবামের গান। গান মানে কি শুধু সিনেমা? শ্রোতা বন্ধু, একেবারেই নয়। একটা সময় ছিল যখন সিনেমার বাইরে থেকেও কিছু গান আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। সেই গানগুলো আসতো অ্যালবামের হাত ধরে। অ্যালবাম মানেই ছিল একগুচ্ছ গান, একগুচ্ছ অনুভূতি আর শিল্পীর নিজের মতো করে গল্প বলার স্বাধীনতা। একটা অ্যালবামের প্রতিটি গান যেন আলাদা আলাদা জানলা। কোনো জানালা দিয়ে দেখা যেত প্রেম, কোনোটায় বিচ্ছেদ, কোথাও বন্ধুত্ব, কোথাও একাকিত্ব, আবার কোথাও জীবনের ছোট ছোট আনন্দ। সিনেমার গানে যেখানে গল্পের চরিত্র, পরিস্থিতি কিংবা দৃশ্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, অ্যালবামের গান অনেক সময় শিল্পীকে নিজের কথা নিজের মতো করে বলার সুযোগ দেয়। সেই অ্যালবামের বিভিন্ন গান আজ আমরা এই পর্বে শুনব। তাহলে চলুন শ্রোতা বন্ধু, বোম্বে ভাইকিংসের এই গানখানি দিয়েই শুরু হোক আজকের এই পর্ব।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, 90-এর দশকের শেষের দিকে ভারতীয় পপ মিউজিক যখন একটা নতুন পরিচয় খুঁজছিল, ঠিক সেই সময় একেবারে অন্য রকম সাউন্ড নিয়ে হাজির হয়েছিল একটি ব্যান্ড, বোম্বে ভাইকিংস। 1994 সালে সুইডেনের স্টকহোমে গড়ে ওঠা এই ব্যান্ডের অন্যতম প্রধান মুখ ছিলেন নীরজ শ্রীধর। ভারতীয় সুর, পুরনো হিন্দি ছবির গান এবং পাশ্চাত্য পপ ও রক মিউজিকের মিলবন্ধন, বোম্বে ভাইকিংস। তার সঙ্গীতে এটাই ছিল সবথেকে বড় বৈশিষ্ট্য। এমনকি তাদের গানকে অনেক সময় ইন্ডিয়ান পপ এবং ওয়েস্টার্ন সাউন্ডের এক অভিনব সংমিশ্রণ হিসাবে দেখা হয়েছিল। ভোচেলি যে অ্যালবামের গানখানি আপনারা শুনলেন, একই রকমভাবে হাওয়া আমি উঠতে যাই আরও একখানা খুব সুন্দর অ্যালবামের গান রয়েছে তাদের। চলুন তাহলে সেই গানখানিও উপভোগ করি আমরা প্রত্যেকে।

শ্রোতাবন্ধু, গানখানি শুনলেন হাওয়া মে উড়তে যায়, বোম্বে ভাইকিংসের আরও একটা উল্লেখযোগ্য গান। অবশ্যই এই গানটির মধ্যে আমরা লতা মঙ্গেশকরের গাওয়া পুরনো গানের স্মৃতি খুঁজে পাই, কিন্তু বোম্বে ভাইকিংস সেটিকে দিয়েছিল একেবারে অন্যরকম মিউজিক্যাল ট্রিটমেন্ট। এখানেই বোম্বে ভাইকিংসের আসল শক্তি। তারা পুরনো গানকে শুধুমাত্র রিমিক্স করেননি, পুরনো সুরকে এমন সাউন্ডের মাধ্যমে নিয়ে এসেছিলেন যা তরুণ শ্রোতাদের কাছেও নতুন মনে হয়েছিল। শ্রোতা বন্ধু, এবারে চলুন 2006 সালের জরা নজরো সে কেহ দু এই অ্যালবামটির দিকে যাই। বোম্বে ভাইকিংসের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ, এই অ্যালবামের জনপ্রিয় গানগুলোর মধ্যে অবশ্যই জরা নজরো সে কেহ দু এই গানখানি তো ছিলই, তার মধ্যে কসম সে, উইকেড লাভ, ফ্লাই লাইক এন ইগল এই গানগুলো ছিল। বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল অবশ্যই জরা নজরো সে কেহ দু গানটির মূল সুরের সঙ্গে হেমন্ত কুমারের পুরনো গানের যোগ রয়েছে, অর্থাৎ আবারও পুরনো ভারতীয় সুরের আধুনিক পপ অ্যারেঞ্জমেন্টের মিলন। আর মেরে দিল নে তরফ এই গানখানি বোম্বে ভাইকিংসের রোম্যান্টিক সাইডটাকেও সামনে নিয়ে আসে। ভালোবাসা, অপেক্ষা, আকুলতা এই অনুভূতিগুলো নীরজ শ্রীধর তার কণ্ঠে আধুনিক একটা ব্যবস্থাপনার মাধ্যমে অন্যরকম একটা স্বাদ দিয়েছিলেন। বোম্বে ভাইকিংসের গানগুলো অনেকটাই আলাদা। কেন সেটা? কারণ তাদের গান শুধু রিমিক্স ছিল না, এগুলো ছিল পুরনো এবং নতুনের মধ্যে একটা মিউজিক্যাল ব্রিজ।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন। তো আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুপ আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, গীত সঙ্গীতের এই পর্বে আমরা শুনছি অ্যালবামের গান, এবং এই অ্যালবামের গানগুলোর মধ্যে আলাদা একটা চার্ম কিন্তু রয়েছে। কারণ সিনেমার গানে যতই একটা গল্প থাকুক না কেন, অ্যালবামের প্রতিটি গানে ছোট ছোট হলেও একটা আলাদা গল্প থাকে, একটা আলাদা সত্যিকারের অর্থে জানানো থাকে। আমরা যদি এবারে তাকাই অভিজিৎ ভট্টাচার্যী কিংবদন্তী গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দিকে এবং তার গাওয়া সেই তেরে বিনা অ্যালবাম, তেরে বিনা অ্যালবাম 2003 সালে রিলিজ হয়েছিল। 2000-এর দশকের গোড়ায় সেই সময়টা মনে করুন, ফিল্মের গানের পাশাপাশি ইন্ডি পপ ও প্রাইভেট অ্যালবাম তখনও শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়। সেই সময় অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে আসে তেরে বিনা। অ্যালবামের গানগুলোতে প্রেম, অপেক্ষা, স্মৃতি, স্বপ্ন এবং প্রিয় মানুষকে হারানোর, না পাওয়ার অনুভূতি, এই আবেগগুলো বারবার ফিরে আসে। অ্যালবামের অন্যতম পরিচিত গান কভি ইয়াদো মে আও, যেখানে প্রিয় মানুষের স্মৃতিতে ফিরে আসার আকাঙ্ক্ষা ফুটে ওঠে। গানটির সুর একটা নরম স্বপ্নময় আবহ তৈরি করে, আর অভিজিৎ ভট্টাচার্যের স্বাভাবিক মিষ্টি কণ্ঠ সেটাকে আরও আবেগঘন করে তোলে। একই রকমভাবে ইয়ে মৌসুম যে গানখানি রয়েছে, কভি মৌসুম যে গানখানি রয়েছে, সেই গানখানি খুব সুন্দরভাবে দুই প্রেমিকের প্রেমের কথা বলে। প্রিয় মানুষের স্মৃতিতে ফিরে আসার আকাঙ্ক্ষা অবশ্যই ফুটে ওঠে এই অ্যালবামের অনেক গানে। কভি ইয়াদো মে আও এই গানখানি লিখেছেন নুসরত বদর, এবং তার সুরের সঙ্গে যুক্ত ছিলেন সপ্তঋষি এবং অভিজিৎ। চলুন তাহলে সেই বিখ্যাত গান অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে

শ্রোতা বন্ধু, অ্যালবামের কথা বললে অবশ্যই সেখানে চলে আসে সোনু নিগমের কথা। 1999 সালে সোলো পপ অ্যালবাম মৌসুমের একটা অন্যতম জনপ্রিয় গান রয়েছে। গানটি সুর করেছিলেন রবি পাওয়ার, কথা লিখেছিলেন অজয় ঝিঙ্গা। গানটি 1999-এর ইন্ডি পপ যুগের একটা বড় আকর্ষণ ছিল। সোনু নিগমের এনার্জেটিক পারফরমেন্স, ক্যাচি ড্যান্স বিট তার মধ্যে অবশ্যই ছিল গুরুত্বপূর্ণ। সেই গানখানির 2025 সালে রিক্রিয়েটও করা হয়েছিল সোনু নিগমের সঙ্গে, সেখানে আশিস কর গানটি গেয়েছেন। চলুন তাহলে সেই গানখানি আমরা শুনি, এবং অবশ্যই শ্রোতা বন্ধু, আজকের এই গীত সঙ্গীতের পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর জে অর্ণব বিদায় নেব এই গানখানির সঙ্গেই। তবে কোথাও যাবেন না, তারপরেই আপনাদের আরও খুব পছন্দের একটা পর্ব নিয়ে হাজির হচ্ছি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জি অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে আজ রাতে পর্বের। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর জি অর্ণব থাকব রাত 11টা পর্যন্ত আজ রাতে পর্ব নিয়ে। প্রত্যেক দিনের মতো আজকেও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। বন্ধু, কখনো কখনো চারপাশে অনেক মানুষ থাকে, অনেক কথা থাকে, ফোনে অনেকগুলো নাম থাকে, সোশ্যাল মিডিয়ায় অনেক বন্ধু থাকে, তবুও মনের ভেতরটা কেমন যেন একটা ফাঁকা থাকে। আবার কখনো একটা নির্জন ঘর, জানলার পাশে একটা চেয়ার, হাতে এক কাপ চা আর নিজের সঙ্গে কিছুক্ষণ কথা বলা, এই সময়টা হয়ে ওঠে সব থেকে সুন্দর সময়। শ্রোতা বন্ধু, একাকিত্ব কখনো আমাদের চেপে ধরে নিয়ে চলে যায় দুঃখের গভীর অন্ধকারে, আবার কখনো সেই একাকিত্ব আমাদের দেয় জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছে আপনাদের সাথে। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আজকের আলোচ্য বিষয় একাকিত্ব, একটা শব্দ যার মধ্যে যেমন অভিমান আছে তেমনি আছে স্বাধীনতা, যার মধ্যে যেমন কান্না আছে তেমনি আছে আত্ম আবিষ্কারের সম্ভাবনা। একা থাকা আর একাকি হওয়া এক জিনিস নয় শ্রোতা বন্ধু। আমরা প্রায় দুটো বিষয়কে এক করে ফেলি, একা থাকা এবং একাকিত্ব। শ্রোতা বন্ধু, আজকের একাকিত্ব নিয়ে

0: আপনাদের কি মতামত? ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, জানান আপনার জীবনে একাকিত্বের কি ভূমিকা রয়েছে, আপনি একাকিত্বকে কিভাবে দেখেন, আপনার জীবনে একাকিত্বর কি ভূমিকা রয়েছে, আপনার জীবনের কোনো একটা সময় কি একাকিত্বর মধ্য দিয়ে যেতে হয়েছে আপনাকে, বা এমন কোনো মানুষ কি আপনার জীবনে রয়েছে যে একাকিত্বকে গ্রহণ করেছে খুব সুন্দরভাবে, বা এমন কোনো মানুষ যাকে একাকিত্ব গ্রাস করেছে? শ্রোতাবন্ধু, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, জানান আমাদের আপনাদের গল্প। হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের খোলা রয়েছে 9402169965। শ্রোতাবন্ধু রয়েছে, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো অনুপ বাবু,
0: নমস্কার,
1: আপনাকে স্বাগত।
0: নমস্কার,
1: শুনতে পাচ্ছেন?
0: শুনতে পাচ্ছি বন্ধু, কে বলছেন? বন্ধু আপনার নামটা আগে বলবেন। শুনতে পাচ্ছি বন্ধু,
1: আমার নাম গোলাঘাট থেকে নীলমণি দেববর্মা।
0: নীলমণি বাবু বলছেন, বলুন নীলমণি বাবু।
1: জীবনে চলার পথে তো একাই হতে হয়, তাই না? জীবনে কাকে কত সাহায্য পাবো না পাবো সেটা প্রত্যাশা করে কোনো লাভ নেই, আমাকে একাই চলতে হবে, একাই জীবনে সংগ্রাম করতে হবে, তাই না? তার জন্য একাকিত্ব কত প্রয়োজন, কাকে সাহায্য পাবো, ভাই বন্ধু কত, ভাই বন্ধু কদিন আমাকে সাহায্য করবে, তারা সাহায্য করবে না করবে সেটা তো বলার বাহিল। সুতরাং অনুপ বাবু, একাই চলতে হবে, একাই জীবনে একাই তো চলার জন্য
0: ধন্যবাদ নীলমণি বাবু। শ্রোতা বন্ধু, নীলমণি বাবু যে কথাটা বললেন যে একাকিত্ব, একেবারে শেষে তো একাই ঝুলতে হয়, তখন কোনো আত্মীয় স্বজন থাকে না, তখন কোনো বন্ধু বান্ধব থাকে না। হ্যাঁ, নীলমণি বাবুর কথাটাও নিশ্চয়ই কোনো অংশে তো সঠিক, নিশ্চয়ই একেবারে শেষে তো আমাদের সাথে আর কেউ থাকেন না, কিন্তু তার জন্য কি আমাদের একা থাকতেই হবে, এই প্রশ্নটা রইল আপনাদের জন্য। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে এবং জানান যে আপনার জীবনে একাকিত্ব কিভাবে ধরা দিয়েছে, আপনি কি গ্রহণ করতে পেরেছেন একাকিত্বকে, নাকি একাকিত্ব আপনাকে গ্রাস করেছে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965 এই নম্বরে।

0: নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? ঝর্ণা দেবী, বলুন। আচ্ছা, আপনি একা থাকতে পছন্দ করেন? আচ্ছা,
1: অনেক সময় পরিস্থিতি বাধ্য করে একা থাকতে ভালো লাগে না, যদি পরিস্থিতি বাধ্য করে, পরিস্থিতির সঙ্গে তো কারোর কোনো কোনো হাত নেই,
0: হুম হুম
1: পরিস্থিতি বাধ্য করে একা থাকতে
0: আচ্ছা
1: আমার কাছে ভালো লাগে সবাইকে নিয়ে। এরকম কোন পরিস্থিতি আছে বাধ্য করে যে একা যে একা আছি, অনেক কিছু ভাবতে ভাবতে অনেকটা অনেকটা মানে

0: একটা জিনিস খুঁজে পাই বা একটা কাজ খুঁজে পাই, একা ভাবছি তো ভাবতে তাকে তো মনে করে গেল আর এই কাজটা তো করলাম না, এই কাজটা করে তো মানে ভালো হতো, একটা কাজ খুঁজে পাই। অনেক সময় এরকমও হয়, বেশিরভাগ ভালো লাগে আমার সবাইকে নিয়ে থাকতে মনে করি।
1: আচ্ছা,
0: এটাই মানে
1: অর্থাৎ একা থাকাটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যখন একা থাকেন তখন সবসময় কি সেটা খারাপ থাকে নাকি ভালো কাজও হয় সেখানে?
0: সবসময় খারাপ লাগে না, কোনো সময় ভালো ভালো থাকতে খুঁজে পাই। অনেক সময় একটু একা থাকলে অনেক কিছু মানে কথা শেয়ার নিজের কাছে নিজে শেয়ার করা যায়।
1: বাহ,
0: এই কাজটা করলে ভালো হবো বা এই কাজটাকে করতে হবে করতে হবে বা ওইদিকে জেনে গেলে মনে ভালো হতো, এই জিনিসটা একা থাকলে মনে হয় খুঁজে পাই।
1: আচ্ছা, মানে অনেক কিছুর আত্ম উপলব্ধি হয় তাই তো? সত্যি অসংখ্য ধন্যবাদ ঝর্ণা ম্যাডাম ফোন করার জন্য, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, ঝর্ণা ম্যাডাম কিন্তু খুব সুন্দর একটা কথা বললেন। ঝর্ণা ম্যাডাম তিনি মানুষ নিয়ে থাকতে ভালোবাসেন, অর্থাৎ মানুষের সঙ্গে কথা বলে মানুষের সঙ্গে চলতে ভালোবাসেন, কিন্তু তারপরেও একা থাকতে যে একেবারে অপছন্দ করেন এমনটা কিন্তু নয়। তিনি বললেন যে একা যদি থাকতে পারি আমরা, সেখানে আমরা আত্ম উপলব্ধি আমাদের হয় এবং সেই আত্ম উপলব্ধির মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি, নিজেকে আরও একটু ভালোভাবে বুঝতে পারি, কোনো একটা বিষয় নিয়ে আরও একটু ভালো আলোচনা করতে পারি, আর একটু ভাবতে পারি অন্য মানুষের যে পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ সেটাও আমরা অনেক সময় দেখতে পারি যখন গভীরভাবে আমরা ভাবি। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার দাদা, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: নমস্কার নূর আলম বাবু, বলুন।
2: দেখুন দাদা, গ্লাস করা তো দূরের কথা, একাকিত্ব আমাকে স্পর্শ করতে পারেনি।
1: আচ্ছা, একাকিত্ব আপনাকে স্পর্শ করতে পারেনি?
2: না।
1: বাহ,
2: গ্লাস করা তো পরের কথা হলো, একাকিত্ব আমাকে স্পর্শ করতে পারেনি, কারণ একাকিত্ব আমি একেবারে পছন্দ করি না। আমরা সমাজবদ্ধ জীব, বুঝলেন তো, মানুষের সান্নিধ্যে থাকবো এটাই আমাদের ধর্ম, মানুষের পাশে থাকবো, মানুষের সুবিধা অসুবিধা দেখবো। হ্যাঁ, ধরুন আমরা মানুষ। এরপর যেটা এক দাদা বললেন যে শেষের দিকে আমাদের একাকিত্ব বোধ হয় বা একা একা যেতে হবে, ওটা তো পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, সেটা কিন্তু এই কথার ক্ষেত্রে আসে না। অতএব আমরা সমাজবদ্ধ জীব, আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকবো, মানুষের সান্নিধ্যে থাকবো। আর সব থেকে বড় কথা যেটা আমার জীবন চলার পথ হচ্ছে, মানুষের আমি যতটা পারি উপকার করার চেষ্টা করি বা মানুষের পাশে থাকি, আর সেই সঙ্গে অনেক শুভাকাঙ্ক্ষী আমার মানুষ আছে, বুঝলেন। হ্যাঁ, আজকেই যেমন আমি দোকান থেকে যখন এলাম, আমাকে একজন এসে গিফট করলো একটা আতর।
1: বাহ,
2: কারণ হচ্ছে আমি পাঁচ বছর নামাজ পড়ি, আমাকে আতরটা গিফট করলো, ভাই এটা তোমাকে দিলাম, এটা ব্যবহার করবে।
1: বাহ,
2: তারপরে মসজিদে এলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ার পর যখন বেরিয়ে আসছি, আমাদের যিনি মৌলানা সাহেব আছেন, আজকে মিলাদ ছিল কোথায়, আমাকে এক প্যাকেট মিষ্টি দিল।
1: সমাজবদ্ধ
2: জীব, কোনো কারণে একা থাকা যায় না। অতএব সবাই কি সঙ্গে নিয়ে থাকি, হই হাই করে থাকি, খুব ভালো থাকি দাদা। এইটুকু বললাম, ভালো থাকবেন।
1: দারুণ ব্যাপার, অসংখ্য ধন্যবাদ নূর আলম বাবু ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, নূর আলম বাবু বললেন যে একাকিত্ব তার একেবারেই পছন্দ নয়, এবং যেহেতু একাকিত্ব একেবারেই পছন্দ নয়, তিনি মানুষের মধ্যে থাকতে পছন্দ করেন, এবং মানুষের মধ্যে থাকলে যে কিছু ভালো জিনিস রয়েছে তার কথাও কিন্তু তিনি বললেন। যেমন তিনি আতর একটা উপহার পেলেন, মিষ্টি উপহার পেলেন, এই জিনিসগুলো যদি তিনি একা থাকতেন, একাকিত্বে ভুগতেন, তাহলে কিন্তু সম্ভব হতো না। অবশ্যই শ্রোতা বন্ধু, একা থাকা অনেক সময় আমাদের পছন্দ, কিন্তু একাকিত্ব সবসময় পছন্দের নয়। একজন মানুষ হয়তো নিজের ঘরে একা বসে গান শুনছেন, বই পড়ছেন, ছবি আঁকছেন, কিংবা জানলার বাইরে বৃষ্টি দেখছেন, তিনি একা, কিন্তু হয়তো একা কিনু। অন্যদিকে কেউ হয়তো বন্ধুদের মাঝে বসে আছেন, হাসছেন, গল্প করছেন, কিন্তু মনে হচ্ছে কেউই তাকে বুঝতে পারছে না।

0: সেই মুহূর্তে মানুষের ভিড়ের মধ্যেও জন্ম নিতে পারে গভীর একাকিত্ব। একাকিত্ব আসলে মানুষের সংখ্যা দিয়ে মাপা যায় না, এটা মাপা যায় মনের সঙ্গে মনের দূরত্ব দিয়ে। শ্রোতা বন্ধু রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদাভাই।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: নমস্কার অম্বিকা দেবী, বলুন।
1: হ্যাঁ, দেখুন, একাকিত্ব থাকা যায় না কখনোই, আমি তো থাকতে পারিই না। হ্যাঁ, আমি সবার সঙ্গে একটু হই হই করে মিলেমিশে থাকতেই পছন্দ করি, তবে কখনো কখনো আত্ম উপলব্ধি করার জন্য একা থাকার প্রয়োজন আছে। কারণ আমি সারাদিনে কি কাজ করলাম, কি ভুল করলাম, কি ঠিক করলাম, হ্যাঁ, বা কি অন্যায় করলাম, কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করলাম কি না, হ্যাঁ, সেইগুলো ভাবনা চিন্তা করার জন্য কিন্তু কখনো কখনো একা থাকতে হয়। এবং যেহেতু একটু লেখালেখি করি, তখন মনোসংযোগ করার জন্য একা থাকতে হয়। তো সব সময় যে একাকিত্ব খারাপ তা কিন্তু নয়, কখনো কখনো একাকিত্ব থাকাটা ভালো জন্যও হয়। আবার কেউ যদি কোনো কিছু মানে উপলব্ধি করে যে না, আমার যারা বয়স্ক মানুষ তাদের পক্ষে কিন্তু এটা খুব খারাপ একা থাকাটা, একা চিত্তটা তাদেরকে ক্রমাগত এমন একটা জায়গায় নিয়ে চলে যায়, একা থাকার ফলে ক্রমাগত এক নাগারে যদি কেউ একা থেকে যায় তাদের কিন্তু খুব খারাপ দিকেই তারা তাদের কিন্তু অবস্থাটা চলে যায়। সেক্ষেত্রে তাদেরকে মানে পরিবারের সঙ্গে বা আরো অন্য অন্য মানুষের সঙ্গে কিন্তু রাখার একটা ব্যবস্থা করা দরকার। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার
0: নেবেন। অসংখ্য ধন্যবাদ। অম্বিকা দেবীও খুব সুন্দরভাবে কিন্তু বললেন যে আজকের দিনে দাঁড়িয়ে একা থাকতে তিনি পছন্দ করেন না, কিন্তু একাকিত্বেরও প্রয়োজন রয়েছে জীবনে, আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন রয়েছে, কোনো সৃজনশীল কাজ করার জন্য প্রয়োজন রয়েছে একাকিত্বের। শ্রোতা বন্ধু, আপনার কি মনে হয়? আপনিও কি তা তাই বিশ্বাস করেন যে একাকিত্বের গুরুত্ব রয়েছে আমাদের জীবনে, নাকি একাকিত্ব আমাদের গ্রাস করে নেয়? শ্রোতা বন্ধু, একাকিত্ব যখন দীর্ঘস্থায়ী হয়ে যায় তখন সেটি খুব কষ্টের হয়ে উঠতে পারে। কথা বলার মতো মানুষ না থাকা, নিজের অনুভূতি প্রকাশ করতে না পারা, বারবার মনে হওয়া আমাকে কেউ বুঝতে পারছে না, এই অনুভূতিগুলো ধীরে ধীরে মানুষকে নিজের ভেতরে গুটিয়ে নিতে পারে। শ্রোতা বন্ধু, মানুষ তখন আর মানুষকে পছন্দ করে না, কথা বলতেও তার অনেক পরিশ্রম হয় এমন মনে হয়। একটা মানুষের সাথে দেখা করা, বিছানা থেকে উঠে ঘরের বাইরে যাওয়া, এই সামান্য কাজগুলোও তার কাছে অনেক ভারী হয়ে যায়। তখন সে ভাবতে শুরু করে তাকে নিজের মতো ছেড়ে দেওয়ার জন্য, প্রত্যেকের কাছে থেকে সে দূরে সরে যায়।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে কথা বলছি আমরা একাকিত্ব নিয়ে। কথা বলার মানুষ না থাকা, নিজের অনুভূতি প্রকাশ করতে না পারা, বারবার মনে হওয়া আমাকে কেউ বুঝতে পারছে না, এই অনুভূতিগুলো ধীরে ধীরে মানুষকে নিজের ভেতরে গুটিয়ে নিতে পারে। তখন ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ

0: স্ক্রল করা হয়, অনেক মানুষের ছবি দেখা হয়, অনেকের অনলাইন থাকা দেখা হয়, কিন্তু কাউকে ফোন করে বলা হয় না একটু কথা বলবে? কারণ কখনো কখনো আমাদের সবথেকে বড় সমস্যা হয়তো একাকিত্ব নয়, নিজের দুর্বলতা কাউকে দেখাতে না পারা। আমরা বলতে চাই আমি ভালো নেই, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে আসে আমি একদম ঠিক আছি। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো, আমি দেবী শেখুদা, জয়নগর দশমীর থেকে বলছি।
0: নমস্কার দেবী ম্যাডাম, বলুন।
1: টপিকটা কি একাকিত্ব না?
0: হুম হুম, বলুন।
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন।
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন।
1: আমি একাকিত্বটাকে এড়িয়ে চলি, যদি আমি কিছুক্ষণ একা থাকি তাড়াতাড়ি আমি গান নিয়ে বসি, নাহলে একটু ঠাকুরের বই নিয়ে বসি, মানে পাশের ঘরের লোকের সাথে কথা বলে আমি রান্না করতে করতে গান করি। আমি একা একবারেই পছন্দ করি, নিজেরও নিজে সঙ্গ দিই গান দিয়ে। হ্যাঁ, মানে আমার গানটা এত প্রিয় যে একটু সময় ফাঁকা থাকলে আমি গান নিয়ে সময় কাটিয়ে ফেলি। হ্যাঁ, এখন যেমন বাজার করে আসলাম, এসে আপনাদের এফএম রেডিও ধরেছি, এফএম রেডিও যেই সঙ্গ দিয়েছে সারাদিন, মানে 5টা পর্যন্ত যত প্রোগ্রাম আছে দুপুরে আগে ঘুমাতাম, এখন না ঘুমিয়ে সব শুনি, পাল্টিয়ে ফেলেছে অনেক কিছু। যাই হোক, একাকিত্বটা আমার কাছে আমি এলাও করি না, আমি একা থাকলেই সঙ্গে সঙ্গে গানের খাতা নিয়ে বসি, 5-7 মিনিট একা থাকলে পাশের ঘরের লোকের সাথে কথা বলি।
0: একটা প্রশ্ন আপনার কাছে, আপনি বললেন যে একাকিত্ব আপনার পছন্দ নয়, আপনি একা থাকতে পছন্দ করেন না, কিন্তু কেন পছন্দ করেন না, সেটা কি কোনোদিন অনুধাবন করার চেষ্টা করেছেন?
1: আমি পছন্দ করি না, একা থাকলে নানান কথা মনে আসে, নানান কিছু মনে আসে, ঝামেলা মনে আসে, আমি চাই মনটাকে ডাইভার্টেড করে রাখলে, বলে থাকলে অতীতের কোন স্মৃতি মনে আসবে না, বর্তমান ব্যক্তি করে বাঁচতে পারবো। একাকিত্বটা আমার ভালো লাগে না। আমি বেশি অবসর থাকলে পাশের ঘরে গিয়ে একটু বসি, দুইজনের সাথে কথা বললে মনটা ভালো হয়, তাই আমি একাকিত্বটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। ভালো থাকবেন অর্ণব দা, এটুকু বললাম।
0: অসংখ্য ধন্যবাদ দেবী ম্যাডাম ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, একাকিত্ব হয়তো শুধু একাকিত্ব হয়তো ভয়ের না, বা তাকে হয়তো আমরা এড়িয়ে চলতে চাই না, কিন্তু সেই একাকিত্ব যখন ফিরিয়ে আনে পুরনো স্মৃতি, কখনো তারা ফিরে আসে নিঃশব্দ পায়ের শব্দ হয়ে। একা বসে বসে আমরা যখন ভাবি পুরনো সেই বাড়ির কথা, কোনো রাস্তার কথা, কোনো মুখ কিংবা বহুদিন না শোনা কোনো গানের কথা, হঠাৎ সেটা মনে করিয়ে দেয় সেই সময়কে যাকে আমরা ভুলে যেতে চেয়েছিলাম। ভয়টা তখন হয়তো একাকিত্বের থাকে না, ভয়টা থাকে তখন সেই স্মৃতিগুলোর, যেই স্মৃতিগুলো আমরা সত্যিকারের অর্থে বাক্সে বন্দি করে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম। যখন আমরা ব্যস্ত থাকি, যখন আমরা আমাদের মনকে একেবারে উপরের স্তরে রাখি, তখন প্রচুর মানুষ থাকে, প্রচুর মানুষের কথায় আমরা ডিস্ট্র্যাক্টেড থাকি, ব্যস্ত থাকি, তখন নিজেদের মধ্যে সেই বাক্সগুলো খোলার সময় থাকে না আমাদের। কিন্তু যখন একা থাকি, যখন নিজের ভেতরে আমরা ঢুকে দেখি, তখন হয়তো সেই পুরনো দিনের স্মৃতিগুলো, পুরনো দিনের ব্যথাগুলো আবারও সামনে চলে আসে, যার জন্যই হয়তো আমরা ভয় পাই। আমরা হয়তো ভয় পাই সেই পুরনো দিনের স্মৃতিগুলোকে, সেই পুরনো দিনের দগ্ধকে, ব্যথাগুলোকে, তাই হয়তো আমরা একা থাকতে ভয় পাই, একাকিত্বকে ভয় পাই। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন?
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান বলছি।
0: নমস্কার আতিয়ার বাবু, বলুন।
2: দেখুন, আমরা

মানুষেরা সমাজবদ্ধ জীব, তাই আমাদের সুখ দুঃখ যন্ত্রণা সংকট সবকিছু মনে হয় ভাগাভাগি করলে অনেকটা হালকা হয়, আর বেঁচে থাকা সেখান থেকে রসদও পাওয়া যায়। কিন্তু আমি যদি একলা হয়ে একাকিত্ব ভুগতে থাকি তাহলে কিন্তু মনে হয় জীবন অনেকটা সমস্যায় আরো সমস্যায় জর্জরিত হয় এবং জীবন একটা ক্ষয়ের দিকে চলে যায়। আমি কিন্তু ওই রকম একাকিত্বকে পছন্দ করি না। যতক্ষণ থাকি মানুষের সঙ্গেই থাকি, আলাপ আলোচনায় থাকি, সুখ দুঃখ ভাগাভাগির মধ্যেই থাকি, আর একলামে হয় কখনো কখনো একলা হয়ে যাই, সেটা হয়তো নিস্তব্ধ রাত, তখন আমার সৃজনশীলতার জন্য আমার ভাবনা রসদগুলোকে অনেক দূর থেকে তুলে আনার জন্য আমি কিন্তু একলা হই, কখনো কখনো একলা হয়ে যাই, কিন্তু একাকিত্ব

0: তো করি না, এটুকু বললাম, ভালো থাকবেন, নমস্কার দিদি।
1: ধন্যবাদ। তো আতিয়ারবাবু বলছেন যে তিনি একা হয়ে যান, অর্থাৎ নিজের চেষ্টায় সেখানে একা হচ্ছেন, এবং সেটা একাকিত্ব থেকে তিনি দূরে থাকেন, যেটা স্পষ্টভাবেই তিনি বললেন। কিন্তু একা থাকাটা প্রয়োজন, একাকিত্ব হয়তো তিনি যে একা হয়ে যান সেটাও একাকিত্ব, কিন্তু সেই একাকিত্বটা তিনি নিজে চাইছেন, তাই তিনি একা হচ্ছেন। নিজের মনের কষ্ট, দুঃখ এবং সেই ডাউনওয়ার্ড স্পাইরালের জন্য হয়তো তিনি হচ্ছেন না, যার জন্য তিনি আধ্যাত্মিকতার দিকে বা সৃজনশীল দিকে যেতে পারছেন। শ্রোতা বন্ধু, আজকের সোশ্যাল মিডিয়ার যুগের কথা যদি বলি, সেই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। আজ আমরা ইতিহাসের সবথেকে বেশি কানেক্টেড সময়ে বাস করছি। একটা ফোনে পৃথিবীর অন্য প্রান্তের মানুষের সঙ্গে কথা বলা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যোগাযোগ বেড়েছে অথচ অনেকের মনে একাকিত্বও বেড়েছে। আমরা অন্যের জীবনের সুন্দর মুহূর্তগুলো দেখতে দেখতে নিজের জীবনের সঙ্গে তুলনা করতে শুরু করি। কারো প্রেম, কারো বিয়ে, কারোর বিদেশ ভ্রমণ, কারোর নতুন গাড়ি, কারোর সাফল্য, সবকিছুই যেন আমাদের সামনে সাজানো। আর তখন নিজের জীবনটাকে কখনো কখনো অসম্পূর্ণ মনে হয়। কিন্তু আমরা ভুলে যাই, সোশ্যাল মিডিয়ায় মানুষ সাধারণত তার জীবনের পুরো গল্পটা দেখান না, শুধু সুন্দর কয়েকটা পৃষ্ঠা তুলে ধরেন। তাই সোশ্যাল মিডিয়ায় যদি জেনজি ল্যাঙ্গুয়েজে বলি আমরা, ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট, এই বিষয়টা সৃষ্টি করে আমাদের মাঝে, যার জন্য আমরা ভিড়ের মধ্যে থেকেও, 5000 বন্ধুর মাঝখানেও আমরা একা হয়ে যাই। শ্রোতা বন্ধু রয়েছেন, যাই হোক বন্ধুকে পেলাম না। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গ, এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। আজ রাতের আজকের এই পর্বে আমি সঙ্গী হয়েছি আপনাদের এবং আপনাদের একাকিত্ব কতটা প্রভাব ফেলেছে জীবনে, বা একাকিত্বকে আপনারা কীভাবে দেখেন জানান সেটা আমাকে। ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে আমাদের 9402169965 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার, আমি পূর্ব বর্ধমান থেকে অঙ্কিতা বলছি।
1: নমস্কার অঙ্কিতা দেবী, বলুন।
2: আপনি যেটা বললেন, মানে একাকিত্ব মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে বা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলেছে, তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে, আপনি একটু আগে বললেন না যে মানুষ সোশ্যাল মিডিয়াতে সব পুরোটা জিনিস দেখায় না, মানুষ তার ভালো দিকটাই তুলে ধরে। মানে মানুষ ততক্ষণ পর্যন্ত জিনিসগুলো দেখায় যতক্ষণ জায়গাতে সে ভালো,
1: একেবারেই
2: সে ভালো আছে, ভালো থাকছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, সেগুলোই দেখে, তার ডার্ক সাইডটা মানুষ দেখায় না
1: একেবারে।
2: তো মাঝে মাঝে আমরা যখন, মানে অনেক মানুষের ভিড়ে থেকেও অনেক সময় এমন হয় যে আমরা একা হয়ে যাই, প্রচুর মানুষ আশেপাশে থাকে তারপরেও আমরা একা হয়ে যাই। যেমন অনেক সময় হয় অনেক বন্ধুর মাঝে থেকেও আমরা একা হয়ে যাই, তো ওই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো মাঝে মাঝে একা হওয়ার দরকার।
1: আচ্ছা,
2: সত্যি কথাই কেন দরকার, তখন সবার চেহারাটা ভালোভাবে বোঝা যায়, যখন একা হওয়ার মানে মানুষ একা হয়ে যায় তখন তার মানে মন, মানে কি বলবো, সেই জিনিসটা কাজ দেয়, আর মানুষের একাকিত্ব জিনিসটা মানুষকে তখন বুঝিয়ে দেয় যে কে কিরকম ছিল। কারণ মানুষের ব্যবহারে তো মানুষ একা হয়ে যায়, যে ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে বলেই আমি একা হয়ে গেছি, কারণ আমি তাকে বন্ধু ভাবতাম। তো মানুষের চেহারা গুলো চেনা যায়, বোঝা যায়, নিজেকে জানা যায়।
1: ওকে,
2: থেকে বড় কথা যে নিজেকে জানা যায়, নিজেকে বোঝা যায়, নিজেকে সময় দেওয়া যায়। তো আমার মনে হয় মাঝে মাঝে একাকিত্বটা দরকার, সবসময় না,

0: তো অঙ্কিতা দেবী, আপনার জীবনের একাকিত্ব থেকে আপনি কি শিখেছেন?
1: আমার জীবনের একাকিত্ব থেকে আমি শিখেছি যে সেটা কিভাবে বলে বোঝাবো, আমার একাকিত্ব থেকে আমি অনেক কিছু শিখেছি। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই,
0: হুম হুম
1: কারোর কারোর কথা মানে বলা কথা কোনো কিছু প্রমাণ ছাড়া বিশ্বাস করতে নেই, ওই সব জিনিসগুলো আমি শিখেছি। যে কখনো আমার মা একটা কথা বলতো যে চিলে কান নিয়ে গেছে, সেটা
0: হুম
1: শুনে চিলের পেছনে না দৌড়ে তুমি আগে নিজের কানে হাত দাও।
0: কানে হাত
1: তো
0: দাও, ঠিক।
1: ওই জিনিসটা আমি একাকিত্ব থেকে শিখেছি যে কেউ আমাকে কিছু বলেছে আর সেটা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবো সেটা হয় না। একাকিত্ব জিনিসটা আমাকে এটা শিখিয়ে গেছে, আর খুব ভালোভাবে শিখিয়ে গেছে যেটা, সেটা হলো নিজেকে সময় দাও, নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো।
0: বাহ,
1: আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছে একাকিত্ব। এতটুকু বলেছিল, ভালো থাকবো অর্ণব দা।
0: অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা ম্যাডাম ফোন করার জন্য। সত্যি একাকিত্ব আমাদের অনেক কিছুই শেখায়। একাকিত্ব যে সব সময় খারাপ হবে, হয়তো কোনো কারণে জীবনের কোনো খারাপ ঘটনার ফলে আমরা একা হয়ে যাই, কিন্তু সেই একাকিত্ব থেকেও যদি আমাদের শেখার মানসিকতাটা থাকে, সেই একাকিত্বকে যদি আমরা একটা স্টেপিং স্টোন হিসাবে ব্যবহার করি, তাহলে হয়তো জীবনটা আরও একটু সুন্দর হবে। যেমনটা অঙ্কিতা ম্যাডাম বলেছেন যে তিনি তার এক জীবনের একাকিত্ব থেকে শিখেছেন যে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। তার মায়ের সেই কথার সঙ্গে মিলিয়ে তিনি নিজে যখন উপলব্ধি করেছেন, তখনই কিন্তু পুরো বিষয়টা তার কাছে পরিষ্কার হয়ে গেছে। শ্রোতা বন্ধু, আপনার কাছে একাকিত্ব কী? আপনার কাছে একাকিত্ব কি অন্ধকার নাকি একাকিত্ব পরিষ্কার করে দেয় আপনার চিন্তা ভাবনাকে? বলুন আমাকে, ফোন করুন 03-8123-2625-3 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: গুড ইভিনিং অর্ণবাবু।
0: নমস্কার,
2: আমি হ্যাঁ পশ্চিমবঙ্গ বীরভূম থেকে রহমান বলছিলাম।
0: নমস্কার রহমান বাবু, বলুন।
2: আমরা একা এসেছি, একা যাব, এটা তো সকলের পক্ষে প্রযোজ্য। তো মাঝখানে আমাদের একটা একা থাকা সম্ভব হয় না, আমরা সমাজবদ্ধ জীব, সুতরাং আমাদের সব একটা পরিবারের মধ্যেই আমরা বড় হই, সকলকে সকলের মধ্যে মিলেমিশেই থাকতে হয়। কিন্তু এটা এই একাকিত্ব সলিটিউড বা লোনলিনেস যেটা বলতে চাইছিলেন আপনি, সেটার এটার ম্যান টু ম্যান ভেরি করে। আমার দেখুন, আমি কিন্তু আনম্যারিড ম্যাচিউর মানুষ, আমি একাকিত্বটাকেই বেছে নিয়েছি, আমাকে একাকিত্ব গ্রাস করে না। আপনি যেমন একটু আগে বলছিলেন গ্রাস করেছি না, আমাকে একাকিত্ব গ্রাস করে না। প্রকৃতপক্ষে হয়তো আমি পরিবার থেকে বিচ্ছিন্ন নই, পরিবারে অনেকজনের সঙ্গেই আমি মিলেমিশে থাকি, এবং কিছু ছাত্র ছাত্রী পড়াই, তাদের সঙ্গেও আমার অনেকটা দিনে প্রায় 6-7 ঘন্টা সময় আমার অতিবাহিত হয়। প্রকৃত বলতে আমি একাকিত্ব খুব একটা ফিল করি না, যে কেমন ভাবে এই কনসেপ্টটা জানি না, তবে আমার একাকিত্বটা খুব একটা খারাপও লাগে না। বিভিন্ন কারণে হয়তো আমার সংসার করতে পারি নাই, সেটা শারীরিক কারণেই বলুন আর আর্থিক কারণেই বলুন, তো আমার মন্দ লাগে না আর কি, চলে যাচ্ছে। তবে সমাজবদ্ধ জীব, সমাজে প্রতিবেশী সকলের সঙ্গে মিলেমিশে সুখ তাদের সুখ দুঃখে অংশীদার হই, সব ফেস্টিভ্যালে অংশগ্রহণ করি, বিপদ আপদে তাদের পাশেও দাঁড়াই, এইটাই আমি থাকি। একাকিত্ব প্রকৃত বলতে যেটা বোঝায় সেভাবে নয়, মানে গুটিয়ে নিয়ে থাকি না, এই আর কি। ভালো থাকবেন,
0: ধন্যবাদ রহমান বাবু, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, একাকিত্ব মানেই যে সবসময় কোনো কিছু খারাপ হবে এমনটা কিন্তু নয়। আমরা অনেকেই হয়তো খুব বেশি মানুষের সঙ্গে মেলামেশা করতে পারি না, আমাদের প্রত্যেকের যে একই ধরনের স্বভাব হবে, চরিত্র হবে, তা তো নয়। আমরা হয়তো

কেউ একজন রয়েছে যে খুব বেশি মানুষের সাথে কথা বলতে পছন্দ করে, কিন্তু অন্য কেউ একজন থাকতেই পারে যে হয়তো একজন বা দুজনের সঙ্গেই তার মন প্রাণ দিয়ে সব কিছু কথা বলে। এইভাবে আমরা তো জীবনে এগোতেই পারি, একা থাকতে পারি হয়তো আমরা, কিন্তু যতক্ষণ পর্যন্ত না একাকিত্ব আমাদের গ্রাস করে ফেলছে, যতক্ষণ পর্যন্ত না সেই একাকিত্বের মাধ্যমে আমাদের ক্ষতি হচ্ছে, আমরা সবসময় দুঃখের কথা ভাবছি বা কোনো একটা বিষয় নিয়ে বেশি ভাবছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু একাকিত্বকে কাজে লাগাতে পারি আমাদের সৃজনশীল কাজের জন্য। আমরা আধ্যাত্মিকতার দিক দিয়েও একাকিত্বকে অনেকটা কাজে লাগাতে পারি। শ্রোতা বন্ধু,

0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো অনবদা,
0: নমস্কার।
1: আপনাকে নমস্কার। আপনার গলা বয়সটা খুব সুন্দর,
0: ধন্যবাদ।
1: আপনার কথা কি সুন্দর গুছিয়ে বলতে পারে। আমিও পারি না, 73 বছর বয়স, একাতিক তো। আমাদের জীবনটা কিন্তু রেলগাড়ি ডিব্বার মতো।
0: আচ্ছা
1: রেলগাড়ি, হ্যাঁ
0: বন্ধু, আপনার নামটা আগে বলবেন।
1: দিলীপ মজুমদার।
0: দিলীপ বাবু, বলুন।
1: ভুল বয়স হয়েছে তো ভুলে যাই, টেনশন টেনশন
0: বলুন।
1: আমার নেই। আমার সঙ্গে যে কথা বলে সেই টেনশনে পড়ে যায়। একাতিত্ব আমাদের জীবনটা হচ্ছে রেলগাড়ি ডিব্বার মতো। বলে রেলগাড়িতে যেমন লোকে একে একে যে যার গন্তব্যস্থানে পৌঁছে যায়, নেমে যায়, আমাদের সংসারের মানুষের সেম, ঠিক কিনা বলেন?
0: হুম হুম
1: হ্যাঁ
0: হুম বলুন।
1: রেলগাড়ি ডিব্বার মতো না?
0: ঠিক
1: একা
0: বলুন।
1: এসছি একা যাবো। একটু আগে যে উনি যে কথা একদম 100% ঠিক বলেছেন, স্মার্ট মোবাইলের কারণে সব মানুষই কিন্তু একা হয়ে যাচ্ছে। এখন
0: আচ্ছা।
1: সংসারে যে যার মতো মোবাইল টিপে টিপে করে একটু আগে ভাত গরম বসাইছি,
0: হুম হুম
1: এখন রাধাও নাই, রাধার মাও নাই। এই দুঃখের কথা, আবার দুঃখ নাই, আবার দুঃখ থাকেও, যে কদিন বাঁচি আনন্দেই বাঁচি। আমি আগরতলা গেছিলাম, বুঝেছ, এই গান শুনছি। হ্যাঁ,
0: হুম হুম
1: ওখানে কি সুন্দর সুন্দর ছেলে মেয়ে, একে অপারেশন কিন্তু হেসে হেসে কথা বলে। আমি বললাম, দেখো যতই হাসো কিন্তু আয়না কিন্তু তোমার পিছন ছাড়বে না, কিন্তু তুমি একদিন বুড়ো হয়ে যাবে, তোমার রূপও চেঞ্জ হয়ে যাবে। কারণ একটা মেয়ে হাসি ঘর, তা তো ঠিকই, আয়না তো আয়নার জায়গায় থাকবে, আমরা না বুড়ো হয়ে যাবো। আমি টেনশন যেন না আসে, সারাদিন গান শোনো, এফএমএস গান শুনো, কর সময় পাই না, আমাদের মোবাইলই তো এফএমএস, আমি তো শুনো না কেন?
0: বাহ,
1: তুমি কিছু জানতে পারবে,
0: দারুণ
1: তোমার থেকে
0: ব্যাপার। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর কথা বললেন আপনি দিলীপ বাবু। একটা কথা বললেন যে আমাদের হাতের যে মুঠোফোনটি সেটা স্মার্ট হয়ে গেছে, কিন্তু আমরা কোথাও না কোথাও হয়তো সেই স্মার্টফোনের দৌলতে একা হয়ে যাচ্ছি। কারণ যে জায়গাতে দাঁড়িয়ে আমরা আগে খেলা দেখতাম, প্রত্যেকে একসাথে বসে মহাভারত দেখতাম, রামায়ণ দেখতাম, গোটা পরিবার একসাথে বসে, এমনকি পাড়া পড়শিরাও একসাথে বসে আমরা দেখতাম, সেই জায়গাতে আমাদের মোবাইল ফোন বা হাতের যে মুঠো ফোনটার মধ্যেই গোটা বিশ্বের সব জিনিস আমরা দেখতে পাচ্ছি, গোটা বিশ্বের তথ্য রয়েছে সেখানে। যে তথ্যের জন্য হয়তো বা আমাদের আগে গুরুজনদের কাছে যেতে হতো, যে তথ্যের জন্য হয়তো আমাদের শিক্ষকদের কাছে যেতে হতো, সেই তথ্যও আমাদের হাতের মুঠোয়। সেখানেও মানুষে মানুষে যে সম্পর্ক, সেই সম্পর্ক কোথাও না কোথাও কমে যাচ্ছে। দিলীপবাবু হয়তো সেটাই বলতে চেয়েছেন। আগেকার দিনে যখন আমরা সিরিয়াল দেখতাম, সিনেমা দেখতাম, প্রত্যেকে একসঙ্গে বসে, একটাই টিভি থাকতো, সেই টিভিতে দেখতাম। এখন প্রত্যেকের মুঠোফোনে রয়েছে ইন্টারনেট কানেকশন, রয়েছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, যখন যা প্রয়োজন আমরা দেখতে পারি। কিন্তু হয়তো তার যে খরচটা, সেই খরচটা হয়তো আমরাই হয়ে যাচ্ছি। শ্রোতা বন্ধু, সবথেকে অদ্ভুত একাকিত্ব হয়তো ভালোবাসায় একাকিত্ব, কারণ তখন মানুষ একা থাকে না, পাশে কেউ একজন থাকে, তবুও মনের ভেতরে একটা শূন্য ঘর নিঃশব্দে বড় হতে থাকে। কখনো প্রিয় মানুষটি দূরে থাকে তাই একাকিত্ব, আবার কখনো সে পাশে থেকেও আমাদের কথা বোঝে না, অনুভূতিগুলো পড়তে পারে না, তখন একসঙ্গে থেকেও দুজন মানুষ আলাদা দ্বীপ হয়ে যায়। ভালোবাসা একাকিত্ব মানে শুধু কাউকে না পাওয়া নয়, কখনো কখনো তার মানে যা

কে পেয়েছি তার কাছে এই নিজের না বলা কথাগুলো বলতে না পারা। আর সব থেকে কষ্টের ব্যাপার, যার সঙ্গে সারা দিন কথা বলার কথা, রাত গভীর হলে সেই মানুষটাই কথা বলার মতো কথা খুঁজে পায় না।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি একাকিত্ব নিয়ে।

0: একাকিত্বের সঙ্গে রাতের একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে বন্ধু। দিনের ব্যস্ততায় আমরা অনেক কিছু ভুলে থাকতে পারি। অফিস আছে, কাজ আছে, বন্ধু আছে, ফোন আছে, দায়িত্ব আছে, কিন্তু রাত রাত একটু নির্দয়। চারপাশ যখন চুপ করে যায় তখন নিজের ভেতরের শব্দগুলো আরও জোরে শোনা যায়। কোনো পুরনো সম্পর্কের কথা মনে পড়ে, কোনো হারিয়ে যাওয়া মানুষ, কোনো অসম্পূর্ণ স্বপ্ন, কাউকে বলা হয়নি এমন কথা। আর তখন মনে হয়, ইস, যদি এই মুহূর্ত কারোর স্পর্শে থাকত, কেউ পাশে থাকত এই মুহূর্তে। একাকিত্ব সবসময় যে খারাপ তাও কিন্তু নয়। একাকিত্বের গল্প আরো শুনবো আমরা, শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? দীপক দাস বলছেন। দীপক বাবু আর একটু জোরে জোরে বলবেন কথাটা। হ্যাঁ, একাকিত্ব নিয়ে আমরা কথা বলছি, বলুন। পার্সোনাল? হ্যাঁ শুনছি, বলুন। ওকে, আচ্ছা, সেটা পার্সোনাল ডিসিশন আপনি বলছেন, যে নিজের নিজের সিদ্ধান্ত একা একা থাকাটা। কিন্তু বন্ধু, সবসময় কি সেটা নিজের সিদ্ধান্তে হয়? সেটা কি আমরা পারি? আপনার কি মনে হয়, আপনার জীবনে কি একাকিত্বের কোনো মুহূর্ত রয়েছে বা ছিল?
1: না, ওইটাকে আমি একাকিত্ব মনে করি না। আমি সেটাকে আমি মনে করি ইট ইজ দ্য আর্থ দ্যাট উই ডিফাইন।
0: ওকে,
1: আপনি আমরা নিজেরাই ধ্বংস করি।
0: আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ দীপকবাবু। ভালো থাকবেন আপনিও। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-8123-26253 এই নম্বরে। আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি একাকিত্ব নিয়ে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে, FM উচ্চায়ন্ততে। কথা বলছি আমরা একাকিত্ব নিয়ে, এবং একাকিত্ব সবসময় খারাপ হয় না। গল্পের উন্নতিও রয়েছে, সব একাকিত্ব অন্ধকার নয়। কিছু একাকিত্ব আমাদের বড় করে, কিছু একাকিত্ব আমাদের শেখায় নিজের সঙ্গে থাকতে। সারা জীবন আমরা অন্যের সিদ্ধান্তের উপর হয়তো বাজি, অন্যের হ্যাঁ করাটা খুঁজি। কে আমাকে পছন্দ করছে, কে আমার কথা ভাবছে, কে আমাকে ভালোবাসছে, কে আমার কাজের প্রশংসা করছে। কিন্তু একদিন যদি আমরা নিজের কাছে বসে জিজ্ঞাসা করি, আমরা নিজেকে কি পছন্দ করি, তাহলে হয়তো একটা নতুন যাত্রা শুরু হয়। শ্রোতা বন্ধু,

0: একদিকে যেরকমভাবে আমরা একাকিত্বে ভুগলে, একাকিত্ব যখন আমাদের গ্রাস করতে শুরু করে, তখন আমরা আমাদের মনে দুশ্চিন্তার সংখ্যাগুলো বাড়িয়ে ফেলি। অবাঞ্ছিত চিন্তা আমাদের মনে ঘুরপাক খেতে থাকে। ছোট ছোট দুঃখগুলো, ছোট ছোট ঘটনাগুলোকেও আমরা অনেক বড় করে দেখতে শুরু করি, যার ফলে আমাদের কষ্ট আরও বেড়ে যায়। যে বিষয়টা হয়তো খুব সাধারণভাবে আমরা মেনে নিতে পারতাম, সেই বিষয়টাকে আমরা সাধারণভাবে সহজভাবে মানতে পারি না, যার ফলে আমরা নিজের জীবনের যে কষ্ট সেটা আমাদের মস্তিষ্ক থেকেই আমাদের জীবনে আসে। আমরা যত বেশি ভাবি কোনো একটা জিনিস নিয়ে, যত বেশি কষ্টকে আরও বড় করে দেখি, তখনই সমস্যাটা হয়। কিন্তু শ্রোতা বন্ধু, নিজের সঙ্গে সময় কাটানো কোনো অপরাধ নয়, বরং এটা একটা প্রয়োজনীয়তা। একদিন একা সিনেমা দেখতে যাওয়া, একা কোনো ক্যাফেতে বসা, একটা বই কিনে পড়া, হেডফোনে নিজের প্রিয় গান শোনা, ডায়েরিতে লেখা, ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়া, অথবা কোনো উদ্দেশ্য ছাড়াই হাঁটা, এইসব যদি আমরা করি, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা ভালো থাকতে পারব। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: অর্ণব দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: নমস্কার প্রবীর বাবু, বলুন।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন, আমরা তো সবাই এক একজন অভিনেতা, অভিনয় করছি, একাকিত্ব অভিনয় করব, এই অভিনয়ের মাধ্যমে মানুষ কেউ ভালোবাসবে, অভিনয় দেখে কেউ ভাববে যে অভিনয় করছে, হ্যাঁ কেউ আপনার গালাগালি দেবে, কেউ ভালোবাসবে। কিন্তু মায়ের কাছে যে অভিনয়টা করব, মা কিন্তু একদম সেই অভিনয়টা মানে ছেলে বলে সে মেনে নেবে, তার কাছে কিন্তু অভিনয় চলবে না, সে কিন্তু আমার অভিনয়টা ধরে ফেলবে, এবং আমার ঘরের আপনার দিদিভাই ছেলে মেয়েদের কাছেও আমাকে কিন্তু ভালো মতন একাকিত্ব থাকলে হবে না, তাদেরকে সঙ্গে নিয়ে একাকিত্ব, একাকিত্ব যখন থাকি না দাদা ভাই, এই আগরতলার সাথে রেডিওকে নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু একাকিত্বটা অনেকটা কেটে যায়, কারণ এটা হচ্ছে ফিজিওথেরাপির মতন কাজ করে রেডিও, এবং আপনাদের সাথে কথা বলে এই একাকিত্বটা কিন্তু অনেকটা সময় আমার কেটে যায়, কারণ আপনারা এই যে রাত্রেবেলায় এই বসে বসে একাকিত্ব একা নয়, এখন কিন্তু আগরতলার সঙ্গে আমি সময় কাটাচ্ছি, তখন একটু তো সময় দিতে হবে ঘুমাবার জন্য, যেটুকু ঘুম না আসে তখন কিন্তু আগরতলার সাথে কথা বলে ভালোবেসে তাদেরকে সঙ্গে নিয়ে একাকিত্ব আমার কেটে যায়, এবং সবার সাথে কথা বলে একসাথে থাকতে ভালোবাসি। হ্যাঁ, আমার তো একাকিত্ব বলে কোনো জিনিস নেই, হ্যাঁ আমি আমার মা পরিবার সবাইকে নিয়ে, আপনাদের মতন মানুষদেরকে নিয়ে, হ্যাঁ, এবং আগরতলা মুর্শিদাবাদ এইসব নিয়ে আমার সময় কেটে যায় দাদা ভাই, এইটুকু বললাম, ভালো থাকবেন।
0: দারুণ ব্যাপার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রবীরবাবু। প্রবীরবাবু বললেন যে FM রেডিও তাকে একাকিত্ব থেকে দূরে রাখে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমাদের যারা শ্রোতারা রয়েছেন তাদের খুব কাছে আমরা থাকতে চাই, আপনাদের জন্যই তো আমরা, এবং আপনাদের জীবনের একাকিত্ব যদি আমরা দূর করতে পারি, সৃজনশীল কিছু যদি আমরা আপনাদের দিতে পারি, আপনাদের থেকে তো আমরা প্রতিনিয়তই কিছু না কিছু পাচ্ছি, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। শ্রোতা বন্ধু, একাকিত্ব থেকে জন্ম নিতে পারে সৃষ্টিশীলতা বা সৃজনশীলতা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে অনেক শিল্পী, লেখক, কবি তাদের সৃষ্টির জন্য নির্জনতা বেছে নিয়েছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, কোলাহলের মাঝে কখনো নতুন কিছু সৃষ্টি করা সম্ভব নয়। সৃজনশীল ব্যক্তিত্বরা সব সময় তারা আলাদাভাবে

তাদের একটা জায়গা করে নেন। কারণ ভিড়ের মধ্যে আমরা অনেক সময় অন্যের কণ্ঠ শুনি, নির্জনতায় আমরা শুনতে পাই নিজের কণ্ঠ, নিজের মনের কথা। একটা কবিতা হয়তো জন্ম নেয় একটা নিঃসঙ্গ রাতে, একটা গান তৈরি হয় কোনো হারানো সম্পর্কের স্মৃতি থেকে, একটা গল্পের চরিত্র তৈরি হয় জানলার পাশে বসে থাকা একজন মানুষের কল্পনায়। তাই একাকিত্ব কখনো কখনো ধ্বংস করে না, সৃষ্টি করতেও শেখায়। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? বন্ধুকে পেলাম না, আশা করি আবারও তিনি চেষ্টা করবেন। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, হোয়াটসঅ্যাপে টেক্সট করুন 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছি একাকিত্ব নিয়ে। একাকিত্বকে আপনি কিভাবে দেখেন? একাকিত্ব আপনার জীবনে কিভাবে এসেছিল, কি প্রভাব ছিল সেই একাকিত্বের আপনার জীবনে, জানুন আমাকে

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি একাকিত্ব নিয়ে। শ্রোতা বন্ধু, আপনার জীবনে একাকিত্বের এমন কোনো প্রভাব কি রয়েছে যা আপনি এখনও ভুলতে পারেননি, বা একাকিত্ব আপনাকে কি শিখিয়েছে বলুন আমাকে। ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন 9402169965 এই নম্বরে। হোয়াটসঅ্যাপে ইতিমধ্যেই টেক্সট এসেছে। মিষ্টি লিখছেন, একাকিত্ব আসলে চারপাশে মানুষ না থাকার নাম নয়। অনেক মানুষের মাঝেও কখনো কখনো মনে হয় কথা বলার মতো একজন মানুষ নেই, এমন একজন যার কাছে নিজের কথাগুলো সাজিয়ে বলতে হয় না। কখনো একাকিত্ব খুব নীরবে আসে, রাতবারে যার পাশ শান্ত হয় আর নিজের ভেতরের কথাগুলো তখন একটু বেশি স্পষ্ট শোনা যায়। তবে হয়তো একাকিত্ব সবসময় খারাপ না, কখনো কখনো এই একাকী সময়টাই আমাদের নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কে সত্যি পাশে আছে, কি চাই কি চাই না, এসব বুঝতে শেখায় একাকিত্ব। মিষ্টি মিষ্টি খুব সুন্দরভাবেই বলেছে যে একাকিত্ব আসলে কি। সত্যিকারের অর্থেই একাকিত্ব সবসময় যে খারাপ হবে এমনটা নয়। একাকিত্ব মানেই যে দুঃখ হবে সেটাও নয়। একাকিত্বের সবথেকে তীব্র সময়গুলোর মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার পর, যে মানুষটার সঙ্গে প্রতিদিন কথা হতো হঠাৎ তার সঙ্গে কথা বন্ধ, যে মানুষটাকে প্রতিদিন শুভরাত্রি বলা হতো তাকে আর সেটা না বলতে পারা, ফোনের চ্যাটবক্স একই থাকে কিন্তু কথাগুলো আর আসে না। তারপর একটা সময় আসে যখন মানুষ বুঝতে শেখে কাউকে হারানো মানেই নিজের জীবন হারিয়ে ফেলা নয়।

সম্পর্ক শেষ হতে পারে, কিন্তু জীবন শেষ হয় না। কেউ চলে যেতে পারে, কিন্তু নিজের প্রতি আমাদের দায়িত্ব থেকে যায়। আর সেই একাকিত্বের মধ্যেই হয়তো আমরা নিজেদের আবার নতুন করে চিনতে পারি। কিন্তু হ্যাঁ, সেই একাকিত্বে যে কষ্ট, সেই একাকিত্বে যে

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আর খুব বেশি সময় হাতে নেই, আপনারা ফোন করুন 03-8123-26253 এই নম্বরে, জানান আপনার জীবনে একাকিত্বের কী ভূমিকা, একাকিত্বকে আপনি কীভাবে দেখেন। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।

0: বন্ধু কে রয়েছেন?
1: নমস্কার, আমি সুমেলি বলছি।
0: নমস্কার সুমেলি,
1: তো
0: বলুন।
1: হ্যাঁ, আজকের টপিকটা কিন্তু খুবই একটা ভালো স্ট্রং একটা টপিক।
0: হুম হুম
1: তো আমার মনে হয় একাকিত্ব কিন্তু মানুষকেও না খুব সাইলেন্সলি খুব স্ট্রং করে দিতে পারে।
0: হুম হুম
1: মানে বেসিক্যালি আমি যেটা বুঝি যে মানে একা থাকা আর একা হয়ে যাওয়া দুটো কিন্তু সেম জিনিস নয়।
0: হুম হুম
1: মানে যে আমরা যখন মানে বলি যে একা হয়ে যাওয়া, সেটা একটা ডেফিনেটলি একটা সিচুয়েশন, কিন্তু যখন আমরা মানে যদি একা থাকাটা আমরা শিখি, এটা একটা আর্ট যদি মনে করি, আমি আমি একা থাকাটাকে যদি শক্তি হিসাবে ভাবি, তাহলে এটা কিন্তু একটা
0: হুম হুম
1: আর্ট। হ্যাঁ, তো ধরো আমি মনে করি মানে কোনো কিছু যখন আমরা চুপচাপ বসে থাকি, যখন যে কথাগুলো কাউকে না বলতে পেরে আমরা থাকি না, বলতেই হবে বলতেই হবে, কিন্তু একটা সময় যদি এগুলো নিজের মধ্যে আমরা রেখে দিতে পারি, বা মন খারাপ হলেই কাউকে শেয়ার করতে হবে, এটা না করে যদি নিজেকে বুঝি, বা একটা লং ওয়াকে চলে গেলাম, বা নিজে নিজে নিজে করে একটা চা খেলাম, বা একটা মুভি দেখলাম, গান শুনলাম, তাই করলাম, কিন্তু এটা এটাও কিন্তু একটা আর্ট যেটা আস্তে আস্তে আমরা শিখি, তাই না?
0: হুম
1: তো
0: হুম
1: তো আমার মনে হয় মানে একটা চিত্রটা যখন প্রথমে আমাদেরকে একটা ধাক্কা দেয়, তখন কিন্তু খুব অসুবিধা হয়। কারণ তুমিও যেটা বলছিলে যে কারোর উপর ডিপেন্ডেন্সি থাকে বা কিছু এক্সপেকটেশন থাকে, এগুলো যখন হঠাৎ করে চলে যায় লাইফ থেকে,
0: হুম হুম
1: কিন্তু ওই যে ফেজটা, এই ফেজটার পরে কিন্তু খুব সুন্দর একটা মানুষ হয়ে উঠি আমরা। আমরা আমাদের নিজের উপর ডিপেন্ডেন্সি হয়, প্লাস ভরসা হয় নিজের উপর,
0: হুম হুম
1: তখন হয়তো আর মানে সবকিছু আঁকড়ে ধরে বসে থাকতে হবে, বা সব প্রশ্নের আমাদের উত্তর পেতে হবে, সবাইকে জীবনে রাখতে হবে, সেই চেষ্টাগুলো তখন আমরা হয়তো করি না। আর
0: একেবারেই
1: এই টাইমে, এই টাইমে আমার মনে হয় তখন এতটাই স্ট্রং আমরা হয়ে যাই, আর এতটাই একটা সুন্দর মানুষে পরিণত হই, মানে তখন যখন আমরা ফিউচার বা ফিউচারে যখন নতুন কোনো মানুষকে ভালোবাসতে শিখবো, সেটা কিন্তু কোনো অভাব থেকে আসে না, সেটা সত্যিকারের পছন্দ থেকে আসে।
0: ঠিক,
1: তো
0: একা থাকতে
1: এটাই
0: পারবো
1: আর
0: না
1: কি।
0: বলে হয়তো আসে না, সেখানে জেনুইন পছন্দ থেকে সেটা আসে। ঠিক, খুব সুন্দর
1: এটাই
0: কথা
1: আমি
0: বলেছেন।
1: হ্যাঁ বলতে চাইছি, একজাক্টলি। তো এটাই আমার কাছে এটা কিন্তু সব থেকে সুন্দর গিফট বলতে পারি। ঠিক আছে,
0: অসংখ্য ধন্যবাদ
1: ধন্যবাদ।
0: সুমিলি, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা কথা সুমিলি ম্যাডাম কিন্তু বললেন, যে একাকিত্ব আমাদের শক্ত করতে শেখায়, একাকিত্ব আমাদের নিজেকে ভালোবাসতে শেখায়, এবং একাকিত্বকে যদি আমরা ভয় পাই, তাহলে হয়তো সেই একাকিত্ব দূর করার জন্য আমরা অনেক ভুল মানুষকে নিজের জীবনে জায়গা দিয়ে ফেলব। একটা ইংরেজিতে একটা কথা আছে, নেভার গো ফর গ্রোসারি শপিং হুইন ইউ আর হাংরি, ইউ মাইট পিক আপ থিংস ইউ ডোন্ট নিড। একেবারে সত্যি সম্পর্কের ক্ষেত্রেও আমরা যদি একাকিত্বের ভয়কে দূর করার জন্য আমরা মানুষ খুঁজি, তাহলে হয়তো এমন কিছু ভুল মানুষ আমাদের জীবনে আমরা জায়গা দিয়ে ফেলব, যারা হয়তো আমাদের জীবনে আসার দরকার নেই, আমাদের জীবনে হয়তো তাদের জায়গা না হলেও হতো। শ্রোতা বন্ধু হোয়াটসঅ্যাপ টেক্সট পাঠিয়েছেন, দেবী ম্যাডাম লিখছেন, এক সময় আমরা ভাবি কেউ একজন পাশে থাকলেই হয়তো জীবনটা সুন্দর হয়ে যাবে, পরে বুঝি নিজের সঙ্গটাও ভালো লাগতে শেখা দরকার, কারণ মানুষ সবসময় থাকবে না, কেউ ব্যস্ত হবে, কেউ দূরে চলে যাবে, কেউ বদলে যাবে। তাই একাকিত্বকে ভয় না পেয়ে কখনো কখনো তার সঙ্গে বসতে হয়, নিজের জন্য একটা চা বানিয়ে, পছন্দের গান শুনে, জানলার বাইরে তাকিয়ে নিজেকেই একটু সময় দিতে হয়। হয়তো তখন বোঝা যায় একা থাকা আর একা হয়ে যাওয়া দুটো এক জিনিস নয়। দেবী ম্যাডাম লিখেছেন, সত্যিকারের অর্থে খুব সুন্দরভাবে লিখেছেন সেটা। অরুণ দত্ত মহোদয় লিখছেন, শুভ সন্ধ্যা অর্ণবদা, রবি ঠাকুরের সেই বিখ্যাত গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আজকাল খুব মনে পড়ে, কেননা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তাই আগে কিন্তু একাকিত্ব কি তা বুঝতামই না। একাকিত্ব ভালো না, তবে পরিবেশ আর পরিস্থিতি বাধ্য করলে তো আর কিছু করার নেই, কিন্তু এর থেকে কিছু বোঝা, কিছু চেনা আর কিছু সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সব থেকে বড় কথা, মনকে শান্ত করতে একাকিত্ব খুব দরকার। অরুণ দত্ত, শেখের কোট। সত্যি

মনকে শান্ত করার জন্য কিন্তু একাকিত্ব প্রয়োজন, মনকে জানা, নিজেদেরকে জানার জন্য একাকিত্ব প্রয়োজন। সৃজনশীলতার উত্থান, আধ্যাত্মিকতার উত্থান যদি আমরা চাই আমাদের জীবনে আসুক, তাহলে হয়তো একাকিত্বকে আলিঙ্গন করতে হবে। বন্ধু, আমরা যদি চাই কোনো একটা বিষয় নিয়ে আমরা গভীর চিন্তা করব, তাহলেও হয়তো একাকিত্বকে আলিঙ্গন করতে হবে। আমরা যদি কোনো একটা বিষয়ে অনেক কিছু ভাবতে চাই, গভীরভাবে ভাবতে চাই, তাহলে হয়তো একাকিত্বকে গ্রহণ করতে হবে। নিজের নিজেকে নিজের চেনা, নিজের আত্ম উপলব্ধি, সব কিছুর জন্যই প্রয়োজন এই একাকিত্ব। কিন্তু একাকিত্ব যদি নিজেকে গ্রাস করতে শুরু করে, একাকিত্ব যদি আমাদেরকে শুধু কষ্ট দেয়, তাহলে সেই একাকিত্ব থেকে বেরিয়ে আসার শক্তিও আমাদেরকে অর্জন করতে হবে। বন্ধু, নিজের সঙ্গকে ভালোবাসা, একা ঘুরতে যাওয়া, একা ক্যাফেতে বসে কফি খাওয়া, একা সিনেমা দেখতে যাওয়া, নিজেকে ভুলে না গিয়ে নিজেকে আরো একটু ভালোভাবে চিনতে পারা, সেই জিনিসগুলো আমাদেরকে একাকিত্বের গ্রাস থেকে বাঁচাতে পারে এবং একাকিত্বের যে ভালো দিক সেটা আমরা হয়তো চিনতে পারবো তার মাধ্যমে। শ্রোতা বন্ধু, রাত যত গভীর হয় শহর তত চুপ করে যায়, কিন্তু সেই নীরবতার মধ্যেই হয়তো কেউ একজন জানলার পাশে বসে নিজের জীবন নিয়ে ভাবছেন, কেউ পুরনো কাউকে মনে করছেন, কেউ নতুন করে শুরু করার কথা ভাবছেন, কেউ হয়তো চোখের জল মুছছেন, কেউ হয়তো নিজের সঙ্গে প্রথমবারের মতো বন্ধুত্ব করছেন। আপনি যদি একা থাকেন, মনে রাখবেন একা থাকা মানেই আপনি একা নন। আপনার ভেতরে এখনও অনেক গল্প আছে, অনেক গান আছে, অনেক স্বপ্ন আছে, অনেক সকাল অপেক্ষা করছে আপনার জন্য। তাই রাতকে ভয় পাবেন না, নিজের নীরবতাকে ভয় পাবেন না, কারণ কখনো কখনো নীরবতার মধ্যেই নিজের সবথেকে সত্য কথাগুলো শোনা যায়। শ্রোতা বন্ধু, ইংরেজিতে আরও একটা কথা রয়েছে, দ্য পাথ টু গ্রেটনেস ইজ ওফেন লোনলি। একা চলতে শিখতে হয়, একা চলতে জানতে হয় যদি আমরা বিশেষ কিছু করতে চাই। তাই একা থাকাকে বা একাকিত্বকে ভয় পেলে চলবে না, একাকিত্বকে অস্ত্র বানাতে হবে, শক্তি বানাতে হবে। শ্রোতা বন্ধু, যদি কেউ না থাকে পাশে, এগিয়ে যেতে হবে। শ্রোতা বন্ধু, সামনেই অক্টোবর মাসের 10 তারিখ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, তাই চলুন সকলে অঙ্গীকারবদ্ধ হই যে একাকিত্বকে আমরা ভয় পাবো না, একাকিত্ব থেকে দূরে পালিয়ে যাব না, একাকিত্ব আমাদেরকে যে শিক্ষা দেয় সেই শিক্ষা আমরা গ্রহণ করব। আর একাকিত্ব আমরা গ্রহণ করব, তাকে আমাদের গ্রাস করতে দেব না। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, বিদায় নিচ্ছি গানে গানে আপনাদের কাছ থেকে। এবং অবশ্যই একলা চলতে জানতে হবে।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের 24 ঘন্টার আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকাল গোটা দিনের FM উচ্চয়ন্তের অনুষ্ঠান সূচি। 101.6 মেগাহার্জ FM উচ্চয়ন্ততে এবং ওয়েবস OTT প্ল্যাটফর্মে শুনতে পাবেন। ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পাবেন। সকাল 6:05 কক্বরক অনুষ্ঠান সালকামা পান্ডা শুনতে পাবেন। কক্বরক অনুষ্ঠান শুনবেন 6:25 হায়ুংনি খোরাং। সুপ্রভাত আগরতলা শুনবেন 7:45। তোমায় গান শোনাবো শুনবেন 8:40। কি ভাবছেন শুনবেন আর যে অপরাজিতার সাথে 9:12। বেলা 10:00 শুনবেন তুমি অনন্যা। বেলা 11:00 কক্বর অনুষ্ঠান খানি রজাবুমু। বাইরের আকাশ শুনবেন বেলা 2:30। রবি কিরণ শুনবেন বেলা 3:00। সুরের আকাশে শুনবেন বিকেল 4:00। হৃদ মাঝারে শুনবেন আর যে অঙ্কুরিতার সাথে বিকেল 5:00। ইচ্ছে ঘুরি সন্ধে 6:30। রাত 7:10 থেকে শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেভায় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে। খেলতে খেলতে শুনবেন রাত 8:05। নিউজ হেডলাইন্স শুনবেন রাত 9:00। রঙ্গোলি শুনবেন রাত 9:02। শুনবেন অনুষ্ঠান আজ রাতে, সঙ্গে থাকবেন আর্যে চিন্ময় রাত 9:30 থেকে। রাত 11:00 থেকে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:31। রাত 11:00 থেকে পরদিন সকাল 6:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। আমি আপনাদের বন্ধু আর্যে অর্ণব আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই একাকিত্বকে ভয় পাবেন না। শুভরাত্রি।